আকাশবাণী কৈলাসহর, আজ রবিবার, 24 জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 30 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 14 জুন 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় 4:58:58। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে।

0: আকাশবাণী কৈলাসহর, শুনুন অমৃতবাণী।
1: কেউ কেউ কবি, কবি কেননা তাদের হৃদয়ে কল্পনার এবং কল্পনার ভিতরে চিন্তা অভিজ্ঞতার স্বতন্ত্র সার্বত্তা রয়েছে এবং তাদের পশ্চাতে অনেক বিগত শতাব্দী ধরে এবং তাদের সঙ্গে সঙ্গে আধুনিক জগতের নবনব কাব্য বিকিরণ তাদের সাহায্য করছে, সাহায্য করছে, কিন্তু সকলকে সাহায্য করতে পারে না। যাদের হৃদয়ে কল্পনা ও কল্পনার ভিতরে অভিজ্ঞতা ও চিন্তার সার্বত্তা রয়েছে তারাই সাহায্য প্রাপ্ত হয়। নানা রকম চরাচরের সম্পর্কে এসে তারা কবিতা সৃষ্টি করবার অবসর পায়। বলতে পারা যায় কি এই সম্যক কল্পনা আভা কোথা থেকে আসে? কেউ কেউ বলেন আসে পরমেশ্বরের কাছ থেকে। সে কথা যদি স্বীকার করি তাহলে একটি সুন্দর জটিল পাককে যেন হীরের ছুরি দিয়ে কেটে ফেললাম। হয়তো সেই হীরের ছুরি পরিদেশের কিংবা হয়তো সৃষ্টির রক্ত চলাচলের মতোই সত্য জিনিস, কিন্তু মানুষের জ্ঞানের এবং কাব্য সমালোচনার নমুনার নতুন নতুন আবর্তনে বিশ্লেষকেরা এই আশ্চর্য গীতকে, আমি যতদূর ধারণা করতে পারছি, মাথার ঘাম ফেলে খসাতে চেষ্টা করবেন। ব্যক্তিগতভাবে এ সম্বন্ধে আমি কি বিশ্বাস করি কিংবা দৃঢ়ভাবে বিশ্বাস করবার মতো কোনো সুস্থিরতা খুঁজে পেয়েছি কি না এ প্রবন্ধে, সে সম্বন্ধে কোনো কথা বলবো না আমি আর। কিন্তু যারা বলেন সম্পূর্ণ জ্ঞাতসারে পৃথিবীর কিংবা স্বকীয় দেশের বিগত ও বর্তমান কাব্য বিষ্টনীর ভেতর চমৎকার রূপে দীক্ষিত হয়ে নিয়ে কবিতা রচনা করতে হবে, তাঁদের এ দাবির সম্পূর্ণ মর্ম আমি অন্তত উপলব্ধি করতে পারলাম না। কারণ আমাকে অনুভব করতে হয়েছে যে খণ্ড বিখণ্ডিত এই পৃথিবী মানুষ ও চরাচরের আঘাতে উত্থিত মৃদুতম সচেতন অনুনয়ও এক এক সময় যেন থেমে যায়। একটি পৃথিবীর অন্ধকারও

শব্দতার একটি মোমের মতন জ্বলে ওঠে হৃদয়, এবং ধীরে ধীরে কবিতা জননীর প্রতিভা ও আস্বাদ পাওয়া যায়। এই চমৎকার অভিজ্ঞতা যে সময় আমাদের হৃদয়কে ছেড়ে যায়, সেসব মুহূর্তে কবিতার জন্ম হয় না, পদ্য রচিত হয়, যার ভিতর সমাজ শিক্ষা, লোকশিক্ষা, নানা রকম চিন্তার ব্যায়াম ও মতবাদের প্রাচুর্যই পাঠকের চিত্তকে খোঁচা দেয় সবচেয়ে আগে এবং সবচেয়ে বেশি করে। কিন্তু তবু যাদের প্রভাব ক্ষণস্থায়ী, পাঠকের মন কোনো আনন্দ পায় না, কিংবা নিম্নস্তরে তৃপ্তি বোধ করে শুধু, এবং বৃথাই কাব্য শরীরের আভা খুঁজে বেড়ায়। আমি বলতে চাই না যে কবিতা সমাজ বা জাতি বা মানুষের সমস্যা খচিত অভিব্যক্ত সৌন্দর্য হবে না, তা হতে বাধা নেই, অনেক শ্রেষ্ঠ কাব্যই তা হয়েছে, কিন্তু সে সমস্ত চিন্তা ধারণা মতবাদ মীমাংসা কবির মনে প্রাক কল্পিত হয়ে কবিতার কঙ্কালকে যদি দেহ

0: বই তা হয়েছে, কিন্তু সে সমস্ত চিন্তা ধারণা মতবাদ মীমাংসা কবির মনে প্রাককল্পিত হয়ে কবিতার কঙ্কালকে যদি দেহ দিতে যায়, কিংবা সেই দেহকে দিতে চায় যদি আভা, তাহলে কবিতা সৃষ্টি হয় না, পদ্য লিখিত হয় মাত্র, ঠিক বলতে গেলে পদ্যের আকারে সিদ্ধান্ত। মতবাদ ও চিন্তার প্রক্রিয়া পাওয়া যায় শুধু, কিন্তু আমি আগেই বলেছি কবির প্রণালী অন্যরকম। কোনো প্রাক নির্দিষ্ট চিন্তা বা মতবাদের জমাট দানা থাকে না কবির মনে, কিংবা থাকলেও সেগুলোকে সম্পূর্ণ নিরস্ত করে থাকে কল্পনার আলো ও আবেগ। কাজেই চিন্তা ও সিদ্ধান্ত, প্রশ্ন ও মতবাদ প্রকৃত কবিতার ভিতর সুন্দরীর কটাক্ষের পেছনে শিরা উপশিরা ও রক্তের কণিকার মতো লুকিয়ে থাকে, যেন লুকিয়ে থাকে, কিন্তু বিশিষ্ট পাঠক তাদের সে সংস্থান অনুভব করে, বুঝতে পারে যে তারা সঙ্গতির ভিতর রয়েছে, অসংস্থিত পীড়া দিচ্ছে না, কবিতার ভিতর আনন্দ পাওয়া যায়। জীবনের সমস্যা ঘোলা জলের মুশিকান জলির ভেতর শালিকের মতো স্নান না করে, এবং যেন করে আসন্ন নদীর ভেতর বিকেলের সাদা রৌদ্রের মতো সৌন্দর্য ও নিরাকরণের স্বাদ পায়।
1: অমৃতবাণীতে এতক্ষণ শুনছিলেন জীবনানন্দ দাশের রচনা থেকে পাঠ, আকাশবাণী কৈলাসহর। একটি ঘোষণা, আইন প্রবেশিকা পরীক্ষা বোর্ড 2026 ভারতীয় নাগরিকদের নিকট থেকে আইন প্রবেশিকা পরীক্ষা 2026-এ অংশগ্রহণের জন্য অনলাইন আবেদনপত্র আহ্বান করছে। আবেদনকারীরা আইন প্রবেশিকা পরীক্ষা বোর্ডের ওয়েব পোর্টাল https://iccb.tripura.gov.in এর মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য উক্ত ওয়েব পোর্টাল পরিদর্শনে বলা হচ্ছে। অনলাইনে আবেদন শুরু 5 জুন 2026 সকাল 9:30 থেকে, ISDতে অনলাইনে আবেদন শেষ 19 জুন 2026 শুক্রবার রাত 11:59 ISDতে। আইন প্রবেশিকা পরীক্ষা 2026-এর সম্ভাব্য সময়সূচি জুলাই 2026-এর দ্বিতীয় সপ্তাহ। অনলাইন আবেদন করার পূর্বে প্রার্থীদের জন্য তথ্যাবলী মনোযোগ সহকারে পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো অসুবিধার সম্মুখীন হলে প্রথমে হেল্পলাইন নম্বর 6033522068-এ সকাল 9:30 থেকে সন্ধ্যে 6 পর্যন্ত ISDতে যোগাযোগ করুন। প্রয়োজনে পরবর্তী ইমেল হেল্প ডেস্কে যোগাযোগ করতে পারেন। ঘোষণাটি শুনলেন।

এতক্ষণ মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈল শহর। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন 103.2 MHz এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। জানিয়ে দিচ্ছে।

অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সুপ্রভাত অনুষ্ঠান রয়েছে সকাল 7টায়। ভক্তিসুধা অনুষ্ঠানে ভক্তিমূলক গান শুনবেন তাপস বাসনিয়ার পরিবেশনায় সকাল 7:10। সকাল 7:25 প্রথমে রয়েছে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককপুরের সংবাদ সকাল 7:35 এবং 7:40 রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান সকাল 7:45। দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে সকাল 8:15। 8:30 উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্রের রিলে করে শোনানো হবে।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা আধুনিক গান শুনবেন সকাল 8:40 সকাল 9:00 দিল্লি কেন্দ্রে হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। এরপরে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান।

বেলা ১২টায় আবারও জানিয়ে দেওয়া হবে আজকের অনুষ্ঠান সূচি। এরপরে ১২:০৫ রয়েছে ছোট্ট শিশুদের জন্য অনুষ্ঠান শিশুমেলা। বেলা ১২:৩০ থেকে লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো অনুরোধ। দিল্লি কেন্দ্রে হিন্দি সংবাদ সম্প্রচারিত হবে দুপুর ১টায় ১:০৫ থেকে পুনরায় হ্যালো অনুরোধের বাকি অংশ। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে দুপুর ১:৩০ ১:৪০ রয়েছে মহিলা মহল অনুষ্ঠান।

দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে দুপুর দুটোয় 2:15 আধুনিক গানের অনুষ্ঠান, রবীন্দ্রসঙ্গীত দুপুর 2:30, এরপরে শুনবেন নজরুল গীতি দুপুর 2:45 থেকে। বিকেল 3টে দিল্লি কেন্দ্রে হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 3:10 থেকে মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতে অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। ঘর গৃহস্থের আসরে রবিবারের আড্ডা শুনবেন সন্ধে 6:40 রয়েছে অনুষ্ঠান সীমান্ত থেকে। রাত 7টায় আগরতলা কেন্দ্রের ককপুরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, রাত 7:45 এবং রাত 7:55 আগরতলা কেন্দ্রের ককপুরুক এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। রাত 8:05 শুনবেন জীবন স্মৃতি অনুষ্ঠান, নজরুল গীতির অনুষ্ঠান রাত 8:30। রাত 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 বিনোদন অনুষ্ঠান, রাত 9:30 শাস্ত্রীয় যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠান, কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ সম্প্রচারিত হবে রাত 10টায়। 10:10 রয়েছে লোকগীতির অনুষ্ঠান। রাত 10:20 দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। আমাদের নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে শুনতে পারবেন আজ রাত 7টা থেকে আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ 2026, রয়েছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। শুনলেন আজকের চলতি অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর, সুপ্রভাত অনুষ্ঠান।

কলকাতা দিবস আন্তর্জাতিক রক্তদাতা ফেডারেশনের উদ্যোগে প্রথমে এই দিনটি পালিত হয় ১৯৯৫ সালে। ভারতীয় রিজার্ভ ব্যাংক দেশে ব্যাংকিং পরিষেবা সম্পর্কিত ব্যাংকিং ন্যায়পাল প্রকল্প প্রথম চালু করে আজকের দিনে, অর্থাৎ ১৪ জুন। ১৯৯১ সালে ঐতিহাসিক নগরী লেনিনগ্রাদের নতুন নামকরণ পিটার্সবার্গ। ১৮৫৫ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় তৃতীয় ভাগ প্রকাশিত হয়। মোহাম্মদ আলী পাসার নেতৃত্বে মিশরীয় বাহিনী সুদানে হামলা চালিয়ে দেশটির একটি বড় অংশ দখল করে নেয় ১৮২০ সালের আজকের দিনেই। ২০১৮ সালে রাশিয়ায় ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। ১৯৭৫ সালে বেতবুনিয়ায় বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র স্থাপন। নরওয়েতে নারীর ভোটাধিকার স্বীকৃত হয় ১৯০৭ সালের ১৪ জুন। ১৭৭৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্র সেনাবাহিনী প্রথম প্রতিষ্ঠিত হয়। ১৯৫১ সালে বিশ্বের প্রথম বাণিজ্যিক ইলেকট্রনিক কম্পিউটার ইউনিভ্যাক ১ ফিলাডেলফিয়ায় উন্মোচন করা হয়েছিল আজকের দিনেই। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জন্মগ্রহণ করেন আজকের দিনে ১৯৪৬ সালে। বিখ্যাত টেনিস খেলোয়াড় স্টেফি গ্রাফ জন্মগ্রহণ করেন ১৯৬৯ সালে আজকের দিনে। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন ভারতীয় প্লেব্যাক গায়ক জুবিন নটিয়াল, ভারতীয় অভিনেতা ও টিভি হোস্ট শেখর সুমন জন্মগ্রহণ করেছিলেন ১৯৬০ সালের আজকের দিনে। শুনলেন ইতিহাসে আজকের দিন। এবারে সংবাদ শিরোনাম। প্রথমে কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার শিরোনাম। বিরোধিতা অতীত, সরকারে এসে স্মার্ট মিটারের সম্মতি, শুভেন্দু জামানায় প্রথম লক্ষ্য ২ কোটি বাড়ি। ভোরবেলা অভিষেকের বাড়ির তালা ভেঙে তল্লাশি পুলিশের, জমি দুর্নীতিতে প্রাপ্ত আত্মসহায়কের খোঁজে হানা, পৌঁছে গেলেন মমতাও। লোকসভার দলনেতা, বিদ্রোহী শিবিরে সুদীপ, স্বপ্ন বিশ্বজয়, আমেরিকায় রোনাল্ডো। বাজেটের আগে নির্মলার সঙ্গে বৈঠক আজ দিল্লিতে শুভেন্দু। এসআইআর প্রক্রিয়ার নাম বাদ, রেশন কার্ড বাতিলে ডিলারদের সাহায্য চাইছে খাদ্য দপ্তর। উত্তরের ৫টি জেলায় ভারী বর্ষণ, বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গেও। কেন্দ্রীয় বিদ্যালয় ষষ্ঠ থেকে নবমে বাধ্যতামূলক সংস্কৃত বিভাগ। ১৬৯ লক্ষ জাতিগত শংসাপত্রে যাচাই শুরু, ইস্যু হয়েছিল ২০১১ সাল থেকে জারি করা নির্দেশিকা। ৩০ জুন পর্যন্ত মর্নিং শিফটেই হবে প্রাথমিক পঠন পাঠন। সাংসদ তহবিলের টাকা দ্রুত কাজে লাগাতে হবে বললেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। আজ ফের হাজিরা অভিষেকের, অনুপ্রবেশকারী চিহ্নিত করতে এবার এসআইআরের তথ্য ব্যবহারের নির্দেশ মুখ্যমন্ত্রীর। কুমোরটুলিতে মাটির অকাল, বাড়ছে ক্ষোভ। পুরসভার নথি পোড়ানোর সময় ধরা পড়লেন চেয়ারম্যান, গ্রেপ্তার। নিটকাণ্ড, উত্তরবঙ্গে মেডিকেলের পড়ুয়াকে তলব সিবিআইয়ের। কৃষি কর্মাধ্যক্ষ আইনুল হকের অস্বাভাবিক মৃত্যু। রানীবাঁধের ঘোড়া ধারার পশুহাট চালুর দাবিতে আদিবাসী কুর্মী সমাজের মিছিল, পথসভা। নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ।

অন্ধে ফের অভিযানে নামবে বালুরঘাট পুরসভা। বহরমপুর পুরসভায় দুর্নীতির তদন্তে বাধা পদ্মের একাংশের দাবি অধীরের। জাতীয় লোক আদালতে একদিনে 9,500 মামলার নিষ্পত্তি। এবার কংগ্রেসকে শক্তিশালী করতে ফের উচিত পুরনো নেতাদের ফেরা উচিত পুরনো নেতাদের বার্তা রাউতের। নয়া সেনাপ্রধান হচ্ছেন জেনারেল ধীরাজ শেঠ।

ফের উচিত পুরনো নেতাদের ফেরা উচিত পুরনো নেতাদের বার্তা রাউতের। নয়া সেনাপ্রধান হচ্ছেন জেনারেল ধীরাজ শেঠ। বেঁকে বসলেন কর্ণাটকের আরও এক মন্ত্রী, বিপাকে মুখ্যমন্ত্রী শিবকুমার। দেশের সুরক্ষায় দুর্ভেদ্য বর্ম হয়ে উঠবে মিশন সুদর্শন চক্র, বললেন রাজনাথ। রাজস্থানে হাসপাতালে পাঁচ প্রসূতির মৃত্যু, স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে বিতর্ক। অযোধ্যার রাম মন্দিরে দানের টাকা চুরি, সিসি ক্যামেরায় ফুটেজ উধাও। স্টিল প্রস্তুতকারক আর্সেলর মিত্তলকে জাতীয়করণের দাবি, শোরগোল ফ্রান্সে। রবিবার তেহরানের সঙ্গে চুক্তি সই, দাবি ট্রাম্পের। স্পেনের ক্যানারি দ্বীপের সফর পরিযায়ী শ্রমিক শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ সারলেন পোপ। ইরানের সঙ্গে শান্তি সমঝোতা চূড়ান্ত, চলতি সপ্তাহে সই নয়া দাবি ট্রাম্পের। ওমান উপসাগরে মার্কিন হামলার বলি তিন ভারতীয় নাবিক, প্রতিবাদ নয়া দিল্লির। হেলফায়ার মিসাইল ছোড়া হয়েছে কাবুল আমেরিকার। ভয়াবহ আক্রমণে ভেনেজুয়েলার মতো ইরানের তেল ভাণ্ডারের দখল নেব, ট্রাম্প। কুয়েত জর্ডান মার্কিন ঘাঁটিতে আক্রমণ তেহরানের। সুইজারল্যান্ডকে আটকে দিল কাতার। আলজেরিয়া ম্যাচের চূড়ান্ত প্রস্তুতি শুরু লিও মেসির। আফগানিস্তানের বিরুদ্ধে দাপটে জিতলেন গিলরা, চোট প্রথম ম্যাচে নেই রেফারি অলিভার। জার্সির নকশা বদলাতে হবে মো সালাদের। সামুরাই বিদ্রোহ থামাতে তৈরি ডাচরা। শহরে প্রাইভেট হাসপাতালগুলির 660 বেডে মিলবে ফ্রি চিকিৎসা। সুস্থ থাকতে মেয়েদের জরুরি ব্যায়াম। ক্যান্সারের চিকিৎসা করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। গাজিয়াবাদে নিকাশি জলে পোলিও ভাইরাসের নমুনা, সতর্ক স্বাস্থ্য দপ্তর। সামাজিক দায়বদ্ধতা পালনের অন্যান্য নজির গড়ল এনটিপিসি। চাঙ্গা শেয়ার বাজার, টাকার দরেও বৃদ্ধি। মোবাইলে পিএফের টাকার তোলার পরীক্ষা সফল, চালু হবে শীঘ্রই। এবারে রয়েছে কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার শিরোনাম। আত্মসহায়কের খোঁজে রাত তিনটেয় অভিষেকের বাড়িতে পুলিশ, তালা ভেঙে ভোরে চলল তল্লাশি, গেলেন মমতা। ভেনিসিয়াতের দুরন্ত গোলে মরক্কোর কাছে আটকে গেল ব্রাজিল। সিলেকাওয়াদের খেলা বোঝালো বিশ্বকাপের পথ অনেক কঠিন। জনতার দরবার এ মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর পর 12 ঘণ্টা ও লাগল না সুরাহা মিলতে বিস্মিত সরকারি কর্মী। নিজে এবার সন্তানের জন্ম দেবে কৃত্রিম মেধা, ভস্মাসুর তৈরির আশঙ্কায় ঘুম উড়েছে মার্কিন এআই সংস্থার। কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে ভারতে শুরু হয়েছে হসপিটালিটি শিক্ষার নতুন যুগ। মমতার সঙ্গ ছাড়লেন সুদীপও। দুপুরে শতাব্দীর সঙ্গে ভূপেন্দ্রের বাড়ি, সন্ধ্যায় শাহী সাক্ষাৎ বিদ্রোহী শিবিরে নয়া সমীকরণ। সুযোগ

এলেও ফুটবল বিশ্বকাপ খেলতে রাজি হয়নি ভারত কেন, রয়েছে অনেক কারণ এবং ভয়ঙ্কর এক গুজব। মুখোমুখি হচ্ছেন মোদি ট্রাম্প। G7 সম্মেলনের পার্শ্ব বৈঠকে আলোচনা হবে দুই রাষ্ট্রনেতার উঠবে কি বাণিজ্য চুক্তির কথা। হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ লঙ্ঘন করলে বরদাস্ত নয় জয়শঙ্করকে হুঁশিয়ারি মার্কিন বিদেশ সচিব রুবিওর। সাংবাদিকের মুখোমুখি নীতিশ, আচমকা মায়ের ফোন, মাঝপথে বৈঠক থামালেন ভারতীয় ক্রিকেটার। যেন বৃত্ত সম্পন্ন হলো, রাহুলের শেষ না হওয়া কাজের দায়িত্ব নিলেন কাঁধে, অনুভূতি ভাগ করলেন অভিনেতা। কাশ্মীরে জঙ্গি দমন ইউনিট থেকে সেনার দুই কমান্ডারের নেতৃত্ব, প্রায় চার দশকে অভিজ্ঞতা, হবু চিফ অফ আর্মি স্টাফ। ছ মাসের কন্যাকে কোলে নিয়ে আবাসনের সাততলা থেকে ঝাঁপ হায়দ্রাবাদের তথ্যপ্রযুক্তি কর্মীর, মৃত্যু তরুণীর, বেঁচে গিয়েছে সন্তান। 125টির বেশি বেআইনি চাকরি, ঘুষ হিসাবে সোনাদানা ও নেন মদন, পুরসভা দুর্নীতিতে কী কী অভিযোগ, ইডিএর কেন তল্লাশি। মেসির অভিযোগ, বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনার ফটোশুটে কেন বিরক্ত হলেন লিও, এলো প্রকাশ্যে। রবিবার কি পাক ক্রিকেটারের সঙ্গে হাত মেলাবেন হরমনপ্রীতেরা? টি-20 বিশ্বকাপে কি ভারত পাক ক্রিকেটাররা হাত মেলাবেন? জবাব ভারত অধিনায়ক হরমনপ্রীতের। ইরানের অনুশীলনের মাঠের পাশে মিলল পচাগলা মৃতদেহ, আবার বিতর্ক বিশ্বকাপে, তদন্ত শুরু মেক্সিকো পুলিশের। ক্রীড়াক্ষেত্রে দুর্নীতি বন্ধ করার অনুরোধ অভিষেকের, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁকে খোলা চিঠি লিখলেন প্রাক্তন সিএবি সভাপতি। ইংল্যান্ড দলের স্বস্তি, বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে চুরি হওয়া সরঞ্জামের বেশিরভাগে উদ্ধার, আটক দুই, চলছে তদন্ত। ইরান আমেরিকা যুদ্ধের মাঝে বিশ্বকাপের প্রস্তুতি, পরিবারের ডাকে ও দল ছাড়েননি, কাতারের কোচ জানালেন কঠিন পরিস্থিতির কথা। শুভমানের ব্যাটে ধর্মশালায় আফগানিস্তানের বিরুদ্ধে সহজ জয় ভারতের, অভিষেকে চমক গুর্নর হর্ষের। শুনলেন সুপ্রভাত অনুষ্ঠান, এবারে ভক্তিসুধা অনুষ্ঠান। ভক্তিসুধা অনুষ্ঠানে আজকের শিল্পী তাপস বাসুনিয়া।

0: তাপস বাসনিয়ার কণ্ঠে শুনছিলেন ভক্তিসুধা অনুষ্ঠানে ভক্তিমূলক গান। আকাশবাণী কৈলাসহর স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:24 হয়ে 55 সেকেন্ড। এখন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককপুরক সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স ও স্লোভাকিয়া সফরের প্রথম দিনে ফ্রান্সের নিসে পৌঁছেছেন। সেখানে ভারতীয় সম্প্রদায় তাকে স্বাগত জানায়। ফ্রান্সে নির্ধারিত G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতারা বৈঠকে বসবেন। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, চাঁদের উপর চরম শীতল পরিস্থিতির মধ্যেও দীর্ঘ সময়ে ল্যান্ডিং যানটি সচল রাখার মতো তাপ নির্গমন যন্ত্র বানাতে সক্ষম হয়েছে ভারত। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন,

0: হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেওয়ার লক্ষ্যে আজ ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবে, যদিও ইরান বলেছে চুক্তির কাঠামো এখনও চূড়ান্ত হয়নি। পাকিস্তান অধিকৃত কাশ্মীর উপত্যকায় প্রতিবাদী মঞ্চ ইসলামাবাদের সঙ্গে আলোচনার প্রস্তাব খারিজ করে দিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ ব্রাজিল মরক্কো এবং সুইজারল্যান্ড কাতার দুটি ম্যাচই এক এক গোলে অমীমাংসিত অবস্থায় শেষ হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদেশের সফরের প্রথম দিনে আজ ফ্রান্সের নিসে পৌঁছেছেন। এই সফরে তিনি ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং পরে ভারত ইনোভেটসের সূচনা করবেন। বিশেষ আমন্ত্রিত হিসেবে তার G7 সম্মেলনেও যোগ দেওয়ার কথা। এদিন সেদেশের ভারতীয় সম্প্রদায় প্রধানমন্ত্রীকে নেগ্রেস্কো হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানায়। ফরাসি ও ইটালীয় নৃত্য শিল্পীরা ভারতীয় নৃত্যশৈলী পরিবেশন করেন। সফরের পরবর্তী পর্যায়ে আজ তিনি স্লোভাকিয়ায় যাবেন। সেদেশের ব্রাতিস্লাভায় প্রধানমন্ত্রী স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেলিগ্রিনি ও প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে দেখা করবেন। চলতি মাসে 16 এবং 17 তারিখে তিনি ফ্রান্সের এভিয়ানে G7 শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এই নিয়ে পরপর 8টি G7 বৈঠকে ভারতকে ডাকা হল, যা এদেশের প্রতি অংশীদার দেশগুলির বিশ্বাসকে তুলে ধরে বলে প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন। স্লোভাকিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত অপূর্বা শ্রীবাস্তব বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোভাকিয়া সফর দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে, অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতেও সহায়তা করবে। স্লোভাকিয়ার ব্রাতিস্লাভায় আকাশবাণীর প্রতিনিধির সঙ্গে আলাপচারিতায় তিনি একথা বলেন।
1: The visit of Prime Minister to Slovakia is going to be a historical one because this will be the first ever visit by any Indian Prime Minister to Slovakia. So we are all looking forward for this visit and this is likely to enhance not only the political relations but also deepen economic engagements and open new avenues for cooperation in various sectors like defense, clean technologies, cybersecurity, tourism and people-to-people contact.
0: ফ্রান্সে নির্ধারিত G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে। ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এই বৈঠকে মূলত অর্থনৈতিক উন্নতি, পণ্য সরবরাহ ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, যৌথ বিনিয়োগ এবং বিশ্ব নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। আগামী বুধবার G7 গোষ্ঠীভুক্ত দেশের নেতা, আমন্ত্রিত সহযোগী রাষ্ট্র এবং প্রযুক্তি ক্ষেত্রের শীর্ষ কর্তাদের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেবেন ট্রাম্প। তবে তার ঠিক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে মার্কিন রাষ্ট্রপতির। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, পারমাণবিক শক্তি দপ্তরের সঙ্গে যৌথভাবে তারা এমন একটি হিটিং সিস্টেম বা তাপ নির্গমন যন্ত্র বানিয়েছেন, যাতে চাঁদে অত্যন্ত ঠান্ডা আবহাওয়াতেও মহাকাশযানকে উষ্ণ রাখা যায়। গতকাল ইসরোর চেয়ারম্যান বেঙ্গালুরুতে একটি বৈঠকে বলেন, চন্দ্রযান 3 অভিযানের ল্যান্ডার বিক্রম পুরোপুরি সৌর শক্তিচালিত, কিন্তু তা চাঁদের উপর কেবলমাত্র 14 দিন সক্ষম থাকতে পারে। এ ব্যাপারে যে তাপ নির্গমন যন্ত্র বানানো হচ্ছে তার মাধ্যমে ল্যান্ডারটি অন্তত 200 দিন চাঁদের অতি শীতল পরিস্থিতিতে ঠিকঠাক কাজ করতে পারবে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী 21 জুন কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যোগ সঙ্গম পোর্টাল চালু করা হবে। যোগ দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম গতকাল স্বাস্থ্যভবনে বৈঠক করেন। আজ সকালে এই পোর্টালটি খোলার কথা। বিভিন্ন আবাসন, স্কুল, কলেজ, সরকারি প্রতিষ্ঠানের সবাইকে এই পোর্টালের মাধ্যমে যোগ অনুশীলনে যুক্ত হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এজন্য লিঙ্ক পেতে হোয়াটসঅ্যাপ নম্বর থেকে 1800-315-7008 নম্বরে মিস কল দিতে হবে বলে তিনি জানিয়েছেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA কর্মযোগী ভারত প্ল্যাটফর্মের মাধ্যমে পরীক্ষক ও পরীক্ষা সংক্রান্ত আধিকারিকদের পরীক্ষা কর্মযোগী নামে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করেছে। এর লক্ষ্য হল পরীক্ষা চলাকালীন নজরদারি ব্যবস্থাকে আরও সুদৃঢ় করা। অফলাইন পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষক এবং অন্যান্য কর্মচারীরা কী ভূমিকা নেবেন তাই প্রশিক্ষণ চলাকালীন NTA কর্তৃপক্ষ বুঝিয়ে দেবে। সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা NEET-এর ক্ষেত্রেও পরীক্ষা কর্মযোগী কর্মসূচি কার্যকর করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। আসামের জোরহাটে ভারতীয় বায়ুসেনার AN-32 বিমান দুর্ঘটনায় 5 সেনাকর্মীর মৃত্যু হয়েছে। বায়ুসেনা ঘাটিতে অবতরণের সময় গতকাল বিমানটি ভেঙে পড়ে, এরপরই তাতে আগুন ধরে যায়। এই ঘটনায় স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীর খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীর দানিশ আলম প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি কোর্ট অফ ইনকোয়ারি গঠন করা হয়েছে। এই ঘটনায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং ভারতীয় বিমান বাহিনী গভীর

প্রকাশ করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ উত্তর পূর্বাঞ্চল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, কেরালা, মাহে, ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। IMD-র মতে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং দক্ষিণ ছত্তিশগড়ের আরও কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষার অগ্রগতির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর আজ পূর্ব রাজস্থানের বিচ্ছিন্ন কিছু এলাকায় ঘণ্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে। এদিকে আজ মহারাষ্ট্রের কিছু অংশে তাপপ্রবাহ হতে পারে। আগামীকাল পর্যন্ত উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, কোঙ্কন, গোয়া এবং ওড়িশায় গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হচ্ছে। মানুষের প্রাণ বাঁচানোর জন্য রক্তদানে উৎসাহিত করাই দিনটি পালনের মূল লক্ষ্য। রক্তের গ্রুপ আবিষ্কারক, চিকিৎসক, গবেষক ল্যান্স চেইনারের জন্মদিনের স্মরণে দিনটি পালিত হয়ে থাকে। উল্লেখ্য, ল্যান্স চেইনার রক্তের গ্রুপ আবিষ্কারের জন্য নোবেল পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। দিনটি উপলক্ষে বহু স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব বলেছেন, দান করা রক্তের প্রতিটি বিন্দু নতুন জীবন দান করে, বহু পরিবারের মুখে হাসি ফিরিয়ে আনে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং এরপরই কৌশলগত গুরুত্ব সম্পন্ন হরমুজ প্রণালী সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে পাকিস্তান ইঙ্গিত দিয়েছিল এই ধরনের একটি চুক্তি সম্পাদনের জন্য অনেক দূর কথাবার্তা এগিয়েছে। ঠিক তার কয়েক ঘন্টা পরেই ট্রাম্প এই মন্তব্য করেন। তবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর চুক্তি স্বাক্ষরের বিষয়টি অস্বীকার করেছে। তারা জানিয়েছে যে চুক্তির কাঠামো এখনো চূড়ান্ত হয়নি এবং এই দিনটি নিয়ে ট্রাম্পের অস্বাভাবিক জেদের তারা সমালোচনা করেছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর উপত্যকায় সাধারণ মানুষের প্রতিবাদ ক্রমশ বেড়ে চলেছে। ইসলামাবাদ প্রতিবাদীদের সঙ্গে আলোচনায় বসতে চাইলেও জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি সে প্রস্তাব নাকচ করে দিয়েছে। তারা জানিয়েছে এসব আলোচনায় কোনো ফল হওয়ার সম্ভাবনা নেই। অ্যাকশন কমিটি আরও বলেছে, এর আগেও বহুবার আলোচনা হয়েছে কিন্তু পাক কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েও পরে সবকিছু অস্বীকার করেছে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

বিশ্বকাপ ফুটবলে নিউজার্সি স্টেডিয়ামে গ্রুপ সির ম্যাচে ব্রাজিল এবং মরক্কোর মধ্যে খেলাটি 1-1 গোলে অমীমাংসিত থাকলো। প্রথমার্ধে মরক্কো গোল করে এগিয়ে দেন সাইবারি, কিছুক্ষণের মধ্যেই ব্রাজিলের পক্ষ থেকে অসাধারণ গোল করে সমতা ফেরান ভিনিসিয়াস জুনিয়র। গোটা ম্যাচে দুপক্ষই কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়েনি। এছাড়াও সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে কাতার এবং সুইজারল্যান্ডের মধ্যে খেলাটিও 1-1 গোলে ড্র হয়েছে। প্রথমার্ধে সুইজারল্যান্ডের এমবেলো গোল করে দলকে এগিয়ে দেন, দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে গোল শোধ করেন কাতারের মুহেম। অন্যদিকে আজ গ্রুপ সির ম্যাচে হাইতি স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে স্কটল্যান্ড 1-0 গোলে এগিয়ে আছে, গোল করেছেন জন ম্যাকগিন। গ্রুপ ডির ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে অস্ট্রেলিয়া তুরস্কের বিরুদ্ধে খেলবে, খেলা শুরু সকাল 9:30। এছাড়া গ্রুপ ইর ম্যাচে জার্মানি কুরাসাওয়ের বিরুদ্ধে খেলবে, হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10:30। গ্রুপ এফ এর ম্যাচে নেদারল্যান্ডস জাপানের মুখোমুখি হবে, ডালাস স্টেডিয়ামে খেলা শুরু রাত 1:30। মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত আজ প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। এজবাস্টানে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 7:00। ধর্মশালায় গতকাল সিরিজের প্রথম একদিনের ম্যাচে ভারত 7 উইকেটে আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে। এর ফলে 3 ম্যাচের সিরিজে ভারত 1-0 এগিয়ে গেল। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স ও স্লোভাকিয়া সফরের প্রথম দিনে ফ্রান্সের নিসে পৌঁছেছেন, সেখানে ভারতীয় সম্প্রদায় তাকে স্বাগত জানায়। ফ্রান্সে নির্ধারিত G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতারা বৈঠকে বসবেন। খবর এখনকার মতো এ পর্যন্ত, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি মনীষা কর্মকার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার গত ১২ বছরে দেশের জনগণের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছে। গতকাল আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সুশাসন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং জাতীয় অগ্রগতির প্রতি প্রধানমন্ত্রীর অবিচল অঙ্গীকার লক্ষ লক্ষ

মানুষকে অনুপ্রাণিত করে চলেছে এবং বিশ্বকে নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে ভারতের যাত্রাকে শক্তিশালী করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রী মোদীর দিশায় উত্তর পূর্বাঞ্চল এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হয়েছে। তাছাড়া ত্রিপুরার অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অ্যাক্ট ইস্ট পলিসি একটি প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এনডিএ সরকার বিগত 12 বছর ধরে যুব নেতৃত্বাধীন উন্নয়নের জন্য নিরন্তর কাজ করে চলেছে এবং এই সময়কালে ভারতের যুবকদের আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে, যা তাদের আকাঙ্ক্ষা পূরণে সহায়তা করেছে। গতকাল এক সামাজিক মাধ্যমে তিনি একথা উল্লেখ করে বলেন, ভারতের যুব সমাজে বিজ্ঞান ও প্রযুক্তি থেকে শুরু করে উৎপাদন, মহাকাশ, সেমিকন্ডাক্টর এবং ড্রোন পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে নিজেদের ছাপ রাখছে। অসংখ্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের তরুণ ক্রীড়াবিদরা ধারাবাহিকভাবে জাতীয় গৌরব বৃদ্ধি করেছেন। ফ্রান্স ও স্লোভাকিয়া দুই দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল রাতে ফ্রান্সের নিসেতে গিয়ে পৌঁছেছেন। নিসের শহরে তাকে বিপুলভাবে স্বাগত জানানো হয়। সেখানে প্রচুর সংখ্যক ভারতীয় জনগণ উপস্থিত ছিলেন। সফরকালে প্রধানমন্ত্রী শ্রী মোদী ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন, গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে মত বিনিময় করবেন এবং G7 শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। ভারতীয় সময় আজ দুপুর 2:30 প্রধানমন্ত্রী শ্রী মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো যৌথভাবে ভারত ইনোভেটসের উদ্বোধন করবেন, যা ভারতের উদ্ভাবন এবং স্টার্টআপ ইকোসিস্টেম প্রদর্শনের একটি প্রধান প্ল্যাটফর্ম। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যে পাম তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য ও কেন্দ্রীয় সরকার যৌথভাবে কাজ করছে। গতকাল গোমতী জেলার 18 ভোলায় তিনি একথা জানান। সেখানে তিনি এলাকার কৃষক পমিলাকান্ত মলসমের 12 কানি জমিতে 3 শতাধিক পাম গাছ লাগানোর সূচনা করেন। কৃষিমন্ত্রী বলেন, সারা রাজ্যে 7,000 হেক্টর জমিতে পাম তেল চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকারের 12 বর্ষ অতিক্রম উপলক্ষে দেশের অন্যান্য বিমানবন্দরের সঙ্গে আগরতলা MBB বিমানবন্দর কর্তৃপক্ষ আগামীকাল 15 জুন যাত্রী সুবিধা দিবস হিসেবে উদযাপনের উদ্যোগ নিয়েছে। গতকাল আগরতলা MBB বিমানবন্দরে এক সাংবাদিক সম্মেলনে বিমানবন্দর অধিকর্তা কিষাণ মোহন নেহরা এই ঘোষণা করেন। তিনি বলেন, গত 12 বছরে আগরতলা MBB বিমানবন্দরে যাত্রী পরিষেবায় আমূল পরিবর্তন হয়েছে। অধিকর্তা জানান, 2014-15 সালে MBB বিমানবন্দরে যেখানে বছরে যাত্রী চলাচলের সংখ্যা ছিল 8,90,000, সেখানে 2025-26 অর্থবছরে প্রায় দ্বিগুণ বেড়ে হয়েছে 15 লক্ষ। বিমান চলাচলের সংখ্যা 2014-15 বছরের তুলনায় 7,000 থেকে বেড়ে হয়েছে 2025-26 সালে 12,000। বর্তমানে দৈনিক 34টি বিমান ওঠানামা করে। বিমানবন্দরে নতুন কার্গো পরিষেবা চালু করা হয়েছে। তিনি জানান, আগরতলার সঙ্গে বিমানের সরাসরি কলকাতা, গুয়াহাটি, দিল্লি, বেঙ্গালুরু, ইম্ফল, আহমেদাবাদ, হায়দ্রাবাদ, চেন্নাইয়ের সংযোগ রয়েছে। তিনি বলেন, সম্প্রতি ইন্ডিগো এয়ারলাইন্স আগরতলা ও জয়পুরের মধ্যে বিমান পরিষেবা শুরু করেছে। এছাড়া অদূর ভবিষ্যতে আগরতলা মুম্বাইয়ের মধ্যে সরাসরি বিমান চালানোর বিষয়ে আলোচনা চলছে। তিনি জানান, আন্তর্জাতিক সুবিধাসম্পন্ন MBB বিমানবন্দর আন্তর্জাতিক উড়ান চালুর জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ফয়জুর রহমানের মৃত্যুতে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ফয়জুর রহমান রাজ্যের সর্বস্তরের মানুষের কাছে একজন নিষ্ঠাবান ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার প্রয়াণে রাজ্যের রাজনৈতিক অঙ্গন একজন প্রাজ্ঞ ও অভিজ্ঞ নেতৃত্বকে হারালো। স্মরণ করা যেতে পারে, প্রবীণ বামপন্থী নেতা CPM রাজ্য কমিটির প্রাক্তন সদস্য প্রাক্তন মন্ত্রী ফয়জুর রহমান গত শুক্রবার রাতে ধর্মনগর মহকুমার ইজাইছড়ি লালছড়ি তার নিজ বাসভবনে প্রয়াত হন। 2026 ফিফা বিশ্বকাপ ফুটবলে গত 2টি ম্যাচে কাতার ও সুইজারল্যান্ড 1-1 গোলে ড্র করেছে। অন্যদিকে ব্রাজিল ও মরক্কোর মধ্যকার লড়াইও 1-1 সমতায় শেষ হয়েছে। আজ ভারতীয় সময় সকাল 9:30 গ্রুপ ডিতে অস্ট্রিয়া খেলবে তুরস্কের বিরুদ্ধে। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও 2-1 পশলা ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.4°C, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রির কাছাকাছি। গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত আগরতলা ও আশেপাশের বৃষ্টিপাতের পরিমাণ ছিল 17.3 মিলিমিটার।

আকাশবাণী আগরতলা ককতমা পড়িব করিশ্মা জমাতিয়া রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু শাখা ইন্ডিয়ান মিলিটারি একাডেমি অংখা বরম খাক রাখতে হাকতন্ন হামজাগৈ সামুং তাংমানি মারি মিয়া উত্তরাখণ্ডনি দেহরাদুনো ইন্ডিয়ান মিলিটারি একাডেমিনি ফিল সারা বাজি চার পাসিং আউট প্যারেডনি বিসিংতে ভারতনি সেংক্রাক বদলনি খরক ব্রেরা চার্চিসা কটাল সিকলা অফিসারংনো লামসকমা মেলো ব অকক শাখা ব শাখা ভারতনি সেংক্রাক বদল ব্রে কেডেট রক পাস উমা একাডেমিনি লাইফুমাম্ব খুরসা থতক কাইসা থং আবো হাকতর ব্রে রংনে তৈ ফাংবাই হামক্রাইনি বখাক বসকাঙ্গি টংমানি খাতুংজাক কাইসা ইয়াপ্রি ফ্রান্স তৈ স্লোভাকিয়া কাইনি হাক্তর বেড়াইমুনি পৈলা বেড়ামো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া হর ফ্রান্সনি নিষেধ থাঙ্গি সগুখ্যা নিশেও টংনাই ভারত হাক্তরনি লুকরক বনো লামসোখা ও বেড়াইমুঙ্গ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ফ্রান্সনি রাষ্ট্রবক্রক ইমানুয়েল মেক্রোভাই জুদা জুদা ককনাতেই ককলাম সালায়ানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী শাখা এনডিএ হাফাং থানায় বিসি চি নই রমই শিকলারংনি তৈফাংবাই হামগ্রাইনি বাকি থাকিয়াবই সামু টাঙ্গি টঙ্গ তে আজরানি বিসিং হাক্তনি শিকলারংনি সাক পৈতু চামা বাংখা আবফরংনি সানমুং সুপুংথানি চুবাখা মিয়া হদানি আওয়াইলাম ব অক খুরসাখা মন্ত্রীবক্রক তৈব শাখা ভারতনি শিকলা হদা সৈসীমা তে তাংসেপনি সিমি চেঙ্গি স্নামমুং নখায়ুং সেমি কন্ডাক্টর তৈ দ্রুণ হাই জুদা জুদা সামুঙ্গ শাকনি টাংমারি ফুনুখা হায়ুং বেরেমো গবাং বাতাইমুঙ্গ হাকদনি শিকলা থংগ্রং রক জয়াউই বসংনি বরং বাংরি রিখা কেন্দ্রনি হাপাং লেফটেন্যান্ট জেনারেল দিরা সেটনো হাক্তরনি উলনি সেংক্রাক বক্রক নই চিতখা কাসুমুং ককচংলাই নক ককমুং কাইসাও শাখা লেফটেন্যান্ট জেনারেল দিরা সেট বিসি ব্রী চিসক রমই সেংক্রাক সামুং তাংথানে অপারেশনাল এলএমতৈ শাকফান বাংরিমা তে তাংনকনি খতল গবাং টংরংখা তাই ভারতনি সেংক্রাক বদলনি জবাক খ্লাইমাও ফানতৈ জরা কলক রমই কতাল কুক খ্লাইথানে খুরসাথতক সামুং তাংখা অজুন তালনি বসকাং সাল থামচিও ব সেংক্রাক বক্রকনে পজা ইয়াচাকানো মন্ত্রী অক্র প্রফেসর ডক্টর মানিক সাহা শাখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদীনি তৈফাংবাই এনডিএ হাফাং থানায় বিসি চিনে রম হাকতনি লুকুরংনি বিসিং সাক পৈতু জামা বাংরিখা মিয়া আগরতলা ব প্রদেশ বিজেপি টাংনগ যুগালিজা ককতমা থুনাই রংনি থুম ব কক শাখা ব শাখা নাইকল মুং কাহাম যতনি মানজাক মুং হামক্রাই তৈ বসংন বসকাঙ্গি তেলাংথানী মন্ত্রী বক্রকনে সমাই তাং মা কবাংমা বরংনো খাতং রেখা তে হায়ুং বেরমো তৈফাং অংনা নাহারৈ ভারতনি বসকাঙ্গি টংমানো রাগ রেখা বসাকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদীনি ফুনুকজাক লামতৈ সালচি সালকা আমচাই লাইবুমা ব খুরসাথতক কাহাম সলাইমুং নুখা আবনকারী ত্রিপুরানি রাং থং রাগ রেথানী মন্ত্রী বক্রকনি এক ইস্ট পলিসিনো কাইসা ইয়াপাই সংনানি ফান হনে খুরসাকা মন্ত্রী অক্রা ককতমা থুমনাই রংনি থুম প্রদেশ কাসকু অভিষেক দেবরাই তে কাসকু ইয়াকসু তাপস ভট্টাচার্য টংবাইখ্যা ত্রিপুরা বার এসোসিয়েশননি চংপারিও কপ্লাই এংখা সংবিধান বাঁচাও মঞ্চ মেয়া শ্রী সিদ্ধি রুকজাক বার এসোসিয়েশননি চংবারিও কাইচি বাথায়ও আচুক ফাং সেক্রেটারি নখবই কাইচি আচুক থায়নো কপ্লাই এংখা সংবিধান বাঁচাও মঞ্চনি বাতাইনাই রক ইয়াঙ্গ আচুক ফাং ইয়াকজনো কারী কাইব্রী থাইনি বাতাইমাও কপ্লাই এংখা আইনজীবী উন্নয়ন মঞ্চনি বাতাইনাই রক কেন্দ্রনি এনডিএ হাফাংনি বিসি চিনে পুংসামানো রগে এমপিপি বীরখুং খোলা তাংসং অজুন তালনি বসকাং সালচিবা বীরখুং কাসানাই রংনো সেব মানথগ্রমা সাল পালায়ানো মেয়া এমপিপি বীরখুং খোলানি দাগিফাং কিষাণ মোহন নেহরা ককতমা থুমনাই রংনি থুম কাইসাও অকক শাখা বসাখা জুন তালনি সালচিবা ও বীরখুং কাসানাই রংনো চন্দন ফুলরুই লামচক জাগানো বীরখুং কাসানাই উমর গনাং রংনো রিসারুই বরম ইয়াফার জাগানো 2026 ফুটবল হায়ুং কাবো বাতাইলাইমাও থানাই কাইনি থুমুঙ্গ কাটার তৈ সুইজারল্যান্ড সা সা গোল দ্র খলাইকা তাই বাবাইসাও ব্রাজিল বাই মরক্কো বাতাইলাইমাওব সা সা গোল বাই পাইখা ইয়াঙ্গো তিনি ভারত হাক্তনি জরা দামচুকু তামৈ সতী থামচি ও থংলাইয়ানো অস্ট্রেলিয়া বাই তুরস্ক ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি উলথাম ডিভিশন লীগ ফুটবল বাতাইলাইমুঙ্গ মিয়া থংমুং কাইনি ইংখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও পৈলা থংমাও

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন ইন্দ্রাণী সেন, শ্রাবণী সেন এবং সবশেষে শ্রীকান্ত আচার্যের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, আকাশবাণী কৈলাসহর। এখন প্রথমে দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ এবং এরপরে শিলং কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ এবং শিলং কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাসহর আধুনিক গান আজকের শিল্পী শ্রেয়া ঘোষাল।

0: सन 1966 मेरा साया
1: बिजली से
0: सन 1967

এতক্ষণ বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী কৈলাসহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। দুপুর 12:05 শুনবেন ছোট্ট বন্ধুদের জন্য অনুষ্ঠান শিশুমেলা, 12:30 হিন্দি ছবির গানে সরাসরি অনুরোধের আসর লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো অনুরোধ, একটা হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। এরপর আবারও শুনবেন হ্যালো অনুরোধ, 1:30 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:40 শুনবেন মহিলা মহল অনুষ্ঠান, 2:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 2:15 আধুনিক গান, 2:30 রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে পরিবেশিত হবে কম্প্যাক্ট ডিস্কে। 2:45 নজরুল গীতি, 3:00 হিন্দি এবং ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, 3:10 বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে। সন্ধ্যে 6:00 অনুষ্ঠান ঘর গৃহস্থীর আসরে রবিবারের আড্ডা, 6:40 সীমান্ত থেকে প্রান্তিক জনগোষ্ঠী ভিত্তিক অনুষ্ঠান, 7:00 ককবরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। 7:35 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 ককবরুক সংবাদ এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। 8:05 বিজ্ঞান ভাবনা অনুষ্ঠান, 8:30 নজরুল গীতি, 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, 9:15 শুনবেন বিনোদন বাংলা ছবির গানের অনুষ্ঠান, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে, 10:10 লোকগীতি, 10:20 বিশ্ব সংবাদ শোনানো হবে দিল্লি কেন্দ্র থেকে রিলে করে। ICC মহিলা বিশ্বকাপ টি-20 ক্রিকেটের আজকের দিনের খেলা ভারত বনাম পাকিস্তানের রিলে করে শোনানো হবে দিল্লি কেন্দ্র থেকে 7:00। অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হবে নিউজ অন AIR অ্যাপে। শুনলেন আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে।

0: ছোট্ট বন্ধুরা, যে যেখান থেকে বসে এই মুহূর্তে তোমাদের সকলের প্রিয় অনুষ্ঠান শিশু মেলা শুনছো, আজকের আসরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেক দিনের মতো আজকেও কিছু ছোট্ট বন্ধুরা আমাদের সঙ্গে উপস্থিত আছে তাদের নিজস্ব পরিবেশনা নিয়ে। আমরা চলে যাব তাদের কাছে, দেখি আজকে প্রথমে কোন বন্ধুটি আছে এবং কী শোনাচ্ছে। তোমার নামটা বলো প্রথমে।
1: আমার নাম বিশ্বদীপা দাস।
0: আচ্ছা বিশ্বদীপা, তুমি কি শোনাবে আজকে?
1: আমি যিশুজির একটি গান শোনাবো।
0: আচ্ছা ঠিক আছে, শুনি সবাই মিলে।

0: আসরের প্রথম বন্ধু বিশ্বদীপা প্রথমে প্রার্থনা সঙ্গীত, পরে নজরুলগীতি, পরপর দুখানি গান আমাদেরকে শোনাল। এবারে আরেকজন বন্ধু আমাদের সঙ্গে আছে, কি নাম তোমার?
1: ভূমিকা দাস।
0: আচ্ছা ভূমিকা, তুমি কি শোনাচ্ছ এখন?
1: নজরুলগীতি।
0: ঠিক আছে,

0: এবারে আরেকজন ছোট্ট বন্ধু আমাদের সঙ্গে আছে, তোমার নামটা বলো প্রথমে।
1: বর্ণালী চক্রবর্তী।
0: আচ্ছা, বর্ণালী তো গান শোনাবে নিশ্চয়ই, তাই না? ঠিক আছে, শুনি।
1: বুড়ির বাড়ি সুকুমার রায়, গাল ভরা হাসি মুখে চাল ভাজা মুড়ি, ছুর ছুড়ে পড়া ঘরে থুর থুড়ে বুড়ি, কাঁথা ভরা ঝুল কালি মাথা ভরা ধুলো, মিঠ মিঠে খোলা চোখ পিট খানা কুলু, কাটা দিয়ে আটা ঘর আটা দিয়ে সেটে, সুতু দিয়ে বেঁধে রাখে থুতু দিয়ে চেটে, ভর দিতে ভয় হয় ভর বুঝি পরে, খক খক খাসি দিলে ঠক ঠক নড়ে, কাঁথা ভর।
0: আচ্ছা, বর্ণালী বলেছিল প্রথমে, বর্ণালী তো নাম বলে না। আচ্ছা, প্রথম বলেছিল সে গান শোনাবে, কিন্তু প্রথম সে ছড়া শোনালো, এখন সে গান শোনাবে।

0: পরের বন্ধুটির কাছে যাচ্ছি। কি নাম তোমার?
1: দিয়া দাস।
0: আচ্ছা, দিয়া খুব সুন্দর একটা হেয়ার বেল্ট পরেছে মাথায়। গান শোনাচ্ছ? ঠিক আছে, শুনি প্রথমে।

0: নতুন দেশ রবীন্দ্রনাথ ঠাকুর। নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, নাইটে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে, মাঝ নদীতে নৌকো কোথায় চলে ভাটার টানে। জানি না কোন দেশে পৌঁছে যাব শেষে, সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে।
1: আচ্ছা, এটা কার লেখা ছড়া শোনালে তুমি?
0: রবীন্দ্রনাথ ঠাকুর।
1: ঠিক আছে।

0: এবার আরেকজন বন্ধু আমাদের সঙ্গে আছে, কি নাম তোমার?
1: দেবলীনা দেব।
0: আচ্ছা দেবলীনা, এখন গান শোনাবে তো, কি গান শোনাচ্ছ?
1: নজরুল সঙ্গীত।
0: ঠিক আছে শুনি।

ছোট্ট বন্ধুরা, গান কবিতা ছড়া সব মিলিয়ে আমাদের আসরের সময় আজকে একেবারেই ফুরিয়ে এসছে এবং সময়ের ঘড়ি টিকটিক করে জানান দিচ্ছে আজকে আসর গোটাতে হবে। তো তোমাদের সঙ্গে আগামী অনুষ্ঠানে, আগামী আসরে আবারও কিছু নতুন বন্ধুদের সঙ্গে নিয়ে আমরা ফিরে আসব। সে অবধি তোমাদের সকলের মঙ্গল কামনা করছি। খুব ভালো থাকবে সবাই।

এতক্ষণ শুনছিলেন ছোট্ট বন্ধু দুজনে অনুষ্ঠান শিশু মেলা। অনুষ্ঠানটি পুনঃ প্রচারিত হল আকাশবাণী কৈলাসহর। পরবর্তী ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

আকাশবাণী কৈলাসহর শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান আপনারা একযোগে শুনতে পাচ্ছেন 103.2 মেগাহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপ অনলাইনে। শুরু হচ্ছে হিন্দি ছবির গানে সরাসরি অনুরোধের আসর লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো অনুরোধ।

শ্রোতা বন্ধুরা, যে যেখান থেকে বসে এই মুহূর্তে অনুষ্ঠান শুনছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এ সপ্তাহের হ্যালো অনুরোধ অনুষ্ঠানে। ফোন করবেন পছন্দের হিন্দি ছবির গান শুনতে চেয়ে 03824295192, এই নাম্বারটি ডায়াল করে। পুরনো শ্রোতা বন্ধুরা জানেন, নতুন যদি কেউ শুনে থাকেন তাদের জন্য জানিয়ে দিলাম, সিক্রেট কোড জানিয়ে দেওয়া হবে কিছুক্ষণের মধ্যেই। সিক্রেট কোড বলে অনুষ্ঠানে প্রবেশ করতে হবে, যদি প্রাসঙ্গিক কথা থাকে বলতে পারেন, ছোট্ট করে শুনবেন পছন্দের গান। সুরে কথায় গানে থাকব ঠিক 1:29 পর্যন্ত আপনাদের সঙ্গে। মানবতার অবয়বে চরিত্র রূপায়ণে হতে হবে দিব্য মানবিক, যদি না পারি ধরায় সেই চরিত্র ফলাতে, ধিক ধিক তবে শতধিক। মন কাঁদে যার মানুষের দুরবস্থা দেখে, জাগ্রত হয়ে ওঠে বিবেক, মানুষ কেন শ্রেষ্ঠ হয় পশু পাখির থেকে, দেখ অবুজেরা চেয়ে দেখ। হিংস্র হায়নার মতো খুবলিয়ে খেয়ে খেয়ে যে করে বিপন্ন মনুষ্যত্ব, মানুষ রূপে সমাজে বাস থাকলেও তার সে যে পশু এটা দিবাসত্ব। কবিতাটির নাম দিবাসত্ব, এটি লিখেছেন জাফর পাঠান। ভার্চুয়াল মাধ্যম থেকে এটা তুলে এনেছি এবং আজকে মনে হলো এই কবিতার প্রসঙ্গক্রমেই একটা সিক্রেট কোড রাখব, কারণ মানবতা যেভাবে আজকে পদদলিত, দ্বিখণ্ডিত, নানানভাবে যেভাবে মানবতাকে একটা করাল হিংস্র কালো ছায়া গ্রাস করে নিচ্ছে, তার জন্য মনে হলো আজকে এই প্রসঙ্গটা থাকুক। আমরা যে যাই করি না কেন এবং আমাদের যত কর্মপদ্ধতি আছে, সব কিছুর মূল নির্যাস কিন্তু হতে হবে মানবতা, মানবতার জয়গান। এটা যদি না থাকে তাহলে পৃথিবীতে শান্তি বিরাজ করা অসম্ভব হয়ে দাঁড়াবে, যেটা চতুর্দিকে আমরা দেখতে পাচ্ছি। আমাদের সমস্ত ধর্ম, সংস্কৃতি, রাজনীতি যাই হোক না কেন, সব কিছুর মূল সুর যেন হয় মানবতার জয়গান। কারণ মানুষ যদি মানুষ না হয়ে ওঠে তাহলে কোন জাতের, কোন ধর্মের, কোন সম্প্রদায়ে তাদের কিচ্ছু যায় আসে না। পৃথিবীতে প্রথম মানুষ হিসেবে জন্ম হয়, তারপরেই সমাজ আমাদেরকে বিভিন্ন পরিচিতি, আইডেন্টিটি দেয়, আবার কিন্তু সেই মানুষ হিসেবেই পৃথিবী থেকে আমরা বিদায় নেই। মাঝের একটা সময় একটা পরিচিতি থাকে, পৃথিবীর পরিচিতি, যে সমাজে, যে বর্ণে, যে ধর্মে, যে গোত্রে আমরা জন্ম নেই সেটা, কিন্তু আগে পিছিয়ে কিন্তু মানুষ হিসেবেই আসি এবং যাই। তার জন্যই মানবতাই হচ্ছে আমাদের প্রথম এবং প্রধান ধর্ম। এছাড়া কিন্তু মানুষের অন্য কোনো মূল যে বৈশিষ্ট্য বা ধর্ম সেটা কিন্তু নেই। ধর্ম কথার অর্থ যদি আমি বৈশিষ্ট্য ধরি তাহলে মানুষের ধর্ম প্রথমেই মানবতা, তারপর অন্য কিছু। যাই হোক, আজকে

সিক্রেট কোড থাকবে মানবতার জয়গান। মানবতার জয়গান এই সিক্রেট কোড বলে অনুষ্ঠানে প্রবেশ করবেন, শুনবেন পছন্দের গান। আজকের সিক্রেট কোড মানবতার জয়গান।

0: হ্যালো
1: বলুন। হ্যালো
0: হ্যালো, নমস্কার নেবেন?
1: নমস্কার বলুন।
0: নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি অসম রাজ্যের ত্রিভুবনী জেলা থেকে।
1: আচ্ছা,
0: আর আজকের সিক্রেট কোড রেখেছেন মানবতার জয়গান।
1: হ্যাঁ,
0: খুব সুন্দর সিক্রেট কোড রেখেছেন, তাতে আপনাকে আজকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
1: আচ্ছা, ধন্যবাদ
0: রাখার জন্য। আর গানের কথা বলে ফেলি আমি।
1: হ্যাঁ,
0: আজকে আমাকে গান শুনিয়ে দিন, ছবির নাম হচ্ছে দিলওয়ালে।
1: আচ্ছা,
0: অজয় দেবগন, কুমার শানু আর অলকা আদমি গেয়েছেন জিতা কা জিসকে লিয়ে, এই গানটি শুনুন।
1: জিতা থা জিসকে লিয়ে। আচ্ছা,
0: আর বিশেষ করে দেখুন, বর্তমান যুগে মানে সত্যি মানবতা হারিয়ে যাচ্ছে। আসলে দেখুন, জানি না কেন সেটা হচ্ছে, তার মধ্যে দিয়েও ভালো মানুষ আছেন বলে আজকে চন্দ্র সূর্য আকাশে উঠছে, প্রকচিত হচ্ছে না। কিন্তু তবে বিশেষ করে দেখুন, আজকের দিনে মনে করুন, আজকে হয়তোবা একটি দিবস, রক্তদান দিবস আমরা পালন করছি হয়তোবা পৃথিবীতে। মনে করুন আজকে হয়তোবা যাদের শরীরে রক্ত রয়েছে, দেখুন আমরা সেখানে বলা হয় যে স্বেচ্ছায় বা মানে নিঃস্বার্থে বা বিনামূল্যে যাতে রক্ত দান করা হয়। আজকে আমরা যদি এক ফুটে রক্ত দান করতে পারি যাদের উদ্দেশ্যে, তিনি অসুস্থ যদি থাকেন তাহলে হয়তোবা সেই রক্তে কিন্তু তিনি সুস্থ হয়ে উঠেন। কিন্তু তার মধ্যে দিয়ে কিন্তু আমরা সেটা দিচ্ছি না, আমাদের অন্য ভাব এসে যায়। কখনো কখনো সেটা বলা হয় মুখ দিয়ে যে আমরা দান করছি ইয়ে করছি, কিন্তু আমি দেখছি অনেক ক্ষেত্রে এখানে কিন্তু অনেক বিক্রি করেন, সেটা বিক্রি করে কিন্তু দান করছেন, সেটা কিন্তু ঠিক নয়। আর যারা হয়তো বা দিচ্ছেন নিজের ইচ্ছেতে বা একজনকে সুস্থ করার জন্য, ওনারা হচ্ছেন মহৎ। আজকের দিনে এই ধরনের ব্যক্তিদেরকে আমরা সম্মান জানাই এবং শুভেচ্ছা জানাই উনাদেরকে।
1: সেটাই তো মানবতা, সেটাই তো মানবতা। মানবতার সঙ্গেই তো রক্তের সম্পর্ক। আমরা বলি না রক্তের সম্পর্ক, আমরা বলি, যেমন দেখবেন আমরা বলি রক্তের সম্পর্ক। হ্যাঁ, ওই মানুষটা আমার রক্তের সম্পর্কে, কিন্তু দেখবেন রক্তের সম্পর্কের মানুষ আপনার সঙ্গে এমন একটা ব্যবহার করেছে, আপনার রক্তের সম্পর্কে বা আমার রক্তের সম্পর্কে, যেটা তার করা উচিত নয়। কিন্তু দেখবেন যার সঙ্গে আপনি হৃদয়ের সম্পর্কে জড়িত, সে আপনার জন্য প্রাণটা পর্যন্ত দিয়ে দিতে প্রস্তুত হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন তো? তো আমি মনে করি রক্তের সম্পর্ক বলা হয়, কিন্তু রক্তের সম্পর্ক থাকলেই যে সে আপনার জন্যে সব কিছু করে দিতে পারবে এমন নয়। অনেক রক্তের সম্পর্কের মানুষ, প্রায় আমরা অনেক একাধিক আমরা অভিজ্ঞতা আছে, বেইমানি করে চলে গেছে, বুঝতে পারছেন তো, তার ক্ষতি করার চেষ্টা করেছে। হ্যাঁ, কিন্তু দেখবেন যাকে আপনি জন্মসূত্রে পাননি, কিন্তু হয়তো চলার সূত্রে, পরিচিতির ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে, সহপাঠী হোক, ক্লাসমেট হোক, বন্ধু হোক বা আত্মীয়তা করে না, মানুষ ধর্মের সম্পর্ক অনেক সময় করে, যে ধর্মের ভাই ভাই বানালো, বোন বানালো, তারা কিন্তু আপনার জন্য সব কিছু করতে প্রস্তুত। তো আমার কথা হচ্ছে, যদি রক্তের সম্পর্কটাই মূল হতো, হ্যাঁ, আমি মা বাবার কথা বলছি না, কিন্তু তার বাইরে, মা এবং বাবার বাইরে আমি গিয়ে কথাটা বলছি, যাদের সঙ্গে আমার নারীর সম্পর্ক তার কথা আমি বলছি না, তাদেরকে ছেড়ে অ্যাকসেপ্ট মা এবং বাবা। তো এখন ঘটনা হচ্ছে গিয়ে, যদি রক্তের সম্পর্কই মূল বিচার্য বিষয় হতো, তাহলে সেটার নাম রক্তীয়তা হয়ে যেত, আমার মনে হয় আর কি। এটা এটা যে এটা আমার নিজের ব্যক্তিগত ধারণা, তাহলে এটা আত্মীয়তা হতো না। আত্মার সঙ্গে আত্মার পারস্পরিক সম্পর্ক হলেই এটা আত্মীয়তা হলো। আত্মীয়তা শব্দের যদি আপনি মানে যদি বিশ্লেষণ করেন শব্দটা, তাহলে এটা একটা পারস্পরিক হার্দিক সেতুবন্ধন। হ্যাঁ, তো এই যে আত্মার সম্পর্ক যদি কোথাও না থাকে, তাহলে সেখানে কিসের সম্পর্ক, কিসের আত্মীয়তা, কিসের কি? আপনি যেমন ধরুন রক্তের সম্পর্কের অনেক মানুষ আপনাকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু যেমন যারা বিবাহ করেছেন, যারা বিবাহিত মানুষ, তার স্ত্রী কিন্তু শেষ দিন পর্যন্ত তার সঙ্গে থাকে, ঠিক আছে, কিন্তু স্ত্রীর সঙ্গে কিন্তু তার রক্তের সম্পর্ক যদি হয়, হ্যাঁ, তাহলে তো হবে না। বিশেষ করে আমাদের সম্প্রদায়ের কথা আমি বলছি, একদম পরিষ্কার ক্লিয়ার কাট কথা। হ্যাঁ, রক্তের সম্পর্ক হলে তো আমার এই বংশে বিবাহ হবে না, তার রক্তের সম্পর্ক নেই, কিছু সম্পর্ক নেই, কোনো কূপ থেকে একজন নতুন মানুষ আমার বাড়িতে এলো, কোন জায়গা থেকে এলো, কোন দেশে তার বাড়ি বা কোন রাজ্যে বা আশেপাশে যে কোনোখানে

0: হতে পারে এটা, এটা তো বিধির বন্ধন, কিন্তু সে শেষ দিন পর্যন্ত থাকবে। এখন কিছু কিছু ব্যতিক্রম ঘটনা নানান জায়গায় ঘটছে বলে এটা নিয়ম নয়, কিন্তু ব্যতিক্রমটা নিয়ম নয়। আমি দেখবো সমাজের 60-70% লোকেরা কী করছে সেটার উপরে কিন্তু একটা বিষয় নির্ধারণ করে। তো আমি এটা বোঝাতে চাইছি যে রক্তের সম্পর্ক যদি মূল হতো তাহলেই কিন্তু এই পৃথিবীটা এভাবে চলতো না,
1: চলতো না।
0: হ্যাঁ, আজকে যেমন ধরুন আপনাদের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক নেই, কিন্তু একটা একটা ইথার তরঙ্গের মাধ্যমে যোগাযোগ হতে হতে কিন্তু একটা হার্দিক সম্পর্ক স্থাপন হয়েছে। আজকে যদি আমি শুনি আপনার কিছু হয়েছে, আমার খারাপ লাগবে, আমি কষ্ট পাবো, আমার যদি কিছু হয়েছে শুনলে আপনিও ভীষণ মনে কষ্ট পাবেন। এটাই তো হৃদয়ের সম্পর্ক না, এটা কোনো একটা বেতার সম্পর্ক, এটা যেখানে কোনো তার নেই, কিছু নেই। যাই হোক, অনেক কথা বলে ফেললাম আমরা শুরুতেই।
1: গান পেয়েছেন আশা করি?
0: গান আমি পেয়ে গেছি অনেক আগে।
1: ঠিক আছে, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: যাই হোক, আমি আমার মতো করে বলেছি, কেউ যদি কথায় খারাপ টারাপ পান তাহলে কিছু মনে করবেন না প্লিজ।
1: খুব সুন্দর কথা বলেছেন দাদা,
0: এটা আমি আমার ভাবনা থেকে বলেছি।
1: ভাই, এখানে খারাপ হওয়ার কিছু নেই
0: না, অনেকের অনেক কমপ্লেইন থাকতে পারে, তো কারণ আমাদের মতো করে সবাই ভাববে এমন নাও হতে পারে, তার জন্য বললাম আমি।
1: আসলে দেখুন, অনুষ্ঠান ঠিক আছে, অনুষ্ঠান মানছি, আমরা সবাই ফোন করবো, কিন্তু তার মধ্যে দিয়ে আমরা কিছুটা আলোকপাত করতে হবে গঠনমূলক।
0: যাই হোক, বাকি কথা হবে অন্য অনুষ্ঠানে। ভালো থাকবেন, খানিকটা শুনুন গান।
1: ধন্যবাদ,
0: ধন্যবাদ। হ্যাঁ।

0: নমস্কার।
1: নমস্কার, আমি বলছি শিবলা হিমাচল প্রদেশ, আর সিক্রেট কোড মানব মানবতা জয়কার।
0: আচ্ছা, মানবতা জয়গান।
1: জি জি জি, গান হ্যাঁ দিল কা ক্যা কসুর আর মিলনে কি তুম কোশিশ করনা বাদা কবি না করনা কুমার সানু আর আশা ভোসলে।
0: আচ্ছা, আমি দেখছি খুঁজে, দিল কা ক্যা কসুর।
1: জি
0: আচ্ছা,
1: হ্যাঁ মিলনে কি তুম কোশিশ করনা বাদা কবি না করনা।
0: আচ্ছা আচ্ছা, আমি এটা খুঁজছি, খুঁজে দেখছি আমি। আপনি রাকেশ বলছেন হিমাচল প্রদেশ থেকে?
1: জি, হিমাচল প্রদেশ।
0: আচ্ছা আচ্ছা,
1: জি জি জি।
0: আচ্ছা, এই ফিল্মটার নাম কি যেন?
1: আগে এ তো এ নেই হ্যাঁ তো দিল কা রিশতা।

0: না না, আমি বলছি এই যে যে ছবির গান, যে ফিল্মের গান আপনি
1: আপনি
0: শুনতে চাইছেন। হ্যাঁ
1: দিল কা ক্যা কসুর মিলনে কি তুম কোশিশ করনা ওয়াদা কবি না করনা,
0: মিলনে কি,
1: তুম কোশিশ করনা,
0: হ্যাঁ হ্যাঁ আচ্ছা,
1: হ্যাঁ কুমার শানু আর আশা ভোঁসলের গান।
0: হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি পেয়ে গেছি, এটা শোনাচ্ছি আপনাকে, আমি এটা
1: জি জি
0: পাঠাচ্ছি আপনার
1: ধন্যবাদ,
0: জন্য। হ্যাঁ এটা পাঠাচ্ছি আপনার জন্য, ঠিক আছে,
1: ধন্যবাদ।
0: শুনতে থাকুন, ধন্যবাদ, ভালো থাকবেন, ফোন করবেন আবারও।

0: নমস্কার দাদাভাই।
1: নমস্কার, বলুন।
0: মানবতার জয় গান।
1: আচ্ছা
0: দাদাভাই, আমি একটা গান শুনব, সৈনিক বাবুল খাগর।
1: আচ্ছা, সৈনিক ছবি থেকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে গানটা শোনাচ্ছি সৈনিক ছবি থেকে।
0: হবে দাদাভাই?
1: হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই হবে।
0: গানটা, আপনিও
1: ভালো থাকবেন। ঠিক আছে।

0: হ্যালো হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: নমস্কার বাবাজি।
0: নমস্কার।
1: আমি নিরঞ্জন।
0: হ্যাঁ, নিরঞ্জন গোস্বামী কমলপুর থেকে বলছেন। হ্যাঁ,
1: গোস্বামীটা তো এটা অভিনয়।
0: আচ্ছা, যাই হোক, সেই তর্কে আমি যাচ্ছি না। আজকের সিক্রেট কোডটা বলুন আপনি।
1: সিক্রেট কোডটা মানবতার জয়গান।
0: আচ্ছা, তো এই সিক্রেট কোডে
1: মানবতার জয়গান বলতে,
0: আচ্ছা গান কি শোনাবো এটা শুনে নিয়ে আমি।
1: ও, গানটা হবে সাচ্চা ঝুড়া।
0: এই ছবি থেকে
1: ঝুড়া বইয়ের।
0: হ্যাঁ,
1: দিল সাচ্চা ওর চেহারা ঝুড়া।
0: আচ্ছা আচ্ছা, আমি দেখছি এটা। একবার বলুন আপনি, আপনি বলুন এই ফাঁকে।
1: বলবার তো কিছু নেই, আপনি যতটুকু আলোচনা করলেন, আপনার মধ্যে যতটুকু মানবতা জ্ঞান উদ্ভাসিত হয়েছে, যদি সতের মধ্যে এক দুজনে এরকম হয় তৈরি সমাজে মানবতার জয়গান হবে, নতুবা রামের রামের কীর্তন কর্মু আর রাবণের নীতি মানমু এমন হইলে তো হইতো না।
0: ঠিকই বলেছেন,
1: আমরা রাম উপর দিকে রাম সাজবো আর ভিতরে রাবণ রাবণ হবো, এটা হইতে হইতো না।
0: এটা তো মানে মারাত্মক বিষয়, মানে
1: মারাত্মক বিষয়।
0: হ্যাঁ,
1: একটা এই জন্য বলছি, এই জগতে আমরা শিশুকালে যতটুকু মানুষের মানবতা ছিল, মানুষে তো স্বার্থপর ছিল না, স্বার্থপরতা যখন হৃদয়ে আসে তখন মানুষের মানবতা ধ্বংস হতে বাধ্য হয়। সেই জন্য আমাদের স্বার্থপরতা ছেড়ে দিয়ে যখন আমরা মানুষ মানুষের জন্য এই পৃথিবীতে আমরা সমাজবদ্ধ জীব, প্রকৃতির মধ্যে পশু পাখি কীট পতঙ্গ হইতে উন্নত মানের, সেই উন্নত মানের জিনিস, উন্নত মানের জিনিস যদি পচে তাহলে এটা কাছে আসা যায় না। হ্যাঁ, উন্নত মানের জিনিস যদি ধ্বংস হয় তো ওটার কাছে টাকার উপায় হয় না, দুর্গন্ধ হয়ে যায়। বর্তমান সমাজে সমাজটারে আমি দূষি করতে চাইছি না, কিন্তু বর্তমান সমাজের মধ্যে যে রীতিনীতি, মাতৃজ্ঞান, পিতৃজ্ঞান, গুরু জ্ঞান, ঈশ্বর জ্ঞান, মানবতা জ্ঞান, আমাদের এই ছাত্র এবং শিক্ষক শিক্ষার্থী, এদের মধ্যে কোনো ভেদাভেদ রইল না, আমরা সব সমান হয়ে যাচ্ছি। সেই সমতা কিন্তু আমাদের সংসারে সমতা এমনিতে আসে না, মানুষের মনে সমতা আছে একমাত্র ঈশ্বর জ্ঞানে, ঈশ্বর তত্ত্ব জ্ঞানে সমতা আছে। আর আমরা জাতপাত নাই, আমরা সব সমান হয়ে গেছি, সেটাই কিন্তু সমতা আসে না। তাই মানবতা রক্ষা করতে হলে অনেক কিছু, অনেক আলোচনা, এই অল্প সময়ে হবে না, অন্য সময় যদি সময় পাই এক সময় আলোচনা হবে, কিন্তু মানবতা রক্ষা করতে গিয়ে অনেক কিছু আমাদের মনের জ্ঞানের বুদ্ধির ইচ্ছা শক্তি অনেক কিছুর পরিবর্তন করা উচিত আমি আমি মনে করি।
0: যাই হোক, আমরা যেগুলো বর্ণের ধর্মের হই না কেন, সব কিছুর মূলে যেন নির্যাস যেন হয়, মূল সুর যেন মানবতাটা হয়, এটাই আমার বক্তব্য ছিল।
1: মানবতা হয় যে ঈশ্বরের কাছে আমি প্রার্থনা রাখি, ঈশ্বরের কাছে রাত দিন প্রার্থনা করি, আমাদের মানব সমাজটাকে রক্ষা করুক।
0: আপনার সঙ্গে আর বেশিক্ষণ কথা বলতে পারবো না, আমাদের খবরে চলে যেতে হবে, হাতে সময় নেই, আর একদিন কথা বলবো। ঠিক আছে।

শ্রোতা বন্ধুরা, আমরা এখন চলে যাব দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ শুনবার জন্য। রিলে করে শোনানো হবে এবং ঠিক 1:05 সংবাদ শেষের পরই আবার আমরা হ্যালো অনুরোধ অনুষ্ঠানের বাকি অংশ নিয়ে ফিরে আসব। সবাই সঙ্গে থাকবেন আশা করি আমাদের।

0: নমস্কার।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: আমি এই মুহূর্তে বলছি রামকৃষ্ণনগর থেকে, অনুপ কুমার ভট্টাচার্য।
0: আচ্ছা আচ্ছা,
1: আজকের সিক্রেট কোডটা হলো মানবতার জয়গান,
0: হ্যাঁ
1: তাই না?
0: হ্যাঁ হ্যাঁ,
1: সত্যি তাই।
0: আচ্ছা প্রথমে গানের পছন্দটা বলে ফেলুন আপনি, তারপর বলুন।
1: গানের পছন্দটা হলো
0: হ্যাঁ
1: এরকম গানটা,
0: হ্যাঁ
1: বজরং ভাইজান। গানটা হলো এরকম,
0: হ্যাঁ
1: হালে দিল কো সুকুন চাইয়ে, দূরি এক আরজু চাইয়ে।
0: আচ্ছা, আমি দেখছি আপনি বলুন।
1: হালে দিল কো সুকুন চাইয়ে,
0: হ্যাঁ হ্যাঁ,
1: দূরি এক আরজু চাইয়ে।
0: হুম
1: আর গায়ক কলাকার হলেন
0: হুম
1: আতিফ আসলাম।
0: আচ্ছা আচ্ছা, এবার বলুন আপনি কি বলতে চাইছিলেন।
1: এবার এবারে বলি যে আজকের প্রসঙ্গটা যেটা সাজিয়েছেন সত্যি অদ্ভুত, খুব ভালো লাগলো। আসলে সব ব্যাপারের আসল ব্যাপারটা হলো মানবতা। আমরা যে কোনো ধর্মের হই না কেন, যে কোনো ধর্মে আমরা বিলং করি না কেন, বাট
0: সেটা মূল কথা,
1: মানবতাটা আসল।
0: সেটাই।
1: কারণ মানবতার উপর আর কিছুই নেই। বিশেষ করে আজ রক্তদান দিবস, তো রক্তদান হলো এক মহাদান, আর এখানে একটা মানবতার
0: ব্যাপার
1: ঠিকঠাক
0: আছে, ব্যাপার আছে।
1: পরাকাষ্ঠা
0: হ্যাঁ
1: তৈরি হয়।
0: সেটাই, সে তার জন্যই,
1: হ্যালো।
0: হ্যাঁ তার জন্যই আজকের এই সিক্রেট কোডের অবতারণা
1: হুম
0: করা
1: হুম হুম
0: হয়েছে।
1: আর খুব সুন্দর একটা আপনি উদ্ধৃতি দিয়েছিলেন,
0: হ্যাঁ,
1: জাফর
0: পাঠান,
1: জাফর
0: জাফর
1: ইসলাম
0: পাঠান,
1: নাকি?
0: জাফর পাঠান,
1: হ্যাঁ,
0: তো
1: জাফর
0: এটা কবিতা ছিল,
1: পাঠান।
0: উনার লেখা কবিতা ছিল এটা। হ্যাঁ
1: কবিতাটা এতই মানে কি বলবো,
0: হ্যাঁ হ্যাঁ,
1: এতই প্রাসঙ্গিক, সত্যি ভাবতে অবাক লাগে। একজন কি বলবো, মানবতাবাদী মানুষ হিসেবে তিনি যে কবিতাটা উদ্ধৃত করেছেন, সেটা কিন্তু বলাই বাহুল্য। কারণ মানবতার জয় জয় জয়কার সব
0: শুধু,
1: ক্ষেত্রেই,
0: হ্যাঁ
1: এবং আমাদের চলার পথে মানবতাটাই জয়ী হয়।
0: শুধু তিনি নন, ওনার পূর্বসূরি যারা ছিলেন, সেই রবি ঠাকুর থেকে শুরু করে, বা আমি যদি কালিদাসের কথাও ধরি,
1: হুম
0: যিনি
1: হুম
0: বলছেন শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। এর

0: পরবর্তী সময়, সেই আমাদের মানে আদি যুগের সাহিত্য থেকে শুরু করে তারপর আধুনিক যুগে আমি রবীন্দ্র নজরুলকে যদি ধরি, প্রত্যেকের কিন্তু সাহিত্য সৃষ্টির মূল নির্যাস ছিল মানে মানুষকে ভালোবাসো, পৃথিবীটা মানুষের পৃথিবী হোক। এবং এই যে বাউলরা গান করছেন, বাউল যে দর্শন, যেমন শাহ আব্দুল করিম সাহেব একবার যখন আমাদের কলিকাতা দেখা করতে গিয়েছিলেন, তিনি আমি অনেক অনুষ্ঠানে বলেছি, তিনি বলেছিলেন আমি চাই এই পৃথিবীটা এক সময় বাউলের পৃথিবী হয়ে যাবে, হয়ে যাক বা যাবে। মানে তার মানে কি, বাউলটা তো সেই মনের মানুষকে খুঁজে বেড়াতে গিয়ে অন্য মানুষকে ভালোবেসেছেন, সেই শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে আপনি দেখুন, হ্যাঁ
1: সত্যি সত্যি
0: তারা সেই তার ইষ্টকে খুঁজতে গিয়ে মানুষকে ভালোবেসেছেন।
1: আরেকটা গানে ডক্টর ভূপেন হাজারিকা বলছিলেন মানুষ মানুষের জন্য,
0: জীবন জীবনের জন্য,
1: জীবন জীবনের জন্য
0: একটু সহানুভূতি,
1: একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না বন্ধু।
0: হ্যাঁ এই গানটা মারাত্মক গান, মারাত্মক গান কথাগুলো।
1: প্রথমেই একটা বলছিলেন যে যে আমরা যে ধর্মেই বিলং করি না কেন, প্রথমেই তো মানুষ হয়ে এসেছি,
0: সেটাই পৃথিবীতে। আমাকে একটা কথা বলুন, পৃথিবীতে একটাই ধর্ম হবে, এটা কি পৃথিবীর বৈশিষ্ট্য স্বভাবজাত? আপনি বলুন তো আমাকে, এটা সম্ভব কোনোভাবে? যদি একটা ধর্ম হয় সেখানেও কিন্তু খণ্ড

0: কি মানুষ পেতে পারে না বন্ধু।
1: হ্যাঁ, এই গানটা মারাত্মক গান, মারাত্মক গান কথাগুলো।
0: প্রথমেই একটা বলছিলেন যে যে আমরা যে ধর্মেই বিলং করি না কেন, প্রথমেই তো মানুষ হয়ে এসছি,
1: সেটাই পৃথিবীতে
0: মানুষ হয়।
1: আমাকে একটা কথা বলুন, পৃথিবীতে একটাই ধর্ম হবে, এটা কি পৃথিবীর বৈশিষ্ট্য স্বভাবজাত? আপনি বলুন তো আমাকে, এটা সম্ভব কোনোভাবে? যদি একটা ধর্ম হয়, সেখানেও কিন্তু খণ্ড বিখণ্ড গোষ্ঠী তৈরি হবে। কিন্তু একটা পাঁচজন ভাই একসঙ্গে থাকতে পারে না, সেই জায়গাতে কোটি কোটি লোক একটা ফিলোসফিতে বিশ্বাস করে চলবে? এটা তো আমার মনে হয় এটা পৃথিবীর যে স্বভাবজাত বৈশিষ্ট্য বা তার যে ন্যাচারাল ক্যারেক্টারিস্টিক, সেখানে এটা সম্ভব নয়। বাগানে বাগানে নানান ফুল থাকুক না, কিন্তু সমস্ত সমস্ত ফুলের বাগানে নানান ফুল থাকে, গোলাপ, কাবেরী, রজনীগন্ধা, অনেক ধরনের কত ফুল, কিন্তু সমস্ত ফুল, সমস্ত ফুলের মানে কাজটা কি? কেউ আপনাকে গন্ধে বিমোহিত করে দিচ্ছে তার সুবাসে, কেউ দৃষ্টি আপনার দৃষ্টিকে মানে নন্দিত করে দিচ্ছে আপনার মনটা, তার ফুলের বৈশিষ্ট্য সুবাস এবং তার মানে যে বাহ্যিক প্রকাশ, এতে আপনার মনকে আনন্দিত করে দেয়া, এটাই তো তার বৈশিষ্ট্য। এবং এবং এবং ফুলের আরেকটা বৈশিষ্ট্য, আমরা যেহেতু যারা আমরা সনাতন ধর্মাবলম্বীরা আছি, আমরা কি করি? আমরা আমাদের ইষ্টের চরণে আমাদের ফুল নিবেদন করি। মানে কি? আমার আমার অস্তিত্ব, আমার যে ভক্তি আমি নিবেদন করলাম, তো সেখানে ভক্তি, সৌন্দর্য, সমস্ত কিছু যুক্ত আছে। যেমন আমরা যখন আমরা আমরা একটা কবিতা, সেই ক্লাস ওয়ানের প্রথম দিনের প্রথম পৃষ্ঠার, বাংলা বইয়ের প্রথম পৃষ্ঠার কবিতাটাই ছিল প্রথম কবিতা যেটা পড়েছি বাংলা বইতে প্রথম শ্রেণীতে, যে জাগে নব ভারতের জনতা এক জাতি এক প্রাণে কথা, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান,
0: মিলন মহান।
1: তো এটা তো কার কাছে, কার কাছে কোনো মনে আছে আমি জানি না, বা কে এটাকে কতটুকু ধারণ করেন আমি জানি না, তবে এই যে পড়েছিলাম না, আজকে অবধি মনে আছে, প্রসঙ্গক্রমে মাঝে মধ্যে এসে যায়, তো কি করা যাবে বলুন? তো যা পড়েছি, হ্যাঁ আমি আমি বইতে না না আমি দেখুন আমি বইতে পড়লাম সদা সত্য কথা বলিবি, এটা মুখস্থ করে পরীক্ষায় পাশ করে গেলাম আমি, কিন্তু জীবনে সারা জীবন মিথ্যা বললাম। তো এই যে পুঁথিগত বিদ্যাকে আমি আয়ত্ত করলাম, এটাকে ব্যবহারিক জীবনে প্রয়োগ করলাম না, এটা কি নিজের সঙ্গে আত্মপ্রতারণা নয়? আপনাকে বলুন আপনি, কিছু কিছু জায়গাতে আপনার আত্মরক্ষার্থে নানান অভিনয় আপনাকে করতে হয়, না হলে আপনি মরে যাবেন। এখন এখন আপনাকে ডাকাত রাস্তায় আটকালো, আটকে আপনাকে বললো যে তুমি আমাকে বাপ ডাকো, না হলে এখন তোমাকে উড়িয়ে দেব বা শেষ করে দেব, তখন তো আপনাকে ডাকতে হবে আত্মরক্ষার্থে, আত্মরক্ষার্থে। কিন্তু তার মানে সে বাপ তো হয়ে গেল না, তো তখন তো আমি মিথ্যেই বললাম বেসিক্যালি, যে হ্যাঁ তুমি আমার বাপ। তো এই সমস্ত ব্যতিক্রমী ঘটনা আছে, ঠিক আছে। যাই হোক, এই সমস্ত কথা শেষ নেই, কথা বললে শেষ নেই, এটা এটা সময় চলে যায়। যাই হোক,
0: আর এই গান, এই গানটা আমি যাদের নিয়ে শুনতে চাই, বিশেষ করে আমার প্রেমজিৎ বাবু আছেন, তারপর বিশ্বজিৎ পাল আছেন, তারপরে আমাদের মিঠুন চক্রবর্তী, আর আমাদের সজল বাবু, সজল মালাকার মহাশয়, কার্তিক মালাকার, অম্বারিকা ভট্টাচার্য, আর আমাদের সহধর্মিনী আমার সুতবা ভট্টাচার্য, আর দেবজিৎ দাস, আর এই মুহূর্তে যারা রেডিওর পাশে গান শুনতে সবার জন্য রইল।
1: ঠিক আছে,
0: খুব ভালো লাগলো,
1: হ্যাঁ
0: ভালো থাকুন,
1: ধন্যবাদ আপনাকেও,
0: নমস্কার।
1: ঠিক আছে, নমস্কার।

0: मेला दिलो का आता है। अच्छा
1: মেলা দিন
0: হ্যাঁ বুঝতে পেরেছি আমি, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আমি। হুম হুম
1: তবে নাম হচ্ছে মেলা,
0: হ্যাঁ হ্যাঁ
1: তবে
0: নিশ্চয়ই হবে, কেন হবে না, শোনাবো আপনাকে।
1: যারে নিয়ে শুনবো
0: হুম
1: আপনি শুনবেন, সরস্বতার নিয়ে শুনবো আর কি।
0: আচ্ছা ঠিক আছে, প্রত্যেকের জন্য পাঠিয়ে দিচ্ছি।
1: হবে গান কি স্যার?
0: আমি প্লে করে দিয়েছি, আপনি শুনুন, রেডিও সেটে শুনুন আপনি, বা কোথায় শুনছেন আপনি শুনুন, আপনার ডিভাইসে শুনুন আপনি। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন।
1: নমস্কার
0: নমস্কার।

0: নমস্কার স্যার, আমি রবীন্দ্র চাকমারি চাতুর্থী বলছিলাম আর কি।
1: বল
0: আজকে
1: বলুন বলুন বলুন।
0: হলো মানবতা জয়গান।
1: হ্যাঁ, মানবতার জয়গান।
0: মানবতা জয়গান নানি,
1: হুম হুম মানবতার জয়গানে কি শুনবেন আজকে?
0: হ্যাঁ একটা গান শুনবো,
1: হুম
0: শুনবি নাম হচ্ছে মেলা।
1: আচ্ছা
0: গানের সুরটা হচ্ছে
1: হ্যাঁ
0: মেলা দিন আর

0: হ্যালো হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
1: হ্যাঁ নমস্কার দাদা,
0: নমস্কার।
1: আমি হাওড়া গোবিন্দপুর পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি কথা বলছি।
0: আচ্ছা বলুন আপনি।
1: দাদা আমাকে গান শোনাবেন, হিরো ছবি থেকে, হিন্দি ছবি হিরো।
0: হ্যাঁ,
1: গানটা হচ্ছে ম্যায় তেরা জানু তু মেরা দিল বয়।
0: মেয়ে তেরা জানো তুমি মেলা দিলবর, সিক্রেট কোডটা বলতে হবে আপনাকে।
1: হ্যাঁ, সিলেক্ট করছে মানবতার জয় জয় গান।
0: আচ্ছা,
1: আর এই গানটা যাদেরকে নিয়ে শুনবো, বাদল ঘটিয়াল, রবীন মান্না, প্রেমজিৎ চক্রবর্তী, দেবজিৎ দাস এবং শুনছেন সকল বন্ধুদের নিয়ে শুনবো।
0: আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনাদের সকল বন্ধুদের
1: হ্যাঁ
0: জন্য আমি
1: নমস্কার দাদা, ভালো থাকবেন।
0: পাঠাচ্ছি। হ্যাঁ আপনি ভালো থাকবেন।

0: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার দাদা।
0: নমস্কার,
1: আমি বাদল খটিয়াল বলছি, পশ্চিমবঙ্গ হাওড়া জেলা উলুবেড়িয়া থেকে।
0: আচ্ছা বলুন বাদল বাবু, আপনি
1: দাদা যে সিক্রেট কোডটা দেখেছেন ওটা হচ্ছে মানবতার জয়গান।
0: হ্যাঁ,
1: আর আমি একটা গান শুনবো দাদা, ছবির নাম হচ্ছে ক্রিস।
0: আচ্ছা,
1: কুনাল গাঞ্জাওয়ালা।
0: আচ্ছা গানের লাইনটা বলুন।
1: দিল না দিয়া, দিল না দিয়া,
0: আচ্ছা
1: তো বললো না বললো কে কিয়া।
0: হ্যাঁ হ্যাঁ, দিল না দিয়া।
1: হ্যাঁ দিল না দিয়া।
0: আচ্ছা দেখছি আমি, এটা আপনাকে শোনানো যায় কিনা। কৃষ ছবি থেকে দিল না দিয়া।
1: হ্যাঁ হ্যাঁ
0: আচ্ছা
1: দাদা, এই গানটা যাদেরকে নিয়ে শুনবো,
0: হ্যাঁ
1: আমার বন্ধু আছে লালন ঘরামি, বিশ্বনাথ গায়েন,
0: আচ্ছা
1: আর এদিকে আছে প্রেমজিৎ চক্রবর্তী, বুল্টি দাস, আশুতোষ দেবনাথ, সঙ্গীতা দেবনাথ, কণিকা দেবনাথ, আর সেই সঙ্গে আপনি আছেন, সকলকে নিয়ে গানটা শুনবো।
0: ঠিক আছে চলুন,
1: ভালো থাকুন দাদা, নমস্কার নেবেন।
0: ঠিক আছে নমস্কার, চলুন সবাই মিলে শুনি। ঠিক আছে নমস্কার।

শ্রোতা বন্ধুরা, কথায় গানে সমস্ত কিছু মিলিয়ে আমাদের সময় আজকে একেবারে ফুরিয়ে যাচ্ছে। আপনাদের সঙ্গে আর কথা বলতে পারছি না, গানও শোনাতে পারছি না। যারা ফোন করেছেন আপনাদেরকে ধন্যবাদ, যারা ফোন করতে পারেননি, চেষ্টা করেছেন বা অনুষ্ঠান শুনেছেন আপনাদের সকলকে ধন্যবাদ। হয়তো আগামী কোনো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে কথা হয়ে যাবে। মানবতার বাণী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের মধ্যে বজায় থাকুক। আমরা সবাই যেন পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠতে পারি, প্রেমময় ভালোবাসা পূর্ণ মানুষ যেন হতে পারি, পৃথিবীটা যেন আবারও মানুষের পৃথিবী হয়ে ওঠে, এখনও আছে আরও ব্যাপকভাবে যাতে হতে পারে। আজকে কথা বলছিলাম আমি আপনাদের সঙ্গে প্রসেনজিৎ দেব, আমাকে কারিগরি বিভাগ থেকে সহযোগিতা করেছেন সুদীপ শর্মা। আগামী সপ্তাহের অনুষ্ঠান শুনবার সাদর আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ এখান থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কথা হবে। নমস্কার।

0: আকাশবাণী কুইলা শহর, এখন কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ ফ্রান্সের নিসে ভারত ইনোভেটসের সূচনা করবেন। ফ্রান্সের G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন। প্রধানমন্ত্রী বলেছেন, 12 বছরে ভারত চিকিৎসা ক্ষেত্রকে উন্নত, সাশ্রয়ী এবং সহজলভ্য করে তুলতে নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন করা হচ্ছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সংঘর্ষ বিরতির লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন। এরপরই খুলে যাবে হরমুজ প্রণালী। মহিলাদের টি-20 ক্রিকেটে বিশ্বকাপে ভারত আর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদেশের সফরের প্রথম দিনে আজ ফ্রান্সের নিসে পৌঁছেছেন। এই সফরে তিনি ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং পরে তার ভারত ইনোভেটসের সূচনা করবেন। বিশেষ আমন্ত্রিত হিসেবে তার G7 সম্মেলনেও যোগ দেওয়ার কথা। এদিন সে দেশের ভারতীয় সম্প্রদায় প্রধানমন্ত্রীকে নেগেস্কো হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানায়। ফরাসি ও ইটালীয় নৃত্যশিল্পীরা ভারতীয় নৃত্যশৈলী পরিবেশন করেন। সফরের পরবর্তী পর্যায়ে আজই তিনি স্লোভাকিয়ায় যাবেন। সে দেশে ব্রাতিস্লাভায় প্রধানমন্ত্রী স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেলিক্রিনি এবং প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে বৈঠক করবেন। চলতি মাসের 16 এবং 17 তারিখে তিনি ফ্রান্সের এভিয়ানে G7 শীর্ষ সম্মেলনেও যোগ দেবেন। এই নিয়ে পরপর 8টি G7 বৈঠকে ভারতকে ডাকা হল, যা এদেশের প্রতি অংশীদার দেশগুলির বিশ্বাসকে তুলে ধরে বলে প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন। স্লোভাকিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত অপূর্বা শ্রীবাস্তব বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোভাকিয়া সফরে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে এবং অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়তা করবে। স্লোভাকিয়ার ব্রাতিস্লাভায় আকাশবাণীর প্রতিনিধির সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
2: The visit of Prime Minister to Slovakia is going to be a historical one because this will be the first ever visit by any Indian Prime Minister to Slovakia. So we are all looking forward for this visit and this is likely to enhance not only the political relations but also deepen economic engagements and open new avenues for cooperation in various sectors like defense, clean technologies, cyber security, tourism and people-to-people contact.
1: ফ্রান্সে নির্ধারিত G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে। ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এই বৈঠকে মূলত অর্থনৈতিক উন্নতি, পণ্য সরবরাহ ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, যৌথ বিনিয়োগ এবং বিশ্ব নিরাপত্তার মতন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। আগামী বুধবার G7 গোষ্ঠীভুক্ত দেশের নেতা, আমন্ত্রিত সহযোগী রাষ্ট্র এবং প্রযুক্তি ক্ষেত্রের শীর্ষকর্তাদের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেবেন ট্রাম্প। তবে তার ঠিক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে মার্কিন রাষ্ট্রপতির। ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ার প্রেক্ষিতে সার্বিয়ার রাষ্ট্রপতি আলেকজান্ডার ভুচিকের শুভেচ্ছা বার্তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় শ্রী মোদী রাষ্ট্রপতি ভুচিককে তার আন্তরিক শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান। তিনি সার্বিয়ার রাষ্ট্রপতির সাম্প্রতিক ভারত সফর এবং সেই সফরে অনুষ্ঠিত ফলপ্রসূ আলোচনার কথাও স্মরণ করেন। শ্রী মোদী বলেন, ভারত সার্বিয়ার সঙ্গে বন্ধুত্বকে অত্যন্ত গুরুত্ব দেয়। আগামী দিনগুলিতে উভয় দেশের মধ্যেকার অংশীদারিত্ব আরও সুদৃঢ় হবে বলেও তিনি মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত 12 বছরে ভারত চিকিৎসা ক্ষেত্রকে উন্নত, উৎকর্ষ, সাশ্রয়ী এবং সহজলভ্য করে তুলতে নিরন্তর প্রচেষ্টা চালিয়েছে। সমাজ মাধ্যমের এক পোস্টে শ্রী মোদী বলেন, দেশের প্রান্তিক মানুষদের উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বিশ্বের সর্ববৃহৎ স্বাস্থ্য সেবা কর্মসূচি আয়ুষ্মান ভারত কর্মসূচি দেশবাসীকে গর্বিত করে। তিনি বলেন, PM ভারতীয় জন ঔষধি পরিযোজনার মতন কর্মসূচির মাধ্যমে

সাধারণ মানুষের কাছে ওষুধ সহজলভ্য হয়েছে। স্টেন্ট এবং হাঁটু প্রতিস্থাপনের খরচ বর্তমানে অনেকটাই হ্রাস পেয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে বহু মানুষ উপকৃত হচ্ছেন। মেডিকেলে শিক্ষা ও বর্তমানে অনেকটা সহজ হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে, বেড়েছে আসনও। স্বাস্থ্যকর ভারত গঠনে সরকার প্রতিনিয়ত কাজ করে চলেছে বলে শ্রীমতী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত দশকে ভারতের স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে এক রূপান্তরমূলক পরিবর্তন দেখা গেছে বলে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি মন্তব্য করেছেন। তিনি বলেন, সমস্ত নাগরিকের জন্য সুলভ এবং সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। আজ সমাজ মাধ্যমে এক পোস্টে শ্রী গডকরি বলেন, সরকারের ফ্ল্যাগশিপ স্বাস্থ্যসেবা প্রকল্পগুলি দেশের স্বাস্থ্য পরিকাঠামোকে যথেষ্ট শক্তিশালী করেছে এবং সুস্থ ভারতের দৃষ্টিভঙ্গিকে উন্নত করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাও বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে স্বাস্থ্যক্ষেত্রে ভারত অভূতপূর্ব উন্নতি করেছে। স্বাস্থ্যবান নাগরিক যে কোনো দেশকে শক্তিশালী করে বলে তিনি উল্লেখ করেন। সমাজ মাধ্যমে এক পোস্টে শ্রী নাড্ডা উল্লেখ করেন, আয়ুষ্মান ভারত, পিএম জয়, আয়ুষ্মান আরোগ্য মন্দিরের মতন স্বাস্থ্য পরিষেবা উদ্যোগের মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা প্রান্তিক মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে, যা অতীতে কখনো হয়নি। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, পারমাণবিক শক্তি দপ্তরের সঙ্গে যৌথভাবে তারা একটি হিটিং সিস্টেম বা তাপ নির্গমন যন্ত্র বানিয়েছে, যাতে চাঁদে অত্যন্ত ঠান্ডা আবহাওয়াতেও মহাকাশযানকে উষ্ণ রাখা যায়। গতকাল ইসরো চেয়ারম্যান বেঙ্গালুরুতে একটি বৈঠকে বলেন, চন্দ্রযান থ্রি অভিযানের ল্যান্ডার বিক্রম পুরোপুরি সৌরশক্তি চালিত, কিন্তু তা চাঁদের ওপর কেবলমাত্র 14 দিন সক্ষম থাকতে পারে। এবার যে তাপ নির্গমন যন্ত্র বানানো হচ্ছে, তার মাধ্যমে ল্যান্ডারটি অন্তত 200 দিন চাঁদের অতি শীতল পরিস্থিতিতে ঠিকঠাক কাজ করতে পারবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হচ্ছে। মানুষের প্রাণ বাঁচানোর জন্য রক্তদানে উৎসাহিত করাই দিনটি পালনের মূল লক্ষ্য। রক্তের গ্রুপ আবিষ্কারক, চিকিৎসক, গবেষক ল্যান্স স্টেইনারের জন্মদিন স্মরণ দিনটি পালন করা হয়ে থাকে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের আহ্বান জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক পোস্টে শ্রী নাড্ডা বলেন, রক্তদানের মাধ্যমে কোনো মানুষের দ্বিতীয় জীবন লাভের সম্ভাবনা তৈরি হয়। রক্তদান মানবিকতার এক ফোঁটা শীর্ষক এই বছরের রক্তদান দিবসের মূল ভাবনাকে তুলে ধরে শ্রী নাড্ডা বলেন, প্রতিটি রক্তদাতার জীবন বাঁচানোর শক্তি রয়েছে। স্বাস্থ্যকর সমাজ গঠনে রক্তদান করে প্রতিটি নাগরিকের সমর্থনের আহ্বান জানান তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং এরপরই কৌশলগত গুরুত্ব সম্পন্ন হরমুজ প্রণালী সকলের জন্য খুলে দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে পাকিস্তান ইঙ্গিত দিয়েছিল এই ধরনের একটি চুক্তি সম্পাদনের জন্য অনেক দূর কথাবার্তা এগিয়েছে। ঠিক তার কয়েক ঘন্টা পরই ট্রাম্প এই মন্তব্য করেন। তবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর চুক্তি স্বাক্ষরের বিষয়টি অস্বীকার করেছে। তারা জানিয়েছে যে চুক্তির কাঠামো এখনো চূড়ান্ত হয়নি এবং এই দিনটি নিয়ে ট্রাম্পের অস্বাভাবিক জেদের সমালোচনা করা হয়েছে। ইরানের কর্তৃপক্ষ প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠান, শোকযাত্রা ও দাফনের সময়সূচি ঘোষণা করেছে। ইরানের বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, প্রয়াত খামেনির বিদায় অনুষ্ঠান 4 ও 5 জুলাই তেহরানের ইমাম খামেনি প্রার্থনা ময়দানে অনুষ্ঠিত হবে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর উপত্যকায় সাধারণ মানুষের প্রতিবাদ ক্রমশ বেড়ে চলেছে। ইসলামাবাদ প্রতিবাদীদের সঙ্গে আলোচনায় বসতে চাইলেও জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে। মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত আজ প্রথম ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। এডভার্সনে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 7টায়। টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে ভারতের রেকর্ড বেশ ভালো। এখনও পর্যন্ত হওয়া 16টি ম্যাচের মধ্যে তারা 13টিতেই জয়ী হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ ফ্রান্সের নিশে ভারত ইনোভেটসের সূচনা করবেন। ফ্রান্সের জি7 সম্মেলন

0: মানে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন। খবর এখনকার মতো শেষ হল, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: বাংলা সংবাদ রিলে করে শোনানো হলো আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে। আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন মহিলা মহল।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, অনেক শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আজকের মহিলা মহলে। একটা কথা আছে, এ বিশ্বে যা কিছু সৃষ্টি মহান চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কাজী নজরুলের সেই বিখ্যাত কথা আমরা সবাই জানি। আসলে সমাজের যা কিছু কল্যাণকর, যা কিছু ভালো দিক, সমাজকে যা এগিয়ে নিয়ে যায়, তার ক্ষেত্রে পুরুষদের পাশাপাশি নারীদের অবদান কোনো অংশেই কম নয়। তাই সভ্যতার ইতিহাসে যোগ্যতার স্বাক্ষর রেখে গেছেন অনেক মহীয়সী মহিলারা। সাহিত্য, সঙ্গীত, খেলাধুলা, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি কি নেই, সমস্ত ক্ষেত্রেই দাপিয়ে বেড়াচ্ছেন। ভারতকে জগৎসভার শ্রেষ্ঠ আসনে নিয়ে গেছেন অনেক মহিলা। যেমন আমরা জানি ভগিনী নিবেদিতার কথা, জানি মাদার টেরেসার কথা, জানি প্রীতিলতা ওয়াদ্দেদারের কথা, এমনকি আমাদের এই ক্ষুদ্র ত্রিপুরা রাজ্যে দীপা কর্মকারকেও দেখতে পাই, কিভাবে আমাদের ত্রিপুরা তথা ভারতকে বিশ্বের আসরে এক বিশেষ স্থানে নিয়ে গেছেন। আর ক্ষমতার কেন্দ্রে, বিশেষত বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থায় কিভাবে প্রশাসনে নারীরা যোগ্যতার সাথে চালিয়ে যাচ্ছেন, তাও আমরা প্রতিনিয়ত দেখতে পাই। আমাদের ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কথা সবাই জানেন, জানেন রাষ্ট্রপতি শ্রীমতী প্রতিভা পাতিল, এরকম আরো বহু নাম সমাজকে এগিয়ে নিয়ে যেতে উজ্জ্বল সাক্ষ্য রেখে গেছেন। তো আজকে আমাদের মহিলা মহলের বিষয় গণমাধ্যমে নারীদের অশালীন প্রদর্শনী বা ইনডিসেন্ট রিপ্রেজেন্টেশন অফ ওমেন। আর এই বিষয়ে কথা বলতে আমাদের আজকের আসরে উপস্থিত হয়েছেন কৈলাসহর বার অ্যাসোসিয়েশনের মহিলা আইনজীবী শ্রীমতী পুনম সিনহা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে, নমস্কার।
1: নমস্কার শ্রোতা বন্ধুদের।
0: তো আপনি তো বিষয়টা শুনলেন, এই বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনারা এই বিষয়ে অনেক কিছু জানেন বা সমাজে আপনারা অনেক কিছু দেখতেও পান, আপনাদের কাছে অনেক বিষয় আসে। তো প্রথমে আপনাকে বলি যে ইনডিসেন্ট রিপ্রেজেন্টেশন অফ উমেন বা অশালীন প্রদর্শনী নারীদের বিভিন্ন গণমাধ্যমে যে হচ্ছে, তার কি কোনো প্রয়োজনীয়তা আছে?
1: আমি প্রথমে বলতে চাইব যে দ্য ইনডিসেন্ট রিপ্রেজেন্টেশন অফ ওমেন প্রহিবিশন অ্যাক্ট 1986, এই গণমাধ্যমে মহিলাদের যে প্রদর্শনীটা, এটার একটা গুরুত্বপূর্ণ গুরুত্ব আছে আমি মনে করি। এই গুরুত্বটা হচ্ছে, যেমন বিভিন্ন কোম্পানিগুলো তার বাণিজ্যিক সুবিধার্থে মহিলাদের বিভিন্নভাবে ব্যবহার করে থাকেন।
0: তো এই তো এমন কিছু জিনিস আছে, যেমন ধরুন সিগারেট, সেটা তো সাধারণত পুরুষরাই সেটা ব্যবহার করে। হ্যাঁ, সেখানেও বিজ্ঞাপনে দেখা যায় নারীদের মডেল, এবং সেই মডেলের এত মানে অশালীন প্রদর্শনী, মানে এত অশোভন। হ্যাঁ, তো তার কি প্রয়োজনীয়তা আছে?
1: আমি যে বললাম প্রথমে যে মুনাফা কামানোর ক্ষেত্রে কোম্পানির বাণিজ্যিক লাভের জন্য তারা ইউজ করে থাকেন,

0: সিগারেট কিন্তু বেশিরভাগ পুরুষরাই ব্যবহার করেন, কিন্তু আমরা দেখি যে পুরুষ এবং মহিলা উভয়ের জন্য ক্ষতিকারক ধূম্রপান। কিন্তু আমরা দেখি যে পাশ্চাত্য দেশগুলোর যে ফিল্মগুলা সিনেমাগুলা এখানে দেখানো হয় যে মহিলারা সিগারেট পান করছেন, তা ওইসব যে অ্যাডভার্টাইজমেন্ট টিভিতে বা ফিল্মে এগুলো যে দেখায় তা থেকে আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো প্রভাব বিস্তার করে আমাদের ভারতবর্ষেও আমরা দেখে থাকি। কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কিন্তু খুবই খারাপ, এবং মহিলাদের অশ্লীলভাবে সিগারেট পান করানো বা বিভিন্ন ফিল্মে আমরা দেখে থাকি যে মহিলাদের গায়ে সিগারেটগুলো ধরিয়ে দিচ্ছে বা এইভাবে অত্যাচারিক যে সিনগুলো এগুলো খুবই খারাপ। এবং এই যে সিনগুলো থেকে মহিলাগুলোকে রক্ষা করার জন্য আমাদের এই ইনডিসেন্ট রিপ্রেজেন্টেশন অফ ওমেন প্রহিবিশন অ্যাক্ট 1986 তৈরি করা হয়েছিল।
1: আচ্ছা, তার মানে আপনি প্রয়োজনীয়তা বা গুরুত্বটা বলছেন তার মানে বাণিজ্যিক কোম্পানিগুলির মুনাফা লাভের
0: জন্য। হ্যাঁ,
1: তো এতে তো আমার মনে হয় যে মর্যাদাহানিটা, নারীদের মর্যাদাহানি সেটা অনেকটাই হচ্ছে। আর আমাদের ভারতীয় সমাজ, সেখানের মূল্যবোধ আর পাশ্চাত্য মূল্যবোধের অনেক পার্থক্য আছে। তো ভারতীয় সমাজ এর মানে বিভিন্ন কোম্পানিগুলি বা বিশ্বব্যাপী যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে, ওরা মানে সেই পাশ্চাত্য ধ্যান ধারণাকেই আমাদের এখানে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। হ্যাঁ, এর ফলে আমাদের সমাজের কিছু মানুষ সেটাকেই ভাবেন আধুনিকতা, সেটাকেই ভাবেন মানে প্রগতি, প্রোগ্রেস, এরকম। তো আপনার কি মনে হয়?
0: আসলে আমরা ভারতবাসী এবং আমরা জানি আমাদের, আমরা গ্রাম প্রধান দেশ, ভারতবর্ষের 75% গ্রাম প্রধান দেশ। কিন্তু তবুও আমরা যখন দেখি যে সিনেমাগুলোতে বা টিভিগুলোতে মহিলাদের এই অশ্লীল ব্যবহার, তাদের বাণিজ্যিক কোম্পানিগুলোর মুনাফার জন্য মহিলাদের বাধ্য করছেন, এবং তারা মহিলারাও এইভাবে অশ্লীল অ্যাডভার্টাইজমেন্ট বা
1: অশালীন বিজ্ঞাপন
0: করে তারা টাকা মুনাফা করছে, কিন্তু এইগুলা আসলে আইনগত অপরাধ, এবং ভারতবর্ষে আমি মনে করি এইগুলোর কোনো প্রয়োজন নেই। তাই এই অ্যাক্টের রূপটে, 1986 রূপটে যে আমাদের একটা পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা আছে, ওই পানিশমেন্ট।
1: তো আপনার কাছ থেকে সেই আইনটা সম্পর্কেই আমরা জানতে চাইছি আর কি, মানে সেই আইনটায় কী কী ব্যবস্থা রয়েছে।
0: 1986 যে আইনটা সেটা হচ্ছে ইনডিসেন্ট রিপ্রেজেন্টেশন অফ ওমেন, এখানে এর সাথে আমরা লিখব যে প্রহিবিশন অ্যাক্ট, মানে অশ্লীলভাবে মহিলাদের বাণিজ্যিক দিক দিয়ে ব্যবহার করাতে একটা বাধা সৃষ্টি করা, প্রহিবিশন মানে বাধা। হ্যাঁ, 1986 তো এই অ্যাক্টে বলা হয়েছে যে মহিলাদের অশ্লীলভাবে অ্যাডভার্টাইজমেন্ট করাটা সেটা একটা আইনগত অপরাধ, এবং এই আইনগত অপরাধ এবং সেটার জন্য এই 1986 একটাতে দেওয়া হয়েছে যে 2000 টাকার পানিশমেন্ট, 2000 টাকার পানিশমেন্ট, হ্যাঁ,
1: তাছাড়া
0: একটার জন্য, এবং 2 বছরের কারাদণ্ড দেওয়া হবে থাকে। কিন্তু যদি সেটা বারবার হয়ে থাকে তাহলে আমরা দেখি যে তার পানিশমেন্টটা 5 বছর পর্যন্ত বেড়ে যেতে পারে,
1: মানে কারাবাস,
0: কারাবাসটা বেড়ে যেতে পারে।
1: আচ্ছা, তো আইনে তো আমাদের দেশে এই ব্যবস্থা আছে, কিন্তু আমরা দেখি কি বলুন তো, বিশেষত এখন মানুষের মধ্যে খুব ব্যাপারটা আছে যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এরকম সোশ্যাল মিডিয়ায়ও বিভিন্নভাবে নারীদের অশালীন, অশোভন দিকটাই তুলে ধরা হয়। তো এর গুরুত্ব বা যে এর নেগেটিভ অ্যাপ্রোচটা, সেটা সম্পর্কে আপনি কী ভাবেন?
0: আসলে যে আমরা যে বলেছি যে 1986 যে একটা, সেই সময় কিন্তু এই যে হোয়াটসঅ্যাপের যুগ বা ইন্টারনেটের যুগ এইগুলো ছিল না। হ্যাঁ, যার দরুন তখনই শুধু কোম্পানিরা তাদের মুনাফার জন্য মহিলাদের ব্যবহার করতেন এবং সে প্রচুর পরিমাণে টাকা কামাতেন। কিন্তু ওই আমরা যে ওই একটা যে আমরা দেখি 1986 যে একটা, সেটা আমাদের বাণিজ্য এই হোয়াটসঅ্যাপ বা নেট ইন্টারনেট এইসবগুলোকে কভার আপ করে না, তার জন্য সেটা এখন অ্যামেন্ডমেন্টের একটা ব্যবস্থা করা হয়েছে।
1: আচ্ছা, মানে এটাকে আরেকটু মডিফাই করে সময়ের উপযোগী করার
0: জন্য মডিফায়ার জন্য এটা রাখা হয়েছে। যদিও এই 1986 যে একটা, তা থেকে আমরা বুঝতে পারি যে ভারতের বিচার ব্যবস্থা বেশ উন্নত, কারণ সেই যুগেও মহিলাদেরকে কিভাবে প্রোটেক্ট করতে হবে সেটা সেই আইনে লেখা ছিল, সেই আইনে লেখা ছিল। এবং আমরা দেখি যে এই পানিশমেন্ট, কারাদণ্ড 5 বছরের কারাদণ্ড কিন্তু কম না, একটা মানুষের পক্ষে যথেষ্ট মানে বেশি কারাদণ্ড, পানিশমেন্ট তো।

0: মহিলার, আপনি আগেই বলেছেন যে ভারতবর্ষীয় মহিলারা ভারতের স্বাধীনতার সময় থেকে শুরু করে আজ পর্যন্ত মহিলাদের অবদান অনেক বেশি, কিন্তু বাণিজ্যিক মহলগুলা নিজেদের মুনাফার জন্য শুধুমাত্র মহিলাদের এইসব বিভিন্ন বাজে সাইটগুলো তুলে ধরছেন। তো সেই জন্য এই অ্যাক্টটাকে 1986 এইগুলিকে প্রহিবিট করা হয়েছিল এই অ্যাক্টের মাধ্যমে। কিন্তু মহিলাদের যে এই ভালো দিকগুলা এই বিজ্ঞাপনগুলা থেকে তুলে ধরা উচিত। আমাদের এই মাল্টি, আমাদের এই সোশিয়াল ওয়ার্ক, যেমন ধরেন টিভি অ্যাডভার্টাইজমেন্ট,
1: না মানে পজিটিভ দিক,
0: পজিটিভ দিকগুলো তুলে ধরা উচিত আমি যেটা মনে করি। যেমন ভগিনী নিবেদিতা, আপনি বলেছেন না ভারতবর্ষে সেই স্বাধীনতার দিক থেকে ভগিনী নিবেদিতা,
1: তার আগে, তারও আগে বিবেকানন্দের সময়ে,
0: সময়ে অনেক মহিলা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন। তাছাড়া মাদার টেরেসা, যিনি
1: মাদার টেরেসা
0: বা বিদেশ থেকে মানে বহিরাগত মহিলা, কিন্তু ভারতের জন্য তিনি সর্বোচ্চ কিছু দান করে গেছেন। এইসব মহিলাদের উদাহরণ হিসেবে ভালো ভালো সাইটগুলো মহিলাগুলিকে দেখানোটা আমার মনে হয় উচিত। হ্যাঁ, এইসব বাজে বা নেগেটিভ সাইটগুলো না দেখিয়ে পজিটিভ সাইটগুলো মহিলাদের দেখালে মনে হয় ভালো হতো।
1: মানে সমাজের উন্নতিতে মহিলাদের যে পজিটিভ ভূমিকা আছে, তো সেই দিকগুলোকেই উদ্ভাসিত করা হোক, মানে অশালীন দিকগুলোকে ব্যবহার না করে মহিলাদের মধ্যে, অনেক মহিলাদের মধ্যেই এরকম সুপ্ত গুণাবলী আছে বা অনেকে অনেক কিছু করে গেছেন এবং করতে পারছেন এবং করার ক্ষমতা রাখেন।
0: হ্যাঁ,
1: তো সেই দিকগুলোকে গণমাধ্যম বা প্রচার মাধ্যম যতটা প্রচার করবেন, তবেই না সমাজের লোক অবহিত হবে যে মহিলাদের অবদান কতটা বা মানে পজিটিভ দিকগুলো কতটা।
0: আর আমরা দেখি যে অনেক আগে থেকে, ভারতবর্ষে স্বাধীনতার আগে থেকে, যেমন মহিলাদের উপরে বিভিন্ন ধরনের নির্যাতন হয়ে থাকে, যেমন বালিকা বিবাহ, তারপরে সতীদাহ প্রথা, এইগুলো বিভিন্ন যে খারাপ খারাপ দিকগুলো মহিলাদের সাথে হয়ে থাকে, গণমাধ্যমে এই বাজে দিকগুলো তুলে ধরে মানুষকে অ্যাওয়ারনেস করা, মানে
1: সচেতন
0: করা যে এইগুলো খারাপ, এই মানে আর মহিলাদের সমাজের উন্নতির ক্ষেত্রে কতটুকু ভালো দিক, পজিটিভ দিক, সেগুলো বেশি তুলে ধরা। আমার মনে হয় এটাই সমাজের একটা উন্নতির পক্ষে, উন্নতশীল করে তুলবে ভারতবর্ষকে, এটাই আমি মনে করি।
1: আর পরবর্তী প্রজন্মকেও আরো এগোতে
0: সাহায্য করবে।
1: আর এই যে মানে পাশ্চাত্য সংস্কৃতির একটা আগ্রাসী থাবা আমাদের ভারতীয় সংস্কৃতির উপর সবসময়ই মানে আগ্রাসী থাবা উঁচিয়ে আছে, বাড়িয়ে আছে, সেটাকে প্রতিহত করতে হলে আমাদের দেশের বিশেষত মহিলাদের এই পজিটিভ দিকটাকেই সুন্দরভাবে উপস্থাপিত করা আজকের দিনে খুব বেশি জরুরি মনে হয়।
0: হ্যাঁ, আমাদের ভারতবর্ষের তুলনায় পাশ্চাত্য দেশ কিন্তু অনেক অনেক উন্নতশীল। পাশ্চাত্য দেশ অনেক, তারা শিক্ষার দিক দিয়ে বা বিভিন্ন কার্যকলাপের দিক দিয়ে, তাদের চিন্তাধারার দিক দিয়ে অনেক অনেকভাবে তারা অগ্রগতিশীল। তো আমরা যদি ওদের সাথে কম্পেয়ার করি তাহলে আমরা দেখি আমরা অনেকভাবে পিছিয়ে আছি।
1: হ্যাঁ, আমরা তো পিছিয়ে আছি, কিন্তু মানে আমাদের উচিত তাদের থেকে সেই সমস্ত দিকগুলি গ্রহণ করা যেটা
0: যেটা ভালো,
1: হ্যাঁ ভালো বা পজিটিভ
0: পজিটিভ দিক। আর যেগুলো যেমন আমরা দেখি যে আমাদের ভারতবর্ষে ইদানিং বেশ কয়েক বছর ধরে আমরা দেখছি যে বালিকা, ছোটো ছোটো বাচ্চাদের উপর বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট চলছে, আমরা টিভিতে বা প্রোগ্রামে আমরা দেখে থাকি। সেক্ষেত্রে সমাজের তো একটা খারাপ দিক আছে, এই সঙ্গে সঙ্গে আমরা জানবো যে গার্জিয়ানশিপের যে একটা বৈশিষ্ট্য আছে, যে অভিভাবকত্বের যে একটা ইয়ে আছে, সেটাকে আমরা
1: পারিবারিক দায়িত্ব
0: সেটাকে আমরা একটু মডিফাই করা। কারণ আপনিও তো জানেন, আমিও জানি যে আজকের আমাদের যে এই যুগটা টেকনিক্যাল যুগ। হ্যাঁ, সেটা হচ্ছে প্রযুক্তির যুগ। আমরা যেমন আগে চিঠি লিখতাম, কোনো একটা বার্তা পাঠাতে হলে, এখান থেকে এক দেশ থেকে আরেক দেশে বার্তা পাঠাতে হলে আমরা একটা চিঠি লিখতাম, যেটা পৌঁছতে পৌঁছতে এক মাস বা দেড় মাস লেগেই যেত। কিন্তু এখন আমি এখানে বসে আমেরিকা বা লন্ডনে কথা বলতে পারি একটা SMS এর মাধ্যমে। তো আমি এক সেকেন্ডও লাগে না স্যার তার জন্য, এই ইন্টারনেটের যুগে। তো আমি মনে করি সেক্ষেত্রে আমাদের অভিভাবকও সে ঠিকভাবে টেকনিক্যালি মডিফাই হওয়াটা উচিত। যেমন বাচ্চাদের সাথে অভিভাবকের গার্জিয়ানশিপের যে রিলেশনটার সাথে সাথে একটা বন্ধুত্বপূর্ণ ব্যবহার থাকা উচিত। বাচ্চারা কি জানতে, হ্যাঁ সমস্ত কিছু ওরা কি জানতে চাচ্ছে, বা যদি কোনো মেয়ে অভিভাবক হয়ে থাকে, মেয়ের যদি অভিভাবক হয়ে থাকে, কোনো অভিভাবকের সন্তান যদি মেয়ে সন্তান হয়ে থাকে, কন্যা সন্তান হয়ে থাকে, তো আরও বেশি জরুরি। কারণ মেয়ের সাথে যদি বাইরে সে স্কুল থেকে, স্কুলে যাওয়ার পথে বা টিউশনে যাওয়ার পথে বা হয়তো কোনো বাজারে, শপিং মহলে যদি কোনো বাজে কিছু হয়ে থাকে, সে হয়তো বা মা বাবার কাছে বলতে পারবে না, এটা
1: লাজন,
0: হ্যাঁ গোপন করে থাকবে। যদি সে বন্ধু, মা যদি সে কন্যা সন্তান

0: এর সাথে যদি বন্ধুত্বপূর্ণ ব্যবহার করে থাকেন, তাহলে আমি মনে করি সেই ক্ষেত্রে মেয়েটা কোনো রকম গোপন করবে না, তার সাথে
1: বা তার বেঁচে যাওয়ার সম্ভাবনা সহজ,
0: সম্ভাবনা সহজ, আর যদি
1: মানে কোনো দুর্ঘটনা সহজেই
0: সহজ এড়িয়ে নেওয়া যাওয়া যেতে পারে, এটাই আমি মনে করি।
1: গণমাধ্যমে নারীদের অশালীন প্রদর্শনী, এ বিষয়ে আপনার 1986-এর অ্যাক্টের কথা বললেন, আপনি এটা বলেছেন যে এটার অ্যামেন্ডমেন্ট চলছে, তো চলছে কি না কিছু মডিফিকেশন কি কিছু হয়েছে, মানে ধরুন কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার ভাবছে যে কিভাবে সেটাকে মানে আরও সময় উপযোগী করে তোলা যায়?
0: আমি আগে বলেছি যে 1986-এর যে একটা সেটা শুধুমাত্র কোম্পানির কার্যকলাপ বা বাণিজ্যের উপরে দৃষ্টি দিয়ে এটাকে করা হয়েছিল, কিন্তু এখন যে রিসেন্ট যুগে যে ইন্টারনেটের বা টেকনিক্যাল যুগের যে এগুলো কাভার আপ করে না, তার জন্য এটার অ্যামেন্ডমেন্ট প্রসিজিওর এখনও চলছে, অ্যামেন্ডমেন্ট প্রসিজিওর চলছে। যেমন অ্যামেন্ডমেন্ট বিল 2012-তে এটা এখনও রাজ্যসভাতে আছে এবং এই রিসেন্টলি এটাকে ডিপার্টমেন্টের রিলেটেড পার্লামেন্ট স্ট্যান্ডিং কমিটির উপর এটার দায়িত্ব দেওয়া হয়েছে এই বিলের, অ্যামেন্ডমেন্ট বিলের। তো এই
1: তার মানে এটাকে মডিফিকেশন করার দিকে
0: যাচ্ছে, মডিফিকেশনের দিক দিয়ে যাচ্ছে। তবে এই একটা যে 1986-এর একটা যে ভারতবর্ষে তৈরি হয়েছিল, এটা হোল ইন্ডিয়াতে কাজ কভার আপ করতো শুধু জম্মু কাশ্মীর ছাড়া, এই একটা জম্মু কাশ্মীরে এই একটা প্রযোজ্য নয়, তবে হোল ইন্ডিয়াতে সেটা চলে। তো আমরা শুধু বলবো যে আমি বলতে চাই
1: না, এমনিও আমাদের দেশে জম্মু কাশ্মীরের জন্য
0: আলাদা প্যানেল,
1: সংবিধানে আলাদা ধারা আছে 370 ধারা, আর এছাড়াও আরো অনেকগুলো বিষয় আছে, তো কিছু কিছু বিষয় সেটা নাও হতে পারে,
0: হ্যাঁ,
1: কিন্তু মানে তবুও মানে বাকি ভারতবর্ষ তো বিশাল ভারতবর্ষ, অনেক
0: জনসংখ্যা, সব ক্ষেত্রে প্রযোজ্য, তবে ওই অ্যাকসেপ্ট জম্মু অ্যান্ড কাশ্মীর ওই একটা প্রযোজ্য না।
1: আচ্ছা,
0: তো আমি আবার বলতে চাইবো প্রহিবিশন যে মানে প্রহিবিশন যে একটা 1986, সেটা অনেক ক্ষেত্রে কিন্তু আমরা এক্সেপশন মানে ব্যতিক্রম থাকে, যেমন আমরা দেখলাম যে টিভিতে বা অ্যাডভার্টাইজমেন্টে মহিলাদের অশ্লীলভাবে দেখানো খারাপ, ঠিক এটা খারাপ, কিন্তু যদি আমরা দেখি পাবলিক স্বার্থে, যেমন ধরো এটা ডাক্তারের চেম্বারে, এটা মেডিকেলের ক্ষেত্রে যদি এটাকে পাবলিশ করা হয়ে থাকে এটা, তবে শিক্ষার ক্ষেত্রে যেটা প্রযোজ্য জরুরি সেটাকে আমরা প্রহিবিট বলে ধরবো না। ডাক্তারের চেম্বারে একটা মহিলার যে আর্ট করা থাকে বা মানুষের গুড ফেইথের জন্য, পাবলিক গুডসের জন্য যেটা ইউজ করা থাকে সেগুলো
1: মানে পজিটিভ দিকগুলো সেই আইনের আওতায় আসবে না।
0: পজিটিভ বলতে মানুষের মানে স্বার্থে, যেটা মানুষের স্বার্থে বলতে যে শিক্ষার ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে যদি সেটা ইউজ করা হয়ে থাকে বা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া থাকে ডাক্তারের চেম্বারে, সেগুলোকে আমরা প্রহিবিট বলে ধরবো না।
1: আচ্ছা,
0: তো অন্য ক্ষেত্রে বাণিজ্যিক ক্ষেত্রে যেটি ইউজ করা হয়ে থাকে সেক্ষেত্রে সেটা খুবই প্রহিবিটেড, যেটা আমি আগেই বললাম পানিশমেন্টটা কতটুকু হতে পারে লাস্ট। তবে আমি দেখব যে 1986-এর অ্যাক্টের 5 নম্বর সেকশনে তবে স্টেট গভর্নমেন্টের একটা ভূমিকা থাকে,
1: সেখানে
0: স্টেট গভর্নমেন্টে অফিসার গ্যাজেটেড একজন অফিসারকে নিযুক্ত করতে পারবে,
1: সে মানে দেখার জন্য,
0: দেখার জন্য উনি ইভেন
1: মানে উনি সেই স্টেটে দেখাশোনা করবেন
0: উনি
1: এই ধরনের ঘটনা হচ্ছে কিনা,
0: হচ্ছে কিনা, আর যদি কোনো কারণে তিনি ইনফরমেশন পান যে এইভাবে কোনো একখানে কোনো দোকানে কোনো ক্ষেত্রে যে সেটা বাণিজ্যিক স্বার্থে এগুলো ইউজ করা হচ্ছে, যেমন কোনো বইয়ে, পেপারে, বুকে, ফিল্মে, রাইটিংয়ে, পেন্টিংয়ে অথবা যে কোনোভাবে অ্যাডভার্টাইজমেন্টে সেগুলো রেকর্ডিংয়ের ক্ষেত্রে, ডকুমেন্টসের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, তাহলে সে সঙ্গে সঙ্গে সেই ইনফরমেশন পাওয়ার সাথে সাথে ওই জায়গাতে যেতে পারবেন এবং ওইখানে সবগুলি সিস্ট করে নিয়ে আসতে পারবেন, ওনার বাজেয়াপ্ত করতে পারবেন। ইভেন কোনো বাড়িতে যদি এইভাবে অশ্লীল মহিলাদের অশ্লীল ছবি তুলে রেকর্ডিং করে বাণিজ্যের জন্য কাজে লাগাচ্ছে এবং অর্থ উপার্জন করছে, সেই ক্ষেত্রে পাবলিক প্লেসেও উনি যেতে পারবেন, উনি ওখানে গিয়ে ও মহিলাকে ওই ওই ডকুমেন্টসগুলোকে সিস্ট করে আনতে পারবেন।
1: আচ্ছা,
0: তার জন্য
1: এটা একটা বিশেষ দিক,
0: হ্যাঁ, রাজ্য সরকারের একটা,
1: হ্যাঁ, এরকম আইনটাকে এরকম ভাবে প্রযুক্ত না করলে তো আইনটা আইনের জায়গায় থেকে যাবে, তাহলে
0: কার্যকরী হবে,
1: হ্যাঁ কার্যকরী হবে না, সেক্ষেত্রে মানে প্রয়োগ করতে হবে যথাযথভাবে।
0: তারপরে মানে ওই শুধু সিস্ট করে আনার পরে ওই সব মানুষের বিরুদ্ধে যারা বাজে কাজ করছে, বেআইনি কাজ করছে, ওদের বিরুদ্ধে
2: এতক্ষণ শুনছিলেন মহিলা মহল অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি পুনঃ প্রচারিত হল আকাশবাণী কৈলাসহর। এখন ইংরেজি সংবাদ প্রচারিত হচ্ছে দিল্লি কেন্দ্র থেকে।

এতক্ষণ আধুনিক গান শুনছিলেন নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে আকাশবাণী কৈলাসহর। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন সঞ্জিতা খাতুনের কণ্ঠে।

রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন সঞ্জিদা খাতুনের কণ্ঠে। অনুষ্ঠান শুনছেন আকাশবাণীর কৈলাসহর কেন্দ্র থেকে। অনুষ্ঠানমালায় এখন শুনবেন নজরুলগীতি সুস্মিতা গোস্বামীর কণ্ঠে।

चित्रसेन, उपचित्र, सुचारू, चित्राक्ष, नंद और उपेंद्र मारे गए।

दुर्मुख, दुर्जय, दुष्कर्ण, शत्रुंजय, बिंद।

0: अंधारी, आपके पुत्रों की संख्या घटते घटते केवल दो रह।
1: Ha ha ha ha!

এতক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান জিলি করে শোনান হল আকাশবাণী কৈলাস শহর। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অধিবেশনের শান্তি অনুষ্ঠান সূচি। সন্ধ্যে ছটায় খড়গৃহস্থিতে শুনবেন রবিবারের আড্ডা অনুষ্ঠান, 6:40 শুনবেন সীমান্ত থেকে অনুষ্ঠান, 7:00

T20 ICC Women's World Cup 2026 ভারত বনাম পাকিস্তানের খেলার ধারা বিবরণী রিলে করে শোনানো হবে সাতটা থেকে দশটা দশ মিনিট পর্যন্ত। সাতটা থেকে সাতটা বেজে চৌত্রিশ মিনিটে এবং রাত আটটা বেজে পাঁচ মিনিট থেকে রাত নটায় এবং নটা বেজে পনেরো মিনিট থেকে রাত দশটা পর্যন্ত নিউজন এআইআর অ্যাপে আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন। একশো তিন দশমিক দুই মেগা হার্সে চলবে খেলার ধারা বিবরণী আইসিসি উমেন এস টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশের ভারত বনাম পাকিস্তানের খেলার ধারা বিবরণী। রাত আটটা বেজে ত্রিশ মিনিটে শুনবেন নজরুল গীতি, নটায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, নটা বেজে পনেরো মিনিটে শুনবেন বাংলা ছবির গানের অনুষ্ঠান বিনোদন, আজকের ছবি বিষবৃক্ষ। বিষবৃক্ষ থেকে নেওয়া বিভিন্ন বাংলা ছবির গান শুনতে পাবেন রাত নটা বেজে ত্রিশ মিনিটে শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে আহির ভৈরব রাগে বেহালা বাদন শুনবেন শিল্পী পণ্ডিত ডি কে দাদার। দশটায় কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, দশটা বেজে দশ মিনিটে শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এছাড়া সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুর সংবাদ এবং সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। আমাদের অনুষ্ঠান একযোগে প্রচারিত হবে একশো তিন দশমিক দুই মেগা হার্সে আকাশবাণীর কৈলাসহর কেন্দ্র থেকে এবং নিউজন এআইআর অ্যাপে।

আকাশ বাণীগোলা শহর। এখন ঘরগৃহস্থিতে রয়েছে রবিবারের আড্ডা অনুষ্ঠান প্রথমে, এবং পরে রয়েছে সীমান্ত থেকে অনুষ্ঠান।

0: মানে রাস্তার মধ্যেও দাঁড়াই রয়েছি। আশা করি এই সময় এমন বড় গাড়ি উড়ি আইতো নাই, দেখিয়া একটু ভাল লাগে দুইজন বাইর লগে আমরা কথা হইয়ার বহুত দিন বাদে। আমি অন্তত পক্ষে আমি নিজে মনে করি আর যে একটুই ল একশো ভাগের মধ্যে বিশ ভাগ স্বপ্ন পূরণ হয়েছে, আশি ভাগ ওখানো বাকি রয়েছে। হাসা হইয়ার নি
1: না? ঠিক আছে,
0: আচ্ছা হাসা হইয়া জায়গাটার নাম হয়েছে গিয়া
2: শব্দ দেবতা মেলার রোড।
0: আচ্ছা, সূর্য দেবতার মেলার রোড। তো যেটা নিয়ে আমরা দীর্ঘ বৎসর দীর্ঘদিন এই রাস্তা নিয়ে আলোচনা করছি, ওহন আপনারা হইন আপনারা রাস্তা সম্পর্কে আমি জানতাম সেই আর, কিন্তু
1: রাস্তাটা
0: ভালো করতে পারেন
1: না। হ্যাঁ, রাস্তাটা ভালো করে ভাবতে দেন না, মাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে ভালো দেন না।

0: ডুপ্লিকেট ওর দিয়ে দেওয়া আর গিয়া,
1: ডুপ্লিকেট হয়ে দিয়ে দেওয়া আর কি, তো
0: দিয়ে দেওয়া আর গিয়া
1: আরো আশা রাখি আমরা ভালো ভাল লাগে।
2: আচ্ছা আমি একজন একজন করি মাতমা, আমি জানতাম সে ইয়ার যে অক্ষণ যেটা রাস্তা হইছে আপনারার সাইড যেটা ব্লক দিয়া বোধ হয় বাঁধছে, তো এই সাইড বান্ধাটা যদি আরো টুসা করতে পারতো তৈলে আমার মনে হয় রাস্তার সাইডের যে মাটি যে বাঙ্গিয়া ফোড়ার যে ব্যাপারটা আছে এটা কিন্তু একটু হইলেও কম হইল না। রাস্তা আপনারা নিজেরা গ্রামের মানুষ আছেন, আপনারা দেখভাল করবা যে রাস্তাটা যাতে সুন্দর হয়, কারণ যে কোনো সরকারি খাস মনে করেন আপনার ওই ইলেকট্রিক লাইটের মাঝে একটা বাল্ব লাগাইল রাইতো আইবার দেখবার লাগিয়ে, বা আপনারা যে সৌরশক্তি চালিত যে প্যানেল লাগানি হয়েছে রাইতো আলো আলো জ্বলিয়া উঠে, এটাও কিন্তু আমার আপনার সবের পয়সা দিয়া ওর, আপনি হয়তো চাইলে না দেয়া আরো জনে 10 পয়সা দেয়, আরো জনে 5 টাকা দেয়, আরো জনে 100 টাকা দেয়, সবের উপর থেকে ওইটা যার। সুতরাং এই জিনিসটা যদি ভালো হয় তাইলে ভবিষ্যৎ প্রজন্ম এই যে আমরা সামনে দেখি আর স্কুলের হুরুটা যারা, তারাও যাতে সুন্দর করিয়া আইতে যাইতে পারে। কারণ একটা সময় আমরা মাই মুরব্বীর কাছ থেকে শুনছি আটুইমা গাড়ার মাঝে তারা গাড়াবাই দিয়ে গেছেন, হাহম দিয়া গেছেন, ফোরসইন বিচছইন, বই মাতাত লইছইন, আবার শার্ট বিচ্ছে স্কুলে যাইতে আইতে শার্ট শুকাইছে, আবার আইতে আইতে আবার বিচ্ছে, আবার বাড়িতে শুকাইছে, এইভাবে তারা গেছইন আইছইন। কিন্তু আপনার আমার পয়সাটা যাতে সদ্ব্যবহার হয় এর লাগে আপনারাও কিন্তু একটু সচেতনতা দরকার। ওখানে এটা মেটেলিং হয়েছে, এর উপরে কার্পেটিং হইব, তবে আপনার আমি দাদার লাগে একটু পরে মাতিয়া ওখানে আমি যাই মুগি। আর এক প্রসঙ্গত আপনার তো অবস্থা দেখি আর আপনি তো ক্ষেতর তো নাইছেন, ক্ষেতর পরিস্থিতি কী তখন?
3: ক্ষেতর তো পরিস্থিতি তা তো আল ভাই আর একটার একটা লামাই আসে নাই, রাস্তা নাই, মানুষের রাস্তা রাস্তাও দিন না লামাই দিয়ে।
2: আচ্ছা
3: তো দেশে বয়
2: ওখন ওখন যে ব্যাপার যেটা আমি কই আর যে ওখন তো আপনারা মোটামুটি জমি জমা তৈরি করা আল দল বাইরা ওখন আউশ তো শেষ, আউশ লাগানির
3: না আউশ লাগানি ওর
2: ওখন ওর চলে
3: চলে
2: তো আপনারা কিতা সাইলের যত্নার্থী?
3: আমরা সাইলর
2: সাইলর তে আপনারা এক ফসলই করেন?
3: এক ফসল
2: কতখানি জমি আছে মোটামুটি
3: আমরার? না জমিন বেশি নাই,
2: বাকি
3: বাকি
2: কতখানি
3: সাইরানি নেই গো
2: সাইরানি। আগের মতোই প্রথাগত চাষ করেন না একসা একসা করি আসার এই পদ্ধতিতে চাষবাস করেন?
3: একসা একসা করি, এইরমও করি।
2: একসা একসা কতখানি করেন?
3: দুইখানি মতো।
2: কুলানি যায়নি নিজে একলা শ্রম দিয়া না অন্য অসুবিধা হয়?
3: শ্রম লাগে আরো
2: লাগে আর
3: লগে লাগে আরো।
2: আপনারা সূর্য দেবতা মন্দিরের কথা হয়েছেন রাস্তার কথা হয়েছেন কিন্তু জায়গাটার নাম হয়েছে গিয়া খাওড়া বিল। ওই যে আপনারা যে আলদল বাইছেন, হ্যাঁ আলদল বাবার ফরে আপনারা একটা সময় প্রচুর পরিমাণে মাছও ধরছেন, বাজারও লইয়া গেছেন, নাই নমুনার মাছও লইয়া গেছেন, ওখান পরিস্থিতিটা কি তা আমরা একটু অন্য বিস্তারিতভাবে?
3: মাছ চাষ তো এখন মারেন না কেউ বেশি।
2: আচ্ছা
3: তাহলে মারতাম, মাছ চাষও বেশি নাই এখন
2: নাই এখন, এর কারণটা কী তা?
3: তা প্লাটও আগের মতন হয় না বেশি, কম হয়।
2: আচ্ছা
3: আর ওয়াই খালে তা বাড়ি ঘর সারিয়া বাগা লাগে
2: না ফ্লাডের লগে মাছের সম্পর্ক তো কি বড় যে সম্পর্ক আমি যেটা মনে করি আশা করি আপনারা আমার লগে একমত হইবা। আমরা যে ধান ক্ষেতের মাঝে যে নাই নমুনার কীটনাশক দিয়া ওষুধ যে রাসায়নিক ওষুধ, এই ওষুধের কারণে কিন্তু আপনার জিক জুড় কুচিয়া হাব ওহন যেটা লইয়া কইতাম চাইছিলাম যে আপনারা এখানে ঢুকতে সময় ওই যে একটা মাখটু এই মাকটু কীটা নষ্ট নেই
3: নষ্ট
2: নষ্ট এটা কতদিন হয়েছে নষ্ট হয়েছে?
3: এটা তো দেওয়ার পরে ওটা নষ্ট,
2: দেওয়ার পর থেকে
3: জলটল উঠে না।
2: আচ্ছা টাইম ঠান্ডার তো নেই যা শরীরও আরাম নাই জ্বর জ্বর করে দেখুন জ্বর সর্দি হাসি হইলে পরে কিন্তু শরীরও আরাম মিলে না হাসা কথাও কইছেন। আরেকটা জিনিস আছে আমরা জ্বর হইলে গিয়াও কোনো হান্তনে ওষুধ কিনিয়া খাইলে ওটা দিলা রবা খাইলে খাইয়া শরীরটার লগে লগে কিন্তু একটু যেমন আরাম আরাম মিলে, কিন্তু আপনারা কাছে অনুরোধ করি যে আর আমরা প্রায়শই এই কথাটা কই যে অসুখ বিসুখ হইলে পরে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিবা। আরেকটা জিনিস হয়েছে ডাক্তারবাবুর তার কাছ থেকে আমরা শিখছি যে জ্বর কিন্তু কোনো রোগ নাই, এটা অন্য রোগের বহিঃপ্রকাশ, শরীরে অন্য অসুখ বিসুখ হইলে পরে জ্বরটা দেখাবে। যে প্রসঙ্গ দিয়ে আপনার সামনে আলোচনা শুরু করছি আপনি কত বছর ধরে এই অঞ্চলটার মধ্যে আছেন?
1: আমরা তো প্রায়

0: 8-10 বছর থেকে এখানে আসি।
1: 8-10 বছর আগে রাস্তার অবস্থা কি আছে?
0: এই রাস্তার তো অবস্থা খুব খারাপ আছিল। এই রাস্তাটা এই কাদা মাটি আছিল, পেক আছিল, এটা মানুষে স্কুল ছাত্র হল যেতে পারতো না, পড়তে পারতো না, এটা বই মাথাত করে আত লইয়া যাইতা, খুব কষ্ট পাইয়া মানুষ যাইতা, ওই ফেকর লাগিয়ে যাইতে পারতো না, ও ওদিকে গুড়িয়ে যাইত কোনো সময়।
1: ওখান যে রাস্তা ওখন এই রাস্তাটা তো মোটামুটি একটা বড় ফায়ার ব্রিগেডও ঢুকার, বড় বড় ছোট ফায়ার ব্রিগেড একটা ঢুকার একটা ব্যবস্থা হয়েছে, অ্যাম্বুলেন্স এখান ঢুকানোর ব্যবস্থা হয়েছে, আর ওখান তো গেট খুলিয়া ফা বাড়াইলেও
0: টুকটুক
1: ভাই আছে, কিন্তু এই টুকটুকও কিন্তু এখন ভয়ের কারণ। আপনারা আশা করি কিছুদিন আগে শুনছেন যে হঠাৎ করিয়া টুকটুক কিচ্ছু নাই, কোনো কিচ্ছু নাই, মানুষজন নাই, ড্রাইভার ডুইভার কেউ নাই, আহ তার টুকটুক উঠিয়া দৌড় তুলিয়া ঢুকি তার কি আরও দোকানও আরও বাড়িত পড়ি তার কি খালো পড়ি তার কি ফুসকন্নিত, এই যে একটা ভয় এটাও কিন্তু একটা আতঙ্কের ব্যাপার। সঙ্গে আরেকটা জিনিসও আছে যে অনেকে খুব দ্রুত গতিতে টুকটুক চালাইন, মোটর সাইকেল চালাইন, এটাতেও অ্যাক্সিডেন্ট হওয়ার একটা বিরাট সম্ভাবনা থাকে,
0: বহুত স্পিডে চালাইয়া
1: থাকে। তো আপনারা অক্ষুণ যে রাস্তা যেটা ওর আপনার কাছে অনুরোধ করি যে আপনারা কিন্তু একটু দেখভাল করবা, কারণ দেখভাল করলে পরে আপনারা রাস্তার সাইডে দিয়া গাছ উস লাগাইছুন, গাছের সাফটা উফটা লাগাইছুন, রাস্তাটা সুরক্ষিত থাকবো। তবে ওই যে বোল্টার দিছে, বোল্টারটা যদি আরেকটা উঁচা তুলিলেই তো তাহলে কিন্তু রাস্তাটা আর একটু সুরক্ষিত থাকলো না। যাই হোক, একবারে তো অনেক টাকা পয়সার খাম করানি যায় না, বারে বারে কাজ করাইলে পরে গিয়া একটা ইয়ত হয়। তবে আনন্দের কথা হইল ওখন কিন্তু মোটামুটি একটা গাড়ি একটা মোটর সাইকেল উভয় মুখা আওয়া যাওয়া করতে পারবো, কারণ আপনারা এই জায়গার প্রসিদ্ধ হইল গিয়া মেলার লাগিয়া, মেলার সময় যেরকম লোক সমাগম হয় আর রাস্তার যে বাট, এত হরিয়া কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা থাকে। বাড়িতে হাঁস মুরগি কিরকম পালন করছে?
0: হাঁস মুরগি তো না, এটা তো ছোটারও তুরা তুরা আছে, এটা তো এখন অসুখ বিসুখে মারা যায়।
1: আচ্ছা,
0: আস্তাম দেওয়া মাথা ঘুরে ঘুরে পড়িয়ে মরিয়েছে তো ওইরকম।
1: এখানে পানি চিকিৎসালয় আছে না?
0: আছে
1: আপনারা এখানে যাইন?
0: যাই গিয়া ঔষধ আনি, ঔষধ আনা করে খাবাই, তো একটু একটু একটু বাস হয়ে একটু মরে যায়। এটা
1: ডিম
0: তো তেমন বেশি নাই, দৈলাইন দিন চাইরালি ভাসালি ভার হইন, এরকম ভার হইন, বেশি আস নাই তো কম আস।
1: হাঁসের ডিম
0: জায়গা নাই তো, এখানে ফালার জায়গা নাই, এখন ক্ষেত কৃষ্টি তো মানুষের আরম্ভ করছে, চাইরো বা টেক্টার উট্টার মারাইলার রই লেবো,
1: আটকতে হবো ডিম পারতো না। আচ্ছা, একটা অনুরোধ করি যে আর এখানে যারা আমরা আজকের আড্ডা আসর শুনরা বা আমরা যারা লোকে বই আড্ডা করি আর আপনারা কিন্তু মা মাসি দিদি বৌদিরারও সম পরিমাণে ডিমটা খাইতে দিবা, হুরুরতারেও দিবা, নিজেও খাইবা, কারণ আমরার গড়ের কিন্তু একটা বাট আছে। আশা করি আপনি আমি আপনার লগে মাতমু যে আমার মা মাসি দিদি বৌদিরা গড়ের পুরুষ মানুষরে পুরুষ সদস্যরারে আগে খানি দিন, খানি দিয়া যদি থাকি যায় তো থাকি গেল কি তার কপালো, নাইলে কিন্তু তারা ও সাঁচিয়া ফুচিয়া হাসা কইছি নি
0: হাসা।
1: তো এটা যাতে না হয়, প্রত্যেকেই যাতে সমানভাবে খাদ্যটা পায় এবং সবার শরীর সুস্থ যাতে থাকে, এই ব্যাপারটা কিন্তু আমরা দেখা একান্ত কর্তব্য। যাই হোক, এই বিষয়ে আপনারা একটু যত্নবান হইবা। সঙ্গে আরেকটা অনুরোধও আমরা করি আর যে অনেক সময় রাস্তাঘাটে বা হুড়ুটা হলে খাওয়ার পরে বিভিন্ন রকমের প্লাস্টিক সামগ্রী বা বিভিন্ন জিনিস কিন্তু যেখানে সেখানে ফালাই দেয়, এই জিনিসটা আপনারা গ্রামে কীরকম ব্যবস্থা আছে বা কীরকম চলাচল করে?
0: ব্যবস্থা তো এখন নাই, আমরা এখানে দিছেন না প্লাস্টিক দন রাখার মতন একটা গাড়ি উড়ি খুঁজু একটা রাখা লাগে, ডাব্বা উব্বা রাখা লাগে, গাড়ি আইয়া উঠাইয়া নিয়ে ফেলা, এইরকম ব্যবস্থা আমরা এখানে এখনো হয়েছে
1: বুঝছেন না? না, আমি দেখছি গ্রামে গ্রামে গ্রামে গ্রামে বিভিন্ন জায়গার মধ্যে লুয়া দিয়া গুল চক্কর করে একটা বানাইয়া দিছেন,
0: বানাইছেন দেখছি আমরা এখানে, আমরা এখানে গ্রামে এখনো দিছেন না,
1: এখনো
0: আইছেন না।
1: আচ্ছা, ওখন গেল এখানে এই রাস্তাটা কি
2: বন্ধুরা?

0: এটা গিয়ে জল
1: নাই সাপ্লাই পানিটা খারাপ ও বালিয়া ফেকা এটা বালা নাই
2: না ইননো বলে অনু অনু অনু দেখলাম যে আপনারা আয়রন রিমুভার ইও বইছে
1: বইছেন এটাও তো জল বালা নাই
2: এটার জল বালা
1: নাই এটার জল বালা নাই মানুষের আইয়া তো অসুখ বেশি কইব পাথর ছাতরর মানুষের বেদুম
2: আচ্ছা
1: এখন কইছেন ও মাটু ওদিকে একটা আছে পশ্চিম সাইডে একটা মাটু আছে খুব ভালো জল ওইখান তাই বেডিনতে গিয়া জল আনে
2: গুসাই বাড়ি
1: ওইখান কিতা কয় গুসাই বা
2: না আখরার ননি
1: হ্যাঁ ওই পছন্দ
2: আচ্ছা একটু
1: দূরে গিয়ে আনিয়া

0: খুব ভালো জল ওইখান তাই বেডিং গিয়া জল আনে
1: ওইখান
0: কিতা কয় গুসাই
1: না
0: সরকার যদি সবকিছু ওইরকম দিত ভালো করিয়া দিত চেষ্টা করিয়া তো মানুষ আর দূরে যাইতে হয় না, বেটিং আর দূরে গিয়া জ্বলা না লাগে না।
1: ও যে কথাটা কইছেন শুনি আমার খুব ভাল লাগে, বেটিং তোর কষ্ট হয়। বেটিং তোর যখন কষ্ট হয় আশা করি আপনারা শুনছেন আমার আড্ডার আসরে, যে অনেকে খান্দবারে খনকপুর সুলতানপুর তারপরে নূরপুর এই সমস্ত অঞ্চলের মানুষে খান্দে বারে ওখানে যে একটা মণিপুরী গ্রাম আছে নামটা কিতা জানি ফুলবাড়ি হান্দির লগে যে গ্রামটার নাম, এই গ্রামটা কিয়া তারা খোলর পানি কিন্তু আনিয়া আনিয়া তারা দিছেন, তারা খাইছেন। সুতরাং আপনার কাছে আমরা অনুরোধ থাকবো যে আপনারাও তারারে আনিয়া পানি দিবা, পানি তারা খাইবার পানি আলাদা রাখবা, আর রান্না বাড়ার খানির তো পানি তো ফুটেরও, ফুটলে তো এটা অসুবিধা হওয়ার কথা নাই। খামার হান্দি গ্রাম তো নেই, খামার হান্দির থেকে তারা আনিয়া পানি খাইছে। আপনার এই যে দুইটা কল নষ্ট হয়ে গেল কিয়া, আপনারা পঞ্চায়েত জানাইছেন না বলে বা তো মন্দিরের সামনে তো একটা দেওয়াল তো একটা আছে, একটা না দুটো আছে, দেখুন। আমি আরো একটা কথা কই যে এই যে একটা সময় চলে এই সময়টাতে কিন্তু আমরা মোটামুটি একটু হইলেও বৃষ্টির পানি ফাইয়ার পুষ্কনির মধ্যে ধরুন শৌচ কর্মের লাগিয়া জল, হিনানের পানি ইত্যাদি ইত্যাদি আমরা পাওয়া যার,
0: কিন্তু সবকিছু পাওয়া যায় ওই খানির জলটার লাগে আমরা বহুত কষ্ট করতাম,
1: কষ্ট
0: খানির জলটা ভালো মিলেন না।
1: আচ্ছা বুঝলেন, আচ্ছা এখানে যে দান লাগাই আমরা তো আপনারা দুঃখের কথা আগেও শুনাইছি মানুষে আবার শুনাইয়া, যে ওখান যে পরিস্থিতি আপনারা হয়েছেন যে শহরের সম্পূর্ণ জল ইদিক দিয়া ইয়া নামিয়া যায়, তো এই ওখানে কি আপনারা ডুবানির সম্ভাবনা থাকে নি না থাকে না?
2: থাকে
0: থাকে
2: থাকে ডুবায়।
1: যে প্রসঙ্গ দিয়া শুরু করছি আপনারা এই যে রাঙ্গাউটির থেকে দরিয়া মানে এই আস্তা রাস্তাও এইভাবে যে গাত হয়েছে, ও আইতে সময় দেখলাম এক রুগীরে লইয়া যারা মানুষে ফাটাইরা করিয়া রুগী লইয়া যারা, রুগীর অবস্থা খুবও মানে সঙ্গীন, খুব মানে জাখরাইতে জাখরাইতে এমনভাবে কোনো অবস্থাতেও গাছ ছাড়া বদল মানে যে টুকটুক লইয়া যারা, তাই আমি একটু সময় সুখও বললো বহুত চেষ্টা করা কিন্তু গাছ তাই ইয়ে করতে পারে না, গাতো গিয়া পরেরও চাক্ষা পরে যাখরা মারেরও মারেরও। এই যে একটা পরিস্থিতি আপনারা কোনো সময় মারছেন নেই রাস্তাটা সম্পর্কে যে এইভাবে তো রাইট বিরাইতে আওয়া যায় না বা আমরা কীরকম খিতা করতাম?
2: মারছি আমরা তো কয়েকবারও মারছি রাস্তার লাই।
1: আচ্ছা
2: খালি ওইব ওইব করা তারা।
1: আচ্ছা
2: আর কিতা হইব ভালো করে হইব।
1: আচ্ছা ওখান যে অন্য যে
2: খাম নাই কিতা নাই তাহলে কইবা প্রধান নাম্বারে
1: ও যে ওখান যে আপনারা রাঙ্গাউটি রাস্তার উপরে যে পাথর ফেলানো হয়েছে ইটা পাথর কিতা ও রাস্তার দেওয়ার লাগেনি, বড় কথা হয়েছে রাস্তা কিন্তু আপনার নিচে যদি পানি থাকে রাস্তা কিন্তু ডিলাই যাব ফট করে যাইব। আপনার এই যে জায়গার মাঝে ছোট্টমোট্ট একটা দোকান দিছে, ওহন দেখা যায় প্রায় প্রত্যেক ফাড়ার মাঝেও
3: দোকান আছে,
1: দোকান একখান দোকান একখান দোকান একখান দোকান দোকান আছে। তো দোকান তো আছে, বিকা বিকি কেমন আছে?
3: এটা মোটামুটি বেশি নাই, খালি বোয়ার জিও আর কেতা অর্থা বাড়িতে বই দিয়েছি তো বই থাকিলাম একটু সময় সময় কাটাইলাম
1: যা পাওয়া যায়।
3: হয় যা পাওয়া যায়।

0: এই যে রাস্তাটা যে হইছে
1: ওই যে
0: রাস্তা হইতে আপনার কিছু থুড়া জায়গাও মনে হয়ে গেছে?
1: হ্যাঁ, আমারও বাঁকা জায়গা লাগে, আমার বহুত জায়গা গেছে।
0: আচ্ছা, এটা স্বেচ্ছায় দিয়েছেন না পয়সার বিনিময়ে?
1: এটা তো পয়সার বিনিময়ে দিছে, অন্ত তারা কিতা করে কিতা নাই, এটা তো কোয়ার কোনো উপায় নাই। আমি এমনিও দিলাম।
0: আচ্ছা, জায়গা বেশি নিছে, পয়সা আশা করি পাইবা। রেগাউগার সাজন নি রেগার শাস্ত
1: রেগার কাজ ওর ইটাও তো ওমাস একবার আর ওমাস একবার।
0: আচ্ছা, যাই হোক, ওইলেও চলছে। আচ্ছা, ওখান ঘটনা হইয়া যে রেশনের যে আপনার যে ওখান যে মানুষে হইন যে রেশনের চাল পাওয়ার লাগিয়া মানুষে দান দুন খরচা চাই না খেত গৃহস্থ বাদ দিলেছেন, এটা কিতা হাসানি নামিছা?
1: এটা তো হাসা হইব। হ্যাঁ,
0: কারণ কিতা মাইছে খেত বাদ দিলে চাউল পাইতা খান?
1: ওটাই তো কথা, তারা তো বুঝা না। আর রেশন যদি বন্ধ করে দিয়ে তেও খাইতা গিতা,
0: তেও খাইতা গিতা,
1: তেও খাইতা গিতা।
0: দুইটা ব্লক দিছে না অতখান যদি উচা হইল তো তাইলে আমার মনে হয়
1: আমরা মাতছিলাম, তারা দিতে রাজি নাই। কন্ট্রাক্টর হলে এস্টিমেটও নাই, তারা অকন মাতলে অফিসেও গিয়া মাতা লাগবো।
0: আচ্ছা,
1: তারপরে গিয়া বাড়াইতো।
0: আপনার গাউফত অনুদান যারা আছেন তারা একটু হইতে যদি বলে বা খাসটা যদি হয় তাতে একবারে সুরক্ষা হয়ে গেলে বালা, কারণ একবার হইয়া গেলে কিন্তু আবার পরের বছর হইব করলে কিন্তু ধাক্কা গইল পড়ি গেল কি
1: না? এটা তো ঠিক আছে, আমরা যখন রাস্তা দেওয়ার সিদ্ধান্ত করছিলাম তখন তোমরা একটা জিও বার করিয়া এতটু গুছা করার সম্ভাবনা করলাই না।
0: অক্ষণে যেটা শুনলাম যে জলে খানজির খুবই অসুবিধা
1: অসুবিধা অসুবিধা।
0: আচ্ছা, মাহসুস সমন্দর আপনি তো শখ বসত দড়ি উড়ি ফাটাই
1: দেখছেন,
0: যেভাবে মানছে রাসায়নিক বিষবাস দেরা এই বিষের কারণে কিন্তু হাওড়া বিলো কিতা এবার মাছের ফোনাওনা তৈরি করছে
1: করছে
0: কি পরিমান তৈরি করছে? ওইটা
1: বালা তৈরি করছে এবার
0: করছে। বাজারনিয়া বেচে?
1: বাজারনিয়া তারা চাষ করে,
0: চাষ করে মানে বিক্রি করে,
1: বিক্রি করে।
0: আচ্ছা, আপনি এমনি এখন দোকান ছাড়া আর কিতা করেন?
1: এখন আমি আর কিতা করতাম, ওই তো বাড়িতেও আছি,
0: বাড়িতেও আছি,
1: বেকার
0: খাস কাম নাই। কোনটা খাস কাম? ধান খেত,
1: ধান খেত আছে।
0: ধান খেত কত কোন সময় দেন?
1: ও তো এটা সকাল দিকে,
0: সকাল দিকে, সকাল থেকে যতক্ষণ ফাড়া যায়
1: ফাড়া যায়।
0: আচ্ছা, মাইনসে খুন পাওয়ার টিলার দিয়া চাষ করলে পরে জমি নষ্ট হয়ে যায়, এখান হাসান নামছা?
1: এখান ঠিক কথা কইছেন আসাউ।
0: কারণ কিতা?
1: কারণ বলতে নিচে যে শক্ত মাটিটা এটারে যখন তুলিলিব এই উপরে, ইয়ার পরে গিয়া তোমার এটা মাটি গলতো নাই।
0: আচ্ছা,
1: সারা জমিটাও নষ্ট হয়ে গেল।
0: আচ্ছা,
1: ধান হইতো নাই
0: না, মাটি গলতো না, এর কারণ আছে। আপনারা অনেকের কাছ থেকে শুনছি আপনারা জমি
1: ফসার টাইম নাই,
2: ফসার
1: আর ফসতবিলা এটারও সার ব্যবহার করলে তো শেষ হোক জমিনের কাম, একবার দুইবার মারিলে তো এমনি শক্ত হয়ে যায়।
0: আচ্ছা, না ইউরিয়া দেওয়ার একটা প্রবণতা আছে, আপনারা এখন ধান খেতে কিতা কিতা সার দিন?
1: ওই তো মাটিয়া সার দেই, ওই তো পটাশও দেই, এরপরে ইউরিয়া সারও দেই, আর ওই যে একটা গিতা যে সফলা না গিতা এইসব জিনিস দিই আর একটা মিলে
0: জৈব সার যে?
1: হ্যাঁ, জৈব সার ওটাও দেই,
0: ওটাও দ্বারা। মাটি কোন সময় পরীক্ষা করাইছেন না?
1: মাটি তো তারা ইয়া পরীক্ষা করিয়া নিয়ে
0: করিয়া নিছে, করিয়া নিছে। আপনারা জিগাই আপনারা তো আজকে অত বছর ধরিয়া জমি চাষ করা নানি, একদম দীর্ঘ বছর ধরিয়া জমি জমা চাষ করা, মাটি কোন সময় পরীক্ষা করাইছেন?
3: আমি? হ্যাঁ, আমি তো মাটি কোন সময়
0: পরীক্ষা করাইছেন না, যা পাওয়া যায় তাই চলছে।
3: আচ্ছা,
0: মরশুমি ফল এই সময়ে আম, জাম, লিচু, তারপরে বুবি, লুকলুকি, খাটাল ওই সময় কিন্তু প্রচুর পাওয়া যায়। আপনারা এখানে মানে ধরেন আম্রপালি বা অন্যান্য যে আম যেটা একটু দামি এটা কোন সময় আপনারা ফলাইছেন বা আছেন আপনারা গ্রামও আছেন?
3: গ্রামও আছে,
1: আছে এক দুই বাড়ি,
3: এক দুই বাড়ি আছে,
0: আছে
3: তার দেখা আছে লাগাই।

0: আমি একটা জিনিস অনুরোধ করিয়া যাইমু, আপনারা এখানে রাস্তার মাটি যাতে না ধুইয়া যায়, আপনারা তো গাছের সাফটা দিছেন, এটা গ্রাম তাকিয়া দিক বা যেভাবেই দিক, আপনারা ছোট্ট ছোট্ট গাছ লাগাইবা। ছোট্ট ছোট্ট গাছ বলতে ধরুন যদি বট গাছ লাগাইতে ফাঁকখাটা ফাটাইলেই তো পারে, রাস্তার হোফেটও যদি সুযোগ থাকে যেখানে ফাঁক আছে যেমন এখানে লাগানি যায়, একটা দুইটা বড় গাছ যেমন ঔষধি গুণসম্পন্ন গাছ লাগাইলা, যেমন আমলকি গাছ লাগাইলা বা হরিতকি গাছ লাগাইলা,
1: এইসব জিনিস
0: লাগাইলে পরে আমলকি হুড়ুরতে খাইলো, যা ভাই খাইলো বা হরিতকি ওষুধের লাগিয়ে মাইছে নিলা, এরকম লাগাইলে পরে কিতাইব। মাঝে মাঝে রাস্তা তো পুরা গাছ শূন্য হয়ে গেছে কিনা, গরুও কিন্তু বইয়া একটু বীজ জিরাইতে পারবো। আপনারা আমরা যখন আলদল বাইমু, আলদল বাওয়ার বাদে একসময় না একসময় তো শরীর পরিশ্রম হইব, তখন বইয়া একটু জিরাইলাম, একটু পানি উনিয়ে খাইলাম, একটু গল্প অল্প করলাম, এরপরে আবার গিয়ে খাতলা গেলাম। গরুটারে বান্ধিয়া দিলে পরে গরুটাও কিন্তু আইয়া মোটামুটি একটা ছায়ের মধ্যে বিশ্রাম নিতে পারে। এই কাজটুকু করবা বর্ষার দিনে, এর থেকেও বড় যে কাজটা করবা, আপনারা চেষ্টা করবা প্রচুর পরিমাণে নিম গাছ লাগাইতা। নিম গাছ লাগাইলে পরে দেখা যাইব নিমের যে পাতা আছে আপনারা চেঁচিয়া যে ওষুধটা পাইবা, এই ওষুধটা আপনারা কৃষিক্ষেত্রে ব্যবহার করতে পারবা। ধান গাছে যখন আপনারা আলি তৈরি করেন তখন কিতা মাঞ্জিরা অঞ্জিরা ধরে মাঞ্জিরা ধরলে আপনারা কিতা করেন
2: ওষুধ দিই,
0: ওষুধ দিন। ওষুধ ছাড়াও কিন্তু বিনা পয়সায় আপনার গড় ওষুধ আছে, আপনার আমার আপনার সবের বাড়ির মধ্যে কিন্তু গরু আছে, আপনার তো গরু আছেও। আপনি গরুর সেনাটা 500, আপনার ইনো প্লাস্টিকের দামও দেখি আর আছে, এই দামের মধ্যে বড়িয়া রাখবা। আর 500 বোতল তেলের বোতল সকলের বাড়িতেও আছে, তেল তো ছাড়া তো ওইতো নাই, কারণ তেল ছাড়া তো আমরা খানি জিব্বা থামাইতো নাই, থামাইতো নাই। ও তেলের বোতল দিয়া মাফিয়া আর থেকে 10 লিটার জল মিশাইয়া আপনারা দিবা, যেমন রামাইশ গাছ, জিঙ্গা গাছ, খারকুল গাছে ফুকা ধরব, তখন এটার মধ্যে দিবা, এটা ফুকা কিন্তু আপনার যাইব গিয়া। মাঞ্জিরার ক্ষেত্রে আপনারা গরুর যে সদ্য যে গোবর যেটা ভোরবেলা আপনারা লক্ষ্য করবা, গরুয়ে কিন্তু লেদায় গুছার সময় গরু ফতাখালো উঠলাম, উঠিয়া গরু গোটার তো খুলিয়া দিলাম বা গরু বা করতাম, তখন গরুয়ে যে গরম যে গোবর যেটা আছে এই গোবরটা, এই গোবরটা গুলিয়া আপনারা যদি দেন ক্ষেতের মাঝে, মাঞ্জিরার কিন্তু আক্রমণটা অনেকটাই আপনারা প্রতিহত করতে পারবেন। এই জিনিসটা আপনারা করুন। যে যাই হোক, আপনারা এখানেও একটা গাছ আপনি লাগাইছেন সবুজ গাছ, এগুলো গুড়ার মধ্যে ছাগলের বড়িও দেখা যায়, এটা কিতা গাছ?
1: এটা ও যে
0: এই কাজটুকু আপনারা করবা করলে পরে কিন্তু অনেকটাই উপকৃত। মাছের ফনা চাষের লগে কত বছর ধরে আপনি জড়িত, কত বছর বয়স থেকে শুরু করছেন?
3: ইটা তো আমরা আগতে বহুত আগতে নদীতে আমরা জাল পাইছি।
0: না না, আপনার বয়সটা কই? আমি এরপরে আপনার লগে একটু মারতাম।
3: বয়স তো রায়
0: 17-18 না আরো ছোট
3: না আর একটু বয়স
0: আটটু বয়সী। আচ্ছা
3: ধরেন 30-ইশুস।
0: আচ্ছা একটা জিনিস প্রায়শই মানুষে কয় যে বড় মাছের ফোনা, যেমন 5 কেজি রুয়ের ফোনা বা 5 কেজি খাতলের ফোনা বা 5 কেজি 7 কেজির হোমোজনের মাছের ফোনা, যত বড় মাছের ফোনা হইব পরবর্তী প্রজন্মও তার বড় হইব। কিন্তু বর্তমান সময়ে বর্তমান আমরা শুনিয়ার যে 1 কেজি 1.5 কেজি 2 কেজি এরকম মাছের ফোনা করিয়া ইয়র, এটা কি তার জনসংখ্যা বাড়ার কারণে না অন্য কোনো কারণে?
3: ওই যে করা যে ফোনাটা আনছে ছোট লাগেনি নাকি?
0: হ্যাঁ ছোট, কারণ বড় মাছ তো কিন্তু আমরা এখন চোখেও দেখি,
3: এখন তো নাই, বড় মাছ নাই তখন কি করবা, এখন তো ছোটটারও
0: করা লাগবো
3: দেখেন দেওয়া লাগবো।
0: আচ্ছা একটা সময় কিন্তু মানুষে পুকুরের মধ্যে মাছ হাসরাইতো নানি, যেমন 2 কেজি হয়েছে না বা থাকুক এটা আরো জৈব, বন্যা হইলে গেলে তো গেছে, তাহলে থাকতে এটা তো উপরওয়ালার মর্জি কেউ কিছু করার নাই। আপনারা যখন নদীর মাছ ধরছেন বা মাছ ইয়ে করছেন, তখন সর্বোচ্চ কত কেজি মাছ আপনার স্মরণে আছে?
3: ধরেন আমরা তো 12-14 কেজি গোয়াল পর্যন্ত আমরা ধরছি,
0: 12-14 কেজি
3: গোয়াল পর্যন্ত
0: খান্দে বই আনছি। হ্যাঁ আর রৌ কালিবাউস
3: না এটা তো নদীতে আমরা বেশি পাইছি
0: না। আচ্ছা মাসে মানে এটা কোন মাসের মধ্যে সবচেয়ে বেশি পাইতে আপনি?

0: এটা তো ধরো আমরা তো নদীতে জাল পাইছি আলো, লাড়িয়া হন, বাসা, এরপরে চেলাবাতা, এরপরে চিলানি মাছ, তারপরে খাজলি কই, এরপরে ওই কাঠা বাইঙ্গন কই একটারে, তারপরে গাগট মাছ, হ্যাঁ ইটাও পাইছি, লাড়িয়া তো কইছি, ঠিলা মাছ ইটাও পাইছি,
1: ইটাও হন কিন্তু প্রায় প্রায় নিঃশেষ,
0: ইটা শেষ।
1: এই যে খাজুলি মাছের কথা যে আমার দাদাই কইলা, খাজুলি মাছ কিন্তু এখন খালে ভদ্র পাওয়ন যায় না, পাওয়া যায় না,
0: পাওয়া যায় না।
1: এর কারণটা কিটা বলিয়া মনে হয়?
0: ইটা তো বিষ দিয়া নষ্ট হয়েছে না, আগে
1: বিষ দিয়া নষ্ট হয়েছে
0: আর নদী তো পড়ে গেছে কি, এখন ইটা পাইবে একমাত্র ধরেন লামাবাই দিয়া ওই বাংলাদেশের ওই যে হালুকির সাইডে নদী থাকবা।
1: আচ্ছা না, এই যে খাজুলি মাছটা কিন্তু এত সুস্বাদু এবং খাদ্য প্রাণ তার মধ্যে প্রচুর আছে, কিন্তু এই মাছটা কিন্তু এখন দেখাই যায় না। আর আগে তো একটা সময় রিটা মাছও প্রচুর পরিমাণে,
0: রিটা মাছও তো আসলা, এখন তো কমে গেছে
1: রিটা মাছ সর্বোচ্চ মনে হয় 3-4 কেজি পাইছেন নি না,
0: আরো ছোট পাইছি।
1: আর রিটা মাছ 3-4 কেজি হওয়া মানে ধরো বিশাল ব্যাপার। বাঘ মাছ কোনো সময় ধরছিলেনি?
0: বাঘ মাছ ছোট ধরেন 4-5 কেজি পর্যন্ত ধরছি, এর বড় ধরছি না।
1: আগে যে মাছ খাইছেন আর ওখান যে মনে করেন আপনার পুষ্করণীত মাছ নাই, আপনি বাজারে গেছেন শখের বসে মাছ আনছেন 1-1.5 কেজি বা 2 কেজি ওজনের মাছটা খাটিয়ে আনছেন বা পুরাটাই আনছেন, স্বাদের মধ্যে কিরকম?
0: স্বাদের মধ্যে আগের মাছের স্বাদ বেশি আছে, এখন তো স্বাদ কম।
1: কারণ কিটা?
0: কারণ এখন তো হইল ব্রয়লারের মতো, ব্রয়লার মুরগটা যে ভালো এটা তো খাবাইও তো বড় কথা, 1 মাসের ভিতরে তার 3-2 কেজি মানাই যারা, এই মতো মাছটাও ওই যে আমরা মাছটারে, আগে তো তার খাদ্য খাইছে, এখন তো আমি খাবাইতে লাগে তারে।
1: আচ্ছা,
0: ওই যে ফোনাটা ধরো আজ তোর মাছ হয়েছে কি না, ফুটফুটিটা কত বড় হয়েছে,
1: আচ্ছা
0: কি পর্যন্ত খার হয়ে যায় খাদ্যটা, কি পর্যন্ত খার,
1: কিন্তু এত করার পরেও কিন্তু মাছের অভাব তো শেষ হন না,
0: অভাব শেষ নাই।
1: তাইলে জনসংখ্যা বৃদ্ধি, আর জনসংখ্যা বৃদ্ধি বাঙালি মানেই মাছ খায়। মোটামুটি শতকরা 70-80 জন মানুষই মাছ খায়, 20 জনে হয়তো মাছ মাংস নাও খাইতে পারে বা অনেকের আছে। দেখা গেছে এমনও বাজারও আমি লক্ষ্য করছি, আপনার লক্ষ্য করিয়া থাকবা, বাজারও মাছ নাই, শুকনা মাছ হইল বা শীতল হইল লইয়া গেছে, কারণ নাইলে তার এইবেলার খানি হইতো
0: না।
1: এই যে মাছে ভাতে বাঙালি এটা কিন্তু বর্তমান সময়ে আমরা বেশ একটু পিছিয়ে গেছি গিয়া। আগে একটা সময় সিলভার কাপ, গ্রাস কাপ ইটা মাছের চাষ মাংস করছি না,
0: ইটা তো আসিলই না,
1: আসিলই না।
0: সিলভার ফোন, গ্রাস কাপ ফোন, ডিকেট ফোন, এরপরে ওই যে জাপানি, ওখান তো ইটারে আমরা জাপানি খারবো কই আর কি, ওইটাও তো আমরা আগে,
1: তারপরে ওই যে আপনার যে ফুটি মাছ যেটা, জাপা ফুটি
0: ফুটা মাছ
1: আইতো বাইরের রাষ্ট্র থেকে আইতো, এটা খাইতেও কিন্তু অন্যরকম স্বাদ আছে, কিন্তু এই ফুটা আর এই ফুটার মধ্যে একটু পার্থক্য আছে। সঙ্গে সংক্রান্তির বাজারের মধ্যে বড় বড় মাছ আইতো, এটা তো কইয়া লাভ হই না 100 কেজি। আগে যখন এই ফানিচুকি বাজারে যখন মাছের বাজার আসিল, তখন তো আপনারা অবশ্যই যাইতাম, তখন গুড়া মাছে
0: গুড়া মাছ
1: আজকে তাই নাম বুধ খুব সময় মাইছে, আমি সঠিক নাম কইতাম পারতাম নাই, মানুষের জোকার জোকার করিয়া ডাক্তার
0: আসুন বর্তমানে অবস্থা।
1: আচ্ছা যাই হোক, তাই নখন আর বাজারও যাই না, হ্যাঁ 2 টুকরি বড়িয়া ইসা মাছ, এক বাঘে ইসা মাছ, কিছু টেংরা মাছ কিছু নেওয়ার পরে হাড়াহাড়ি বড়ি জিতে গিয়ে তান টুকরির থেকে মাছ নেওয়ার লাগিয়া,
0: ঠিক আছে,
1: কারণ প্রাকৃতিক ভাবে সৃষ্ট মাছ খাইছে স্বাদ হইব। যাই হোক, এই যে একটা আখাল চলে, এই আখাল আমরা আর কিটা শেষ হইব না, চলতেই থাকবো। মানুষ না ইয়ে নিয়ন্ত্রণের আসা পর্যন্ত এইভাবে চলতেই থাকবো। কখন জিগাই আপনি তো আজকে মোটামুটি 70-75 বছর ধরে এই অঞ্চলে আছেন না, আরো বেশি
0: না, আরো অমল আছি, বয়সে তো আছি আমরা।
1: আচ্ছা, কিতার লাগি হইয়া আপনি যখন এই রাস্তা দিয়ে হাঁটিয়া যান, হাঁটিয়া যাওয়ার তো কোনো উপায় আমি অন্তত পক্ষে মনে করি না, মোটর সাইকেলও আইন আর টুকটুক দিয়াও আইন, যাখাইতে সমরে অমরে তো 20 দরারই কথা, তো এই রাস্তাটা আজকে অতদিন ধরিয়া ঠিক হয় না,
0: ঠিক হয় না কেন খরা তো ঠিকই আছে আপনার, এই রাস্তাটা স্ট্যান্ডার্ড হয়তো জায়গাটাও আমরা দিলাম।
1: আচ্ছা,
0: কিন্তু

0: সরকার তো কবার স্ট্যান্ডার্ড দেয়, এখন সরকারের স্ট্যান্ডার্ড দেয়, এখন তারা কেমনে না করে না তারাও জানে।
1: আপনার পুষ্করণী যে আছে, আপনার পুষ্করণী কি ওয়াল দিবনি? কারণ আমরা যেখানে বইছি এখানে কিন্তু একটা কালভার্ট আছে, কালভার্ট আছে, এই কালভার্টের বিচ্ছে কি আপনারা পুষ্করণী ওদিক ওদিকে যাওয়া আসা করেনি পানি?
0: না,
1: যাওয়া আসা করে না,
0: এখন বন্ধ,
1: এখন বন্ধ। তো এই যে কালভার্টটা আছে, এরকম একটা ওয়াল না দিলে মাটি দশিয়া পড়ার একটা সম্ভাবনা আছে কিতার লেগে হইয়া, যে আপনারা এই যে দেওয়ালও আইবার যে রাস্তাটা আজকে দীর্ঘ বছর পরে কিন্তু একটা মোটামুটি চেহারা যার। আমি অনুরোধ করছি সবরে যে আপনারা কিন্তু রাস্তাটা যখন উইব তখন লক্ষ্য রাখবা রাস্তাটা সঠিকভাবে যাতে হয়, কারণ রাস্তার সাইডে যে ওয়াল যেটা গার্ড যেটা দিছে এটা যদি আটটু চাওইতো আমরা দৃষ্টিতে বিজ্ঞানী, তো আমরা তো বিজ্ঞানী, আমরা আমজনতা সাধারণ মানুষ, সাধারণ কৃষক মানুষ, আমরা হইতাম পারতাম না। আটটু চাও দিলে আমার মনে হয় না বালাইল মাটিটা দশিয়া ফল
0: না,
1: দশিয়া ফল না। যাই হোক, এই বছর ফোনা কিরকম বিক্রি হচ্ছে বাজারে?
0: ওই যে ও ফোনা, এইবার ফোনা তো বাক্কা নিয়ে আমরা বেশি আসছি, ধরেন ফোনাটা সাত আট দিন ধরে বেশি আর আমরা।
1: আচ্ছা, গোলদা চিংড়ি তো খরচ নিবার না?
0: আসিল
1: আসিল
0: এটা বেশি
1: বেশি লেগেছে,
0: বারোশো কেজি, বারোশো তেরোশো পর্যন্ত বেশি কেজি
1: কেজি বড় বড়টা,
0: হ্যাঁ বড়টা। এরপরে শিঙ্গি মাছ এগারোশো, এক হাজার বেশি।
1: এটা বায়োফ্লক না তো পুষ্করণীত?
0: ওই তো পুষ্করণীত।
1: আচ্ছা, না হইয়া এই বছর চিংড়ির ফোনা ফালাইছুন না? ফালাইছুন
0: না, না কোনো ফালাইছি না,
1: কোনো সামনে ফালাইবা,
0: ফালাই
1: সামনে ফালাইবা। আপনারা যে আজকে দীর্ঘ বছর ধরিয়া কৈলাসহরের ফানিচুকির বাজারে যে মাছ বেচরা, বর্তমান সময়ের মাছ বিক্রি আর আজ থেকে দশ পনেরো বছর আগের মাছ বিক্রির মধ্যে কীরকম পার্থক্য আপনারা লক্ষ্য করলেন?
2: আমরা ওই আগে যখন করোনা আসল, করোনার আগে যে বাজারটা ছিল, করোনার আগে যে বাজার সকালে বিকালে দোবার বাজার লইবানো, আর করোনার পর থেকে বাজার যে নষ্ট হয়েছে সকালবেলা, এখন তো দালাল হইল সকালবেলা, আর কিছু পাইকার তো যেটা সবাই করোনার সময় গিয়া বিড়ছে, বিড়া থাকার কারণে গ্রামের গ্রামে বাড়িয়ে বাড়িয়ে নিয়ে তারাও বেশিরভাগ বাড়ি বাড়ি দেয়, বাজারটা ওই জায়গাতে আমরা নষ্ট হয়েছে,
1: নষ্ট হয়ে গেছে। না আমি কই আর মাছ কিন্তু আপনারা এখানেও বাইরের থেকে মাছ না আইলে পরে কিন্তু আপনারা বিক্রির একটা সংকট পড়ি যায় গিয়া, হয়তো আপনি খাওয়া বিলটা কিয়া যাইন, আপনার এখানেও মাছ আছে, আপনার নিজস্ব উৎপাদন আছে, আপনি খুব সহজেই কিন্তু মাছটা নিয়ে বিক্রি করলে তা পাররা ইয়ে করতে পাররা, কিন্তু দেখা গেছে যে ফাবদা মাছ বা সালানি মাছ যদি নাই, বা সালানি রোগ খাতলিতা যদি নাই, তার বাদে ফাঙ্গাস, তার বাদে রূপসন্দা, এটা যদি নাই বাজার কিন্তু
2: হারাহারি শর্ট মারে, অনেক অনেক শর্ট থাকে। আচ্ছা,
1: এই মাছগুলি কি তা বাইরের থেকে আইনি?
2: এগুলো বাইরের থেকে, বাইরে থেকে আয়, এটা
1: বাইরে থেকে,
2: বাইরে থেকে আয়।
1: আচ্ছা, বাইরের মাছ মানেই কিন্তু ফরমালিন থাকে?
2: বাইরে বলতে অন্ধ্র মাছগুলো ফরমালিন থাকে, আর যেমন সোনবিল আয় এটা ফরমালিন থাকে না, বাংলাদেশ থেকে আয় এটা ফরমালিন থাকে না।
1: আচ্ছা, মানে অন্ধ্রের মাছে ফরমালিন,
2: একমাত্র অন্ধ্র মাছটা ফরমালিন ছাড়া থাকতে পারে না,
1: থাকতে পারে না, আয় তো অনেক দূর থেকে। আচ্ছা, এই যে ফরমালিন যে মিশানি হয়, ফরমালিন মিশানির তো একটা ইয়ে আছে না, নিয়ম আছে না?
2: নিয়ম আছে,
1: এই যে কতটুকু কতটুকু মিশাই আমরা দেখছি অনেক সময় গিয়া দেখছি বড় বড় মাছ যেমন এক কেজি বা সাতশো আটশো ওজনের কারফিউ মাছ, গ্রাস কার্প বা অন্যান্য মাছ আপনারা অনেক সময় কিটা একটা নল লাগাইয়া বুড়বুড়ি বুড়বুড়ি দিয়ে এর মধ্যে আপনারা এটা জিয়াইয়া রাখুন, লগে অনেক সময় ফানির রঙ পরিবর্তন দেখা যায়, এটার মধ্যে কিটা ফরমালিন মিশে?
2: না না না, এটা অক্সিজেন দেওয়া, মাছটারে অক্সিজেন দেওয়া, অক্সিজেন যার যেন বুড়ি দেওয়া, এটা তার অক্সিজেন পায়, অক্সিজেন তার জীবিত থাকে বেশি সময়,
1: বেশি সময় মাছ
2: থাকে।
1: আচ্ছা, একটা সময় আপনারা এখান থেকে প্রচুর মাছ লইয়া যাইতা, কখন কি পরিমাণ মাছ লইয়া
2: যায়? আগে থেকে মাছ এখন বেশি যাইতাছে, কিন্তু এখন তো প্রোডাকশনের মাছ, আর আগে যেমন যে সময় আওয়ার এটা তো সরকারি আওয়ার আছে, যে যতটা মারতে পারছে সারছে না সব লইয়া গেছে গিয়া।
1: আচ্ছা,
2: আর এখন সীমিত মাছ, এখন তার বাজার বাইরে হইলে বাজার দাম হইব নিব, দাম হইতো নাই নিত না, এইরকম কন্ট্রোলিং করি যে মাছটা।
1: আচ্ছা, আপনার যে এই যে সরা যেটা আছে বা সরার লগে নদীর যে যোগাযোগ আছে, নদীতে কিরকম মাছ পাইছুন আগে আর সরাতে কিরকম মাছ পাইছুন?
2: আগে তো সরাত তো, আগে সরাতে ভর্তি আছে মাছ।
1: আচ্ছা।

0: আছিল মাছ, চোলাটো আছিল মাছ, এখনতো চোলাও কম আর চোলাটো একদম কম।
1: কারণটা
0: আওর মূল জায়গাটা আওরটা আটে গেছে গিয়া, আগতে আওর জল শুকাইতো না, আর এখন শুকাই যায় গিয়া, এখন আওরটা হয়েছে ছোটো প্রজেক্ট দেওয়া আরো কিছু আরো আটে গেছে
2: গিয়া
0: জলটা, এখন তো মানে তাড়াতাড়ি যাই জল আবার তাড়াতাড়ি বই যাই।
1: আচ্ছা না, আমি কই আর যে আপনারা যে আগে ধান ক্ষেত তাকিয়াও আপনারা ডরি ফারণ তারপরে মুকরা না কিতা একটা
0: পাবেন, হ্যাঁ ঠিক আছে,
1: প্রচুর মাছ ধরছেন, ওখন কিতা এরকম দরতা
0: পাবেন না, এরকম এরকম মাছ হয় না,
1: হয় না,
0: হয় না,
1: আগের মতো ক্ষেত
0: আগের মতো হয় না,
1: এর কারণ কিতা বলিয়া মনে হয়
0: এখন সীমিত দার্জির মোটামুটি দার্জির জায়গাটাতে দার্জি বাগ বাগ করিয়া দার্জির আওতায় নিছে গিয়া।
1: আচ্ছা,
0: আর আগে আছে সব লাখা তোর আমার সারা, প্রথম নিছিল হৌ নিছি বাবু তাকতে।
1: আচ্ছা,
0: তখন গুরুবি দিকিটা দিয়া দিল এলাকার মানুষের জল এটা করি, আর গেলা মেলে একটা দিকিও আছিল
1: না, মাছ আছে
0: আছে
1: বড় মাছ না ছোট মাছ,
0: এটাও তো যেটা আছে এক বছরই যত বেশি রাখবো অত লস।
1: আচ্ছা,
0: যতদিন লাগবো তার এসছে দুইবার উঠাই ধরবো পয়সা, এবার ওই যে এই যে একখানিতে যদি সেভ করতে পারে একখানিতে প্রায় 70-80 হাজার টাকায় ইনকাম করতে পারে, আর এই নেচারে লইলে তো 10,000-5,000 পাইব, এর চেয়ে বেশি হইতো না,
1: বেশি হইতো না।
3: এতক্ষণ ঘর গৃহস্থিতে শুনলেন রবিবারের আড্ডা অনুষ্ঠান আকাশবাণী কৈলা শহর। এখন শুনবেন সীমান্ত সংলগ্ন গ্রাম থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান সীমান্ত থেকে।

0: শুরু করছি সীমান্ত থেকে। আজ আমরা আপনাদের শোনাবো উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার সীমান্ত সংলগ্ন ভাগ্যপুর এলাকায় বসবাসকারী লোকদের কথা। আমরা এখন ধর্মনগর সীমান্ত এলাকা, উত্তর ত্রিপুরার ধর্মনগরের একটি সীমান্ত এলাকা ভাগ্যপুর গ্রামে। তো এই গ্রামেরই একজন
1: শুভনাগ।
0: তুমি কি করো?
1: পড়াশোনা করি।
0: কোন স্কুলে পড়ো?
1: ভাগ্যপুর ইন্দ্রমণি মাধ্যমিক বিদ্যালয়ে।
0: আচ্ছা, কোন ক্লাসে পড়ো?
1: টেনে।
0: টেনে পড়ো। তো তোমাদের এই এলাকাতে, হ্যাঁ এলাকাতে যে যে স্কুলের কথা বললে, কিরকম পড়াশোনা কিরকম হয়?
1: ভালো।
0: এটা তো সরকারি স্কুল তো?
1: হ্যাঁ।
0: তো তোমাদের যে খাবার দেওয়া হয় তোমরা কি সবসময় পাও?
1: হ্যাঁ।
0: কি কি খাবার দেওয়া হয়?
1: তো ভাত, ডাল, ডাল না না খিচুড়ি, তারপরে সবজি, তারপরে ডিম দেওয়া হয়।
0: তো ছয় দিনই দেওয়া হয়, রবিবার তো বন্ধ থাকে, তাই না? তো তোমাদের এই এলাকাতে কি একটাই স্কুল?
1: একটাই
0: স্কুল, আর তো স্কুল নেই না? তোমাদের এই স্কুলের সঙ্গেই দেখছি এটা বিএসএফ ক্যাম্প আছে। তো তোমাদের এখানে যারা মানে যারা বাস করে এই এলাকার লোক যারা, তো তোমাদের পড়াশোনা তো স্কুলে পড়াশোনা করো, তো প্রাইভেট টিউটারের কাছে পড়তে কি শহরে যেতে হয়?
1: হ্যাঁ যেতে হয়।
0: তো তোমাদের যদি রাত্র হয় তখন তোমাদের কোনো অসুবিধা হয় এখানে আসতে? গ্রামে
1: না,
0: কোনো অসুবিধা হয় না।
1: না।
0: তো তোমাদের এই এলাকাতে রাস্তাঘাটের অবস্থা কীরকম?
1: ভালো।
0: ভালো। এই গ্রামে সরকারের যে সুযোগ সুবিধাগুলি, সেই সুযোগ সুবিধাগুলি তোমরা পাও?
1: পাই।
0: কি পাও?
1: তো রাস্তা ধোয়াইছে, নতুন রাস্তা, তারপরে জলের সমস্যা।
0: জলের সমস্যা আছে তোমাদের?
1: আছে, এখন নেই, সব দিয়েছে।
0: বাড়ি বাড়ি জলের লাইন পৌঁছে দেওয়া
1: হয়েছে।
0: তো তোমাদের এখানে জলের, খাওয়ার জলের কোনো সমস্যা
1: না?
0: তো এখানে বেশিরভাগ লোক কি কাজ করে?
1: বেশিরভাগ লোক কৃষক।
0: কৃষক। তো তোমার বাড়িতে কতজন লোক আছে?
1: আমার বাড়িতে 5 জন লোক আছে।
0: তোমরা ভাই বোন কতজন?
1: ভাই বোন 2 জন।
0: দুজন? দুজনেই কি স্কুলে পড়াশোনা করো?

0: আমার বোন পড়ে অন্য স্কুলে শহরে।
1: শহরে? আচ্ছা, কোন ক্লাসে পড়ে?
0: 12-এ।
1: তো তোমরা, তোমাদের স্কুলে পড়াশোনা ভালোই হয়?
0: ভালোই।
1: শিক্ষক শিক্ষিকারা আসেন সব সময়, তাই না?
0: আসেন
1: আসেন। ধন্যবাদ তোমাকে। ধরো আপনার নামটা বলুন।
2: নিতাই চাঁদ সিনহা।
1: আপনি কি করেন?
2: তো কৃষিক্ষেত্র।
1: কৃষিক্ষেত্র? আপনার কতটুকু জমি আছে?
2: আমার অংশতে ধরো দেড়কানি।
1: দেড়কানিতে কি করেন আপনি?
2: ধান ক্ষেত।
1: আপনার কতটুকু ধান পান আপনি?
2: কানিতে 24-25 ফালি
1: পান। তা আপনি কি বিক্রি করেন?
2: আমি এখানে তো বিক্রি করি না, এটা আমার কোনো রকম
1: পরিবারের
2: মেনটেনেন্স হয়ে গেছে।
1: তো আপনার পরিবারে কতজন লোক আছে?
2: চারজন।
1: চারজন? তো এই চারজন লোকের মধ্যে আপনি কি একাই রোজগার করেন?
2: হ্যাঁ, একা।
1: তো কৃষিকাজ ছাড়া আপনি আর কি কাজ করেন?
2: এটা রাইস মিল আছে টুকটাক, ধানের
1: নিজস্ব।
2: নিজস্ব?
1: তো কিরকম এই রাইস মিল থেকে আপনার কিরকম ইনকাম হয়?
2: মান্থলি 5,000
1: পান। তো খরচা বাদ দিয়ে তো আপনার থাকে?
2: তা থাকে না, উল্লেই চলে আজকালকে যে হারে দাম জিনিসের।
1: আচ্ছা, তো আপনাদের এই যে এলাকাতে আমাদের জানি এই যে প্রধানমন্ত্রীর আবাস যোজনায় সরকারি ঘর দেওয়া হচ্ছে,
2: আচ্ছা,
1: যাদের পাকা ঘর নেই, তো প্রধানমন্ত্রী আবাস যোজনায় আপনারা তো ঘর পেয়েছেন নিশ্চয়ই?
2: আমি একজনে পাই না এখন পর্যন্ত।
1: আপনাদের এই এলাকাতে কেউ পেয়েছে?
2: পেয়েছে, অনেক পেয়েছে।
1: আচ্ছা, তো আপনি কেন পাননি? কেন?
2: আমার মোটামুটি আছে একটা ঘর, যার কারণে যারা একদম অসহায় যারা নাই, যারা এরারে দিতে দেওয়া হইতেছে আগে।
1: আপনাদের এই পঞ্চায়েতের নাম কি?
2: ভাগ্যপুর কালাছড়াহাটি ব্লক।
1: কালাছড়া ব্লক? আচ্ছা, তো এই ব্লকে, হ্যাঁ, আপনাদের এখানে যে বেশিরভাগ লোক কি কাজ করে?
2: কৃষক বেশিরভাগই।
1: চাকরি আর নেই?
2: চাকরি আর আছে,
1: কম
2: কম।
1: আচ্ছা, তো আপনি তো বললেন আপনি কৃষি কাজ করেন, আপনার যে কৃষি কাজ করে আপনার যে আয় হয় মোটামুটি, আর আপনার একটা রাইস মিল আছে, হ্যাঁ, মোটামুটি আপনার পরিবার চলে, আপনি পরিবারে একাই রোজগার করেন। তো আমরা তো জানি যে এই যে প্রধানমন্ত্রী জল জীবন মিশন, প্রধানমন্ত্রী জল জীবন মিশন আমরা জানি যে প্রত্যেক বাড়িতে, হ্যাঁ, জলের লাইন পৌঁছে দেওয়া হয়েছে বিনা পয়সা। যাদের মানে পানীয় জল, খাওয়ার জল নেই, তাদের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে। তো আপনি কি পেয়েছেন এই সুযোগ?
2: পেয়েছেন।
1: তো আপনার এর জন্য কি কোনো টাকা দিতে হয়েছে?
2: টাকা দেওয়া হয় না এখন।
1: টাকা দেন
2: না? দেন
1: বিনা পয়সাতেই আপনি এই সুযোগটা পেয়েছেন?
2: পেয়েছি।
1: তো আপনার এই এলাকাতে প্রত্যেক বাড়িতেই কি পানীয় জলের ব্যবস্থা আছে?
2: হ্যাঁ, মোটামুটি আছে।
1: আর পাকা শৌচালয়ের জন্য 12,000 টাকা করে ব্লক থেকে দেওয়া হয়। তো আপনি কি এই ধরনের কোনো সুযোগ পেয়েছেন?
2: পেয়েছি।
1: টাকাটা তো আপনাকেই দিতে হয়েছে, তো টাকাটা তো নিশ্চয়ই আপনি ব্লক থেকে পেয়েছেন। আপনাদের এই এলাকাতে রাস্তাঘাটের অবস্থা কিরকম?
2: খুব সুন্দর রাস্তাঘাট।
1: রাস্তাঘাটের কোনো সমস্যা নেই?
2: কোনো সমস্যা নেই।
1: তো আপনাদের এই জায়গাটা তো একটু উঁচা জায়গা, তো এখানে তো জল হয় না, যদি কোনো বৃষ্টির সময় কি জল হয়?
2: না না,
1: জল হয় না। না,
2: রাস্তাঘাটে হয় না।
1: তো আপনাদের এই এলাকাটা তো একটা সীমান্ত গ্রাম, আপনাদের পাশেই দেখলাম বিএসএফ ক্যাম্প আছে। তো এখানে তো একটা ফিশারিও দেখতে পাচ্ছি, তো এখানে কি মাছ চাষ হয়?
2: হয়,
1: মাছ চাষ হয়
2: করে।
1: তো আপনাদের এই এলাকাতে, হ্যাঁ, মানে এমনিতে কোনো অন্য কোনো সমস্যা আছে?
2: না, কোনো সমস্যা নেই।
1: কোনো সমস্যা নেই? সরকারের যে সুযোগ সুবিধাগুলি আসে সেগুলি আপনারা যথাযথভাবেই আপনাদেরকে দেওয়া হয়?
2: এগুলো লাগে একদম।
1: এমনিতে রেশন সামগ্রী, আমরা তো জানি রেশনে যে আপনাদের যে বিভিন্ন ধরনের জিনিস দেওয়া হয়, চাল, ডাল, চিনি, লবণ, সব কিছুই তো আপনারা পান না? রেশন সামগ্রী সবসময় পান?
2: পান।
1: তো আপনাদের এই এলাকাতে এই আশেপাশে কি কোনো কোনো বাজার আছে?
2: বাজার নাই, বড় বড় দোকানপাট আছে।
1: আচ্ছা, বাজার আপনারা
2: ধর্মনগর?
1: ধর্মনগর থেকে করে। তো ধর্মনগর তো আপনাদের এখান থেকে কত কিলোমিটার?
2: 4 কিলোমিটার।
1: 4 কিলোমিটার, অনেক দূর। আপনারা সীমান্ত গ্রামে বাস করেন, তো রাত্রিতে যখন আপনারা বাড়িতে ফিরেন বা রাত্রিবেলা যখন আপনারা এখানে আসেন, বাড়িতে আসেন, বাজার থেকেই আসেন বা বিভিন্ন কাজে আপনারা হয়তো শহরে যান, তো শহর থেকে আসার সময় আপনাদের এখানে কি কোনো অসুবিধার সম্মুখীন?
2: না না না, কোনো অসুবিধা নেই।
1: কোনো অসুবিধা হয় না আপনাদের? মনে হয় সহযোগিতা করে সবাই। তো আপনাদের এই এলাকাতে যে যারা যারা গরিব আছে, আপনি তো বিপিএল ভুক্ত?
2: না, বিপিএল না, এটা প্রায়োরিটি যেটা কইতেছে স্যার।
1: কত টাকা ধরে চাল পান রেশনে?
2: বর্তমানে ফ্রি পাই আমি।
1: ফ্রি? মানে আগে যখন আপনি কিনতেন তখন আপনি কত টাকা ধরে কিনতেন?
2: এপিএল যে সময় আসলো স্যার, এই যে সময় তো আমরা 13 টাকা, 13.5 টাকা।
1: মানে তাহলে আপনি বিপিএল ভুক্ত? না,
2: বিপিএল কে এরপরে বিপিএল এটাই দিয়া দিয়েছে, যেমন আমার প্রায়োরিটি গ্রুপ যেটা।
1: আচ্ছা,
2: রেশন কার্ড এটা বনছে আমার, এটা বোনার পরে আমার চাউল আইছে 2 টাকা রেট।
1: দু টাকা
2: রেটে আমি পাইতেছি আজকে বুতের কইছি।
1: এই এলাকাতে যারা মানে বাস করেন তাদের মধ্যে বেশিরভাগই তো গরিব অংশের লোক, কৃষি কাজ করে, চাকরি আর আপনি বললেন কম। তো গরিব অংশের লোকদের যে সুযোগ সুবিধাগুলি, সেই সুযোগ সুবিধাগুলি তারা সবসময় পায়, আপনিও পান। আপনার

0: সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। তোমার নামটা বলো?
1: সায়নক।
0: তুমি কি করো?
1: তো পড়াশোনা করি।
0: কোন ক্লাসে পড়ো?
1: ক্লাস টেনে।
0: ক্লাস টেনে পড়ো?
1: হ্যাঁ।
0: তো তো পড়াশোনা হয় তোমাদের স্কুলে? পড়াশোনা হয়?
1: হ্যাঁ।
0: শিক্ষক শিক্ষিকারা আসেন সবসময়?
1: আসেন।
0: কিরকম হয় পড়াশোনা?
1: ভালোই হয়।
0: তোমার বাড়িতে কতজন লোক আছে?
1: ছয়জন।
0: ছয়জন?
1: হ্যাঁ।
0: তো তোমার বাবা কি করেন?
1: বাবা রাজমিস্ত্রি।
0: আর বাড়িতে কেউ ইনকাম করে বাবা ছাড়া?
1: না।
0: আচ্ছা, তো তোমরা যে পড়াশোনা করো স্কুল থেকে ফ্রিতে বই দেওয়া হয়?
1: না না, এখন তো আমরা টেনও দেই না।
0: তো পড়াশোনা হয় তোমাদের? ভালোই পড়াশোনা হয় স্কুলে। তো তুমি পড়াশোনা করো? বড় হয়ে কি হতে চাও?
1: আর্মি হবো।
0: আর্মি হবে?
1: হ্যাঁ।
0: আচ্ছা, তোমার এই এলাকাতে তো বেশিরভাগই তো গরিব অংশের লোক, এই ভাগ্যপুর এলাকাতে, তাই না?
1: কৃষক।
0: কৃষি কাজ করে? পঞ্চায়েত থেকে যে সুযোগ সুবিধা দেওয়া হয় সবগুলি পাও তোমরা?
1: পাই।
0: পাও? রাস্তাঘাটের অবস্থা ভালো তোমাদের?
1: রাস্তাঘাট ভালো।
0: আচ্ছা ঠিক আছে, তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো, ধন্যবাদ তোমাকে। দাদা আপনার নামটা বলো?
2: হাসমত আলী।
0: আপনি কি করেন?
2: রাজমিস্ত্রি কাজ।
0: রাজমিস্ত্রি কাজ করেন? আপনি তো এই ভাগ্যপুর এলাকাতেই? এটা তো একটা কালাছড়া পঞ্চায়েত,
1: কালাছড়া
0: ব্লকের। তো আপনি এমনিতে রাজমিস্ত্রির কাজ করেন, তা আপনার জায়গা জমি আছে?
1: জায়গা জমি তো 100 শতক আছে।
0: তো কি করেন এই জমিতে?
1: বাড়ির জন্য, বাড়ির জায়গাও।
0: আর এমনিতে?
1: এমনিতে নাই।
0: কৃষি কাজ করার মতো জমি
1: নাই
0: আপনার? নেই?
1: নাই।
0: তো রাজমিস্ত্রির কাজ করেন, আপনি তো শহরে গিয়ে করেন না?
1: হ্যাঁ, শহরে গিয়ে করি।
0: মাসে কতদিন কাজ থাকে?
1: মাসে তো সব বর্ষা সকালে সব দিন কাজ হয় না।
0: আচ্ছা, তো মোটামুটি মাসের মধ্যে 20 দিনের মতো কাজ থাকে?
1: 20-25 দিনের মতন থাকে।
0: তো যে হাজিরাটা আপনারা পান,
1: হ্যাঁ,
0: স্কুল কাজ করে, তো সেই হাজিরাতে কি আপনার পরিবার চলে?
1: হ্যাঁ, পরিবার চলে।
0: পরিবার চলে?
1: চলে।
0: পরিবারে কতজন লোক আছে আপনার?
1: আমার 2 ছেলে 2 মেয়ে, 1 ছেলে 1 মেয়ে। একটা 6-এ পড়ে ছেলে, আর ছোট মাইয়া 1-এ পড়ে।
0: আচ্ছা, কোন স্কুলে পড়ে?
1: ভাগ্যপুর ইন্দুমণি স্কুলে।
0: আচ্ছা, তো আমরা তো জানি এই যে প্রধানমন্ত্রীর আবাস যোজনায় প্রত্যেক গরিব যারা, তাদেরকে, যাদের পাকা ঘর নেই, কাঁচা ঘর, তাদেরকে ঘরের জন্য টাকা দেওয়া হয়। তো আপনি কি এই ধরনের সুযোগ পেয়েছেন?
1: আমি আবো পেয়েছি না, আমার মায়া পেয়েছে। আমার ফ্যামিলি আলাদা।
0: আচ্ছা,
1: আমার মায়া পেয়েছে। অর্ধ
0: কত টাকার ঘর পেয়েছে?
1: তো 1.5 লাখ টাকার ঘর
0: পেয়েছে। তা আপনি পাননি?
1: আমি পাইনি।
0: প্রত্যেকটা বাড়িতে, গ্রামই হোক বা শহরই হোক, প্রত্যেকটা বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে বিনা পয়সায় প্রত্যেক বাড়িতে জলের লাইন পৌঁছে দেওয়া হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আসে, তো সেই সুযোগ সুবিধাগুলি কি আপনারা সবসময় পান?
1: হ্যাঁ, সবসময় পাই। একটা পেয়েছি এখন, আমার পরিবারের উনি 9-এর ছাত্র, উনি আশা কর্মীর একটা চাকরি পেয়েছেন।
0: আপনি বললেন আপনি রাজমিস্ত্রির কাজ করেন, তো আপনার স্ত্রী আশা কর্মী হিসাবে এখন বাড়ি বাড়ি যায় বা বিভিন্ন ধরনের এই যে গ্রামীণ মানুষদের সচেতন করতে বিভিন্ন ধরনের আছে, যেমন রোগ হয়, বিভিন্ন ধরনের মানে অসুস্থ হয়, কিন্তু অনেক গ্রামের লোকরা কি করে, তারা মানে ডাক্তারের কাছে যায় না। হ্যাঁ, তো তাদেরকে সচেতন করার জন্যই কিন্তু আমাদের এই আশাকর্মীরা বাড়ি বাড়ি যায়,
1: বাড়ি বাড়ি,
0: তাই না? তারপরে অনেকটা কৃমির ওষুধ দেওয়া হয়, হ্যাঁ, পোলিও টিকা, যেসব বাচ্চাদের জন্ম হয়েছে তাদের 0 থেকে 5 বছর বয়স পর্যন্ত যেসব বাচ্চারা আছেন তাদের পোলিও টিকা দেওয়া হয়। তো অনেকে হয়তো হাসপাতালে যান না, তো আশাকর্মীরা কি করে, বাড়ি বাড়ি গিয়ে তাদের সচেতন করে
1: এবং
0: করে এই কাজটা তারা কিন্তু করে। তো খুব ভালো উদ্যোগ। তো আপনি বললেন যে আপনার স্ত্রী এখন তাতে যোগ দিয়েছে। এমনিতে আমরা জানি পঞ্চায়েতে পঞ্চায়েতে, হ্যাঁ, যে বিভিন্ন পঞ্চায়েত আছে, আপনি তো এই ভাগ্যপুর পঞ্চায়েতের কথা বললেন, তো এই পঞ্চায়েতে গাছের চারা দেওয়া হয়েছে গরিবদের, আপনি কি পেয়েছেন?
1: না, আমি পেয়েছি না।
0: আপনার এলাকাতে কি কেউ কখনো পেয়েছে?
1: এইরকম আর পিসারি একটা।
0: আচ্ছা, তো এখানে তো অনেক মাছের পোনা দেখছি, তো এই ধরনের পোনা কি আপনাদের দেওয়া হয়েছে না আপনি পাননি?
1: পাইনি।
0: আচ্ছা,
1: আমি পঞ্চায়েতে জানিয়ে দিচ্ছি আমার জন্য তোরা পোনাটা দিও, ওই রকম রয়েছে।
0: তো এখন আপনি কি

0: পিএলভুক্ত?
1: না, আমি এপিএল।
0: এপিএল?
1: মা বিপিএল।
0: আচ্ছা, তো আপনার মা তো বিনা পয়সায় চাল পায়?
1: বিনা পয়সায় চাল পায়।
0: আচ্ছা, এখন তো যে চালটা আপনারা রেশনে আগে দেওয়া হতো, আগে তো করোনার সময় তো আমরা জানি ফ্রিতে চাল দেওয়া হয়েছে, এক্সট্রা, হ্যাঁ, অতিরিক্ত চাল দেওয়া হয়েছে, যে যত কেজি চাল পায় তার অতিরিক্ত চাল দেওয়া হয়েছে, এবং আপনি যেহেতু এপিএল আপনি তো নিশ্চয়ই ফ্রিতে চাল পান না?
1: না, ফ্রিতে চাল পাই না।
0: আচ্ছা, তো এই পঞ্চায়েত থেকে আপনি কি কি সুযোগ পেয়েছেন?
1: এমন কিছু পাই না, খালি এইটাও খালি আমি গিয়া বলেছিলাম মেম্বারকে।
0: মানে অনেক বছর মানে অপেক্ষা করেছেন, কিছুই পাননি, তো এবছর আপনাকে পঞ্চায়েত থেকে আপনার স্ত্রীকে একটা চাকরি, এটা কি পঞ্চায়েত থেকেই দেওয়া হয়েছে?
1: পঞ্চায়েত থেকে।
0: আচ্ছা, তো এই যে এখন এই যে পঞ্চায়েত থেকে যে কাজটা দেওয়া হয়েছে আশা কর্মী, তাদের কি 30 দিনই কাজ থাকে?
1: 30 দিনও থাকে,
0: 30 দিনই কাজ করতে হয়। তো আপনি তো বললেন যে আপনি আর কোনো সুযোগ সুবিধা পাননি, তো এই এলাকাতে যারা বাস করে তাদের মানে কেউ কি অন্যরা কি কোনো সুযোগ পেয়েছে আপনি কি জানেন?
1: জানি, অন্যরা পেয়েছে, কিছু
0: ঘর পেয়েছে,
1: ঘর পেয়েছে, প্রচুর ঘর পেয়েছে।
0: আচ্ছা, এমনিতে আপনি পঞ্চায়েত থেকে কোনো লোন নিয়েছেন কখনো?
1: পঞ্চায়েত থেকে লোন না।
0: তো কোনো লোন, সরকারি কোনো লোন?
1: লোন সরকারি লোন তো একটা আছে, পঞ্চায়েত থেকে না, ব্যাংকে থেকে, গ্রামীণ ব্যাংক থেকে।
0: স্বাবলম্বন,
1: স্বাবলম্বন লোন একটা 20,000 টাকা
0: স্বাবলম্বন লোন পেয়েছেন। তো এই স্বাবলম্বন লোনটা কেন নিয়েছিলেন আপনি?
1: আমি জায়গা কেনার জন্য।
0: আচ্ছা, না এটা তো তাহলে স্বাবলম্বন নয়, মানে একটা ব্যাংক থেকে আপনি একটা লোন নিয়েছেন, হ্যাঁ, তো সেই জায়গা কেনার জন্য লোন নিয়েছেন, তো সেই লোনটা কি আপনি মানে তার যে মাসে যে যে টাকাটা দিতে হয়,
1: এটা তোমার চলতে আছে?
0: হ্যাঁ, কত টাকা করে দিতে হয়? 5,000-5,000 এলাকাতে বেশিরভাগ লোকই তো আপনার মতো কাজ করে, বাকি একজন বললেন যে কৃষি কাজ করে,
1: সব কিছু কাজ করে, রাজমিস্ত্রি কাজ করে,
0: চাকরিয়ানো আছে অনেকে,
1: চাকরিয়ান কম স্যার।
0: আচ্ছা, আপনাদের এই আশেপাশে কি কোনো হাসপাতাল আছে?
1: আমরা আশেপাশে তো হাসপাতাল ধর্মন চন্দ্রপুর হসপিটালটা আর এইটা সাবসেন্টারটা, এইখানে নাই, এই পঞ্চায়েতের কিনারে
0: সাবসেন্টার। এই সাবসেন্টারে কি সবসময় ওষুধ পাওয়া যায়?
1: সবসময় ওষুধ পাওয়া যায়।
0: রাত্রেও কি রুগী দেখে?
1: না, রাত্রে দেখে না।
0: ডক্টর আসে না এখানে?
1: ডক্টর আসে না, ডক্টর দিনও আসে, রাত্রে আসে না।
0: আচ্ছা, তো রাত্রে কেউ যদি অসুস্থ হয়
1: তো আশা কর্মীরা লিয়ে যায়?
0: আচ্ছা, তো যোগাযোগের কি ব্যবস্থা আছে আপনাদের এখানে?
1: আমরা এখানে আশা কর্মীর সঙ্গে যোগাযোগ করি
0: না। যোগাযোগ বলতে আপনারা শহরে কিভাবে যান? আপনাদের গাড়ি আছে এখানে?
1: না,
0: বা টুকটুক
1: অটো, ফাইভে টুকটুক বা অটো এইসব নিয়ে যায়।
0: তো অনেক টাকা লাগে,
1: অনেক টাকা লাগে
0: রাত্রেবেলা যদি কেউ অসুস্থ হয়। মানে এখানে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দিনের বেলা ডাক্তার থাকে, ওষুধও দেওয়া হয় বিনা পয়সায়, তো
1: ওষুধ দেওয়া বিনা পয়সা,
0: কিন্তু রাত্রেবেলা কোনো কেউ থাকে না,
1: রাত্রেবেলা কেউ থাকে না।
0: আপনাদের একটা সমস্যা হয়?
1: ও, এইটাও আমাদের সমস্যা, রাত্রেবেলা কেউ থাকে না, দিনের বেলা থাকে, সবরে সব ধরনের যেটা আসে তারা গেছে ঔষধ এইটা দেয়, বাকিটা কয় ফার্মেসিতে থেকে নিয়ে আসা, নাহলে হসপিটাল যোগাযোগ করো, ওইটাও বলে তারা।
0: এমনিতে আপনাদের এই গ্রামের মধ্যে পঞ্চায়েত থেকে যেসব সুযোগ সুবিধা আছে বা সরকারের যেসব সুযোগ সুবিধাগুলি, যারা গরিব অংশের লোক এই এলাকাতে যারা গরিব আছে তাদেরকে মানে তাদের কাছে পৌঁছে যায় সব কিছুই? আপনি হয়তো ঘর পাননি, আপনি বললেন যে আপনার মা পেয়েছে,
1: হ্যাঁ,
0: আর অন্যান্য যে সুযোগ সুবিধা আছে পঞ্চায়েত থেকে, তো অনেক ধরনের রেগার কাজ হয় আপনাদের এখানে?
1: এমনিতে
0: সবকিছু মানে ঠিকঠাক আছে?
1: ঠিকঠাক।
0: মানে আপনাদের এখানে রাস্তাঘাটের অবস্থা ভালো, পানীয় জলের অবস্থা আপনার ভালো? তো আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। আপনার নামটা বলুন।
2: আমার নাম হেলেনা খাতুন।
0: আপনি কি করেন?
2: বাড়িতে কাজকর্ম করি।
0: সরকারি কোনো কাজ করেন না তো?
2: না, সরকারি কোনো কাজ।
0: আপনাদের এই এলাকাতে পঞ্চায়েত থেকে সরকারি যে সুযোগ সুবিধাগুলি আছে সেই সুযোগ সুবিধাগুলি আপনারা পান?
2: আমরা সুযোগ সুবিধা আইলে তো পাই।
0: ঘর পেয়েছেন? প্রধানমন্ত্রী আবাস যোজনা যে ঘর দেওয়া হয়েছে সেই ঘর পেয়েছেন?
2: ঘর পাইছি, পাইছি।
0: এই যে পাকা শৌচালয়ের জন্য যে 12,000 টাকা করে দেওয়া হয়েছে সেটা পেয়েছেন?
2: পাইছি, পাইছি।
0: এমনিতে আর পঞ্চায়েত থেকে কি কি সুযোগ সুবিধা পেয়েছেন?
2: আর অন্য কোনো সুযোগ সুবিধা পাইছি।
0: আপনাদের এই এলাকাতে রাস্তাঘাটের অবস্থা কিরকম?
2: আছে, রাস্তাঘাট ভালো আছে।

0: জল আছে বাড়িতে, পানীয় জল সরকার থেকে যে বিনা পয়সা প্রধানমন্ত্রী এই যে জল জীবন মিশনে, আমরা তো জানি প্রত্যেক বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে জল দেওয়া হয়েছে, আপনি পেয়েছেন?
1: পাইছি আমরা সাপ্লাইড জল।
0: তো খাওয়ার জল আপনারা সবসময় পান? এর জন্য তো কোনো টাকা দিতে হয় না?
1: না, টাকা দিতে হয় না।
0: আচ্ছা, আপনার পরিবারে কতজন লোক?
1: চারজন।
0: চারজনের মধ্যে কি রোজগার, কতজন রোজগার করে?
1: একজন করে।
0: আচ্ছা, তো আপনার, আপনি করেন রোজগার?
1: না, বাচ্চা দুইটা আর আমি আর তার বাবা কাজকর্ম করি।
0: আচ্ছা, তো মানে আপনাদের ছেলে মেয়েরা কি স্কুলে পড়ে?
1: মেয়ে দুইটা স্কুলে পড়ে।
0: কোন ক্লাসে পড়ে?
1: একটা 8 পড়ে আর একটা 6 পড়ে।
0: কোন স্কুলে পড়ে?
1: ভাগ্যপুর স্কুলে পড়ে।
0: আচ্ছা, তো স্কুলে পড়াশোনা হয়
1: অর্থ?
0: আচ্ছা, তো আপনাদের এখানে অন্য কোনো সমস্যা তো নেই? আপনার একটা সীমান্ত এলাকা, যেহেতু আপনাদের এখানে বিএসএফ ক্যাম্পও আছে এবং একটা সীমান্ত এলাকাতে, রাত্রেবেলাতে কোনো সমস্যা হয় আপনাদের?
1: না, আমরা এখানে তো কোনো সমস্যা হয় না।
0: সমস্যা নেই, মোটামুটি আপনাদের সব সুযোগ সুবিধা আপনারা পঞ্চায়েত থেকে যথাযথভাবে পান, তাই না? আচ্ছা, রেগার কাজ করেন আপনি?
1: রেগার কাজ করি।
0: করেন, কতদিন কাজ হয় আপনাদের?
1: এটা তো মাসে
0: 100 দিন, বছরে তো 100 দিনের কাজ হয়। আপনাদের 100 দিনের কাজ হয়? আর রেগার যে টাকাটা, সেই টাকাটা ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়, আপনি কি পান সবসময়?
1: কাজ করলে তো টাকাটাই ঢুকে মিলে।
0: মানে রেগার কাজে, রেগার কাজে কত টাকা করে দেওয়া হয় আপনাদের প্রতিদিন হাজিরা?
1: 100 কত টাকা আমি এটা সঠিক জানি না।
0: আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
2: আমরা এতক্ষণ শুনলাম উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার সীমান্ত সংলগ্ন ভাগ্যপুর এলাকায় বসবাসকারী লোকদের কথা। সীমান্ত থেকে আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।
3: এতক্ষণ শুনলেন সীমান্ত থেকে অনুষ্ঠান। অনুষ্ঠানটির সংযোজনায় ছিলেন দেবাশিস দেব। আকাশবাণী কৈলাসহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে আকাশবাণীর কৈলাসহর কেন্দ্র থেকে এবং নিউজন এআইআর অ্যাপে। আইসিসি ওমেন্স টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 আজকের ভারত বনাম পাকিস্তানের খেলার ধারা বিবরণী প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণীর কৈলাসহর কেন্দ্র থেকে। এখন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককপুরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে নিউজন এআইআর অ্যাপে।
4: দিদা নুন তিনি তামো খাইনা তো?
5: তামো খাইনা সা করি বলা
4: হিন্দি খাই দিদা বল কি সা তানি লাই না বুইলা বলং নি তো সা হাই খাই থাং লাই বাই খা বল তানা নি বাগে
5: বিয়াঙ্গ তানি লাই না বা হিন্দি তা
4: তংরা দেখাই দিদা আং লাংর কি সা তৈ গিরা না
5: ও সরাই ন বলং থাং না নি হিকাই তং থৌ জা মানে ইয়া কারে হা নাং নিয়াং নি তং মা মা মা মা
4: হিলছি দে দিদা
5: ও ফাইকা হিন্দি সতা
4: দিদা বিয়াং ফাইসিং থাকাই জানো
5: হিন্দি ও ডঙ্গর চলা বখরুনি লাইট বুলুন গন তানি লে এন
4: কুবুই ন আয়াং কে বো থাঙ্গা খুনা ও ও দিদা নাহালাই কো মখরা লেঙ্গা পুরা রক বাংমাই মানি
5: হিন্দি বলংনি মখরা বলংনি তখরা বরং মরা নাই কুল পাই পা লামার নাই কোলি হিন্দি থ
4: ও দিদা ও তুই সাবস জানে থাকি না দিদা নিগান হিম ফাইগেরা দি
5: বলংনি লামা খাসু বুসু তামনে নবা ক্লক টং নাই হিন্দি মনাই নগান হিন্দি
4: ইহি দিদা নগান হিম ফাইগেরা দি ও তুই সাপা রং খাই আং নগান হিম ফিরানে
5: দং নবা তামস কম সবাং টংখানে হিন্দি কু নিয়া আর কিছু তুই বানো নবা তাম কিনে টংখাবা
4: দিদা নাহার দি কলাইছ রোগ বাংমাই মানে ফাইদেওয়ার নতা নাইছি নাই।

দিদা, ও দিদা, তাম খাস দিদা, তাম কক সালিয়া বলবো টানলিয়া, ও মতাই র তামু জানিব অংখা দিদা দ নু টানলিয়া খাইবা, হিন্দি নগ ফানো থাংলাইছিন তামু কক সালিয়াবা, থ হিন্দি দিদা কপাল ফানো মাছা যাবাছি দিদা, হিন্দি নগ থাংলাইছিওয়ানো।

0: মানি
1: তাম আমা
0: অ তক রং চবই দুইবাই গে দিবা
1: দেওয়া না
0: নুম বুফুর হানি গুদ নিসা হে দংসা
2: ফাইকা ফাইকা হিমি
0: মানে
1: খুরবাই কে আসা সে মাইসে কে থাকবাই কে

0: அசையட்டு சையா
1: ஆமா நானா,
0: அந்த போல் கிச்ச ரிஃபிகரலா தாபா சொல்லா கிச்ச ஹோர் முசுங்கரனா
1: ஹிந்தி நானா ஈ கபால்
0: ஓ நான் ஓ சையட்டு তুমি কথা কিছা তুকা দে
1: বুড়ি চিং মাছ পাইব পাইলি লাংলিয়া হিন্দি
0: সৌরভ গা হ্যাঁ হিজাক লাগছি না তাতে তাপতে হিন্দি হিন্দি হরে হরে
1: বাহাই তামু খাই মানে চাখা ফাতং নিবু ফা
2: আমবো বেলাই খাই না ওয়ান আমাকে লাইখ তামো খানামাতে খাইবা সাজক বসে মানো বতা বাই কাজে গোছিয়া সাজলাবো নগনি নঙ্করি চে থাং মান ফোন তব কবি বেড়ি বৈলে কাজে সৈয়া জলি ওই যে সাফা নংথন হই কাইখা বা তোমালে তোমায় আদাং ন
1: বলো বিশি আনা লাং শিও থুইব মুক্তরে থাংলিয়া চাইব ততরা লাইলিয়া সাজব মাসা সাজলাবো মাসা সুসুর তাই খাইবা তোমালে তোমায় আদাং ন আনিলে বুখাসে গলি দংশিও তাবুসে বুঝা সিগা তৈ দং হেন সাগন বার বুফাইশিও
2: ফাতুমি বুমা নংলে তাম জানি হিন আমকে হিন ফাইদি কাই নরে লাইছিন বরিমা গসিয়ালে নুখুংনি সাজকবা যে সাকাই ফান থামুগৈ মানন চলা সানি কক তৈ অংয়া হিনখাই চলা বরক জেসা ফানো অঙ্গৈদা থাংন আবোন জালাসা নাইমানি তৈ ফাইদি কাইনোর লাইছিন তাইতামো খাইনা।

0: আই সাক নি কসা সাক সে সামা সিউ বুইবা বড় সিনাই হিনো যে সাপন হিনবাই গ্রা সিথুন তাম হিন
1: আও তাই তাব খাইনাই বুনি মুনি মু বুনি খাজা মু ফান অং রা সিতন তব বুসা বুতনি মুখাংবা নগুই মা তং সিতন ঈশ্বর যে খাইতই খনা ফুঙাই খে পারানি বড় ন সেকিছা খবর উবাই সিদি খনা নাঙানো
0: আসেকটা ওয়ান চোখ পাইছি
1: কাইছিবা
0: সালে সালতাম বিষয় কাইলে মা তাবলে থাকাবা হরি হরি

0: আমি হাঙা লামই রুখা মায়াম গা তঙই কিহা তক রুগি তংসি দি সলাসা বাই বুড়িমা নিকালি বাইনি চুয়াকিয়া সঙ্গে নাঙানো
1: বুঝিখা ও বড় রোগবা আনো খগিছে দিদা ভাই আনো কাইনা নাই থুইছে মানো আংলে দিদা ভাই কাইজে গিয়া ওমো তোমা কপাল সানি তো বোখা মতই দায়দর নাংখা সিনে কাই চর্চা তোমা বসেখা তা বোখাই হানি মনে মো বইনি আলাম মানে তো নাখা মা ফানি কক নব বাহাইকে নর নাই কিসিব থুই কেরানো মুথুই সাই অ খালই তুগুইসার হুই তরি তুমু মানে বাহাইবা কখনো নর নানি অংখা আপনি বাকিন মা বাবু সঙ্গ পারানি বরং ন লাই খননি সাবাই আং তোমা সে চাছো হরদি থুনাই খা
2: এ কর্ম নাও না আসুন ওয়ানাই তো তাও না আসুন ওয়ানা বাবাং খা আং যত্ন সে মানবাই নাও না থাং অলঙ্গ চেফং বসা ফাংশা নাইটুবই গামি দেখুঙ্গ পুষে গতই থাকি কি সারি হাই হিনে সারি হানি সাকাবাই নখানি তলা নিনে বাই আনি কেরাং কাথমা সাজনা দংখাইবা তাম বুঙি বিসিং লগ্ধা দিথ কেথুয়া হনে হাই কেন নন পাঞ্চিবই থানা
3: আশিকজোরা রোহিচন্দ্র দেববর্মা বাই সিজাক বইলা খাকসা জেঠোয়াং থুংনু খনারাজা খা ফাইনাই হাতেও তাই বাকা খাকনাই খনারাজা গান তাবো অজরাও জং খনালাইনাই রেচাপমুং রেচাপমুঙ্গ খরাংরাওয়ানা বিনয় জমাতিয়া

আশিক জোড়া বিনয় জমাতে এনে খরাঙ্গরে চাপ জাগরে চামু খেলার জাকা আকাশবাণী আগরতলা ওপেন লগিন পাইখা তিনি নিহনে কবরক পান্দা যত

এতক্ষণ শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে স্থানীয় ককবরক ও বাংলা সংবাদ শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে ফ্রান্সের নিশে ভারত ইনোভেটসের সূচনা করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের যুব সম্প্রদায় উচ্চাকাঙ্ক্ষা, উদ্ভাবন ও প্রযুক্তি দেশে পরিবর্তন আনছে। কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী বলেছেন, উত্তর পূর্বাঞ্চলে প্রধানমন্ত্রীর নিরবচ্ছিন্ন নজরদারির ফলে ওই অঞ্চলের জঙ্গিরা অস্ত্র ত্যাগ করে শান্তির পথে ফিরে এসেছেন। তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের অভ্যন্তরীণ টানাপোড়েন অব্যাহত। দিল্লিতে দলের বিদ্রোহী কয়েকজন সাংসদ কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীর বাসভবনে যান। অন্যদিকে দলের আরেকটি শাখার সাংসদরা লোকসভার অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ওমান উপকূলের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজ বিরাট একের 11 জন নাবিককে উদ্ধার করা হয়েছে, 3 জনের খোঁজ চলছে। মার্কিন রাষ্ট্রপতি বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে। এই চুক্তির বিরোধিতা করে ইরানে বিক্ষোভ চলছে। মহিলাদের টি-20 ক্রিকেটের বিশ্বকাপে ভারত পাকিস্তানের মুখোমুখি। মহিলাদের এই খেলায় ভারত টসে জিতে প্রথমে ব্যাট করছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ যৌথভাবে ফ্রান্সের নিসে ভারত ইনোভেটসের সূচনা করেছেন। ভারত ফ্রান্স উদ্ভাবনী বছরের অধীনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কম্পিউটিং প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি, মহাকাশ প্রযুক্তি, পরিবেশ বান্ধব শক্তি এবং জৈব প্রযুক্তি সহ 13টি মূল উদ্ভাবনী ক্ষেত্র এই উদ্যোগে সামিল করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ফ্রান্স সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, অনেক দেশের মধ্যেই বাণিজ্য এবং কৌশলগত সহযোগিতা রয়েছে, কিন্তু ভারত এবং ফ্রান্স উভয় দেশের স্বার্থ রক্ষার্থে একে অপরের সঙ্গে মতবিনিময় করে এগিয়ে চলে। ভারত ফ্রান্স অংশীদারিত্ব, পারস্পরিক আস্থা, স্থায়ী সম্পর্ক, মূল্যবোধ এবং ভবিষ্যৎ সম্ভাবনার লক্ষ্যে অবিচল। শ্রী মোদী বলেন, ভারতের যুব সম্প্রদায়ের উচ্চাকাঙ্ক্ষা, উদ্ভাবন, প্রযুক্তি দেশে পরিবর্তন আনছে এবং ভবিষ্যতে উন্নতির পথে এগিয়ে নিয়ে চলেছে। ভারত ইনোভেট সম্পর্কে তিনি বলেন, আজ দেশের যুব সম্প্রদায়ের মধ্যে নতুন এক উদ্যোগ দেখা যাচ্ছে। তারা স্টার্ট আপ সংস্থাগুলির মাধ্যমে পৃথিবীর নানা সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছে।
1: আজ ভারত মে এক স্টার্ট আপ রিভলিউশন হো রা হ্যায়। ইস রিভলিউশন মে ভারত কা নওজওয়ান এক নয়ে মাইন্ডসেট কে সাথ মানবতা কে হিত মে সমস্যাওঁ কে সমাধান ঢুঁড় রহা হ্যায়। আর হামারে নওজওয়ানোঁ কে ওয়ার্ল্ড ক্লাস সলিউশনস কো গ্লোবাল স্টেজ পর লানে কা মাধ্যমই হ্যায় ভারত ইনোভেটস।
0: ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো অনুষ্ঠানে বলেন, ভারতের বাইরে এ ধরনের উদ্যোগ প্রথম ফ্রান্সে হওয়ায় তিনি সম্মানিত বোধ করছেন। বিশ্ব দেখছে ভারতে শুধুমাত্র প্রতিভা নয়, উদ্ভাবন এবং প্রযুক্তিতেও সেদেশ ক্রমাগত এগিয়ে চলেছে। ভারত ফ্রান্স উদ্ভাবনী বছরের কথা উল্লেখ করে শ্রী ম্যাক্রো বলেন, ফ্রান্স ভারতের মতো দেশের সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে গর্বিত। একটানা 12 বছর প্রধানমন্ত্রী হিসেবে কাজ করার জন্য তিনি নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান।
2: A country with 1.4 billion inhabitants, a country who pays on know-how and

0: research, knowledge, and training as many engineers as Europe and the US combined, more than 1 million per year. So in every respect, a country with research, innovations, and frontier models is spearheading global innovation.
1: বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি সহ বহু বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন তাঁরা। সফরের দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী আজই স্লোভাকিয়ায় যাবেন। সেদেশের রাজধানী ব্রাতিস্লাভায় নরেন্দ্র মোদী স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেলেগ্রিনি ও প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে সাক্ষাৎ করবেন। কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ্য নেতৃত্বে ভারত বিশ্বের শক্তিশালী ও আত্মমর্যাদা সম্পন্ন এক রাষ্ট্র হিসেবে বিবেচিত হচ্ছে। সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস এই মন্ত্রে সারা দেশে দেশ সেবার এক নতুন ভাবনা তৈরি হয়েছে। দেশে উন্নয়নের জোয়ারের হাত ধরে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। প্রধানমন্ত্রীর নিরলস উদ্যোগ ও 12 বছরের কঠোর পরিশ্রমের ফলে এটি সম্ভব হয়েছে। আগরতলায় জনকল্যাণমুখী শিবিরে শ্রী সোনোয়াল ভাষণ দিচ্ছিলেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে ত্রিপুরায় আজ থেকে জনকল্যাণমুখী শিবির শুরু হয়েছে। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার সঙ্গে তিনি যৌথভাবে এই শিবিরের উদ্বোধন করেন। মন্ত্রী আরও বলেন, উত্তর পূর্বাঞ্চলে প্রধানমন্ত্রীর নিরবচ্ছিন্ন নজরদারির ফলে এই অঞ্চলের সন্ত্রাসবাদীরা অস্ত্র ত্যাগ করে শান্তির পথে ফিরে এসেছেন। শ্রী মোদীর নেতৃত্বে এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার যোগ্য পরিচালনায় ত্রিপুরা দ্রুত দেশের সব থেকে সমৃদ্ধ ও সফল এক রাজ্য হয়ে উঠবে বলে তিনি দৃঢ় অভিমত ব্যক্ত করেন।
2: মাননীয় প্রধানমন্ত্রী জি, ইহা উগ্রবাদীয় কা সাথ বাত কিয়া, সমঝোতা কিয়া, 10,000 সে অধিক উগ্রবাদীয় নে উন্হোনে হাতিয়ার ছোড় দিয়া অর হামারে মূল ন্যাশনালিস্ট টিম পর উন্হোনে শামিল হো গয়ে। ইসকে বজহ সে আজ নর্থ ইস্ট মে শান্তি ব্যবস্থা সম্ভব হুয়ে, শান্তি হোনে কে বজহ সে আজ বিকাশ কি রূপরেখা বদল চুকা হ্যায় অর জবরদস্ত বিকাশ কে ইঞ্জিন পর আজ নর্থ ইস্ট চলনে লাগা হ্যায়।
1: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প ও সরকারি সুযোগ সুবিধে প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দিতেই এই শিবির। জেলা ও ব্লক স্তরে এই শিবির আয়োজিত হবে আগামী 15-17 জুন পর্যন্ত। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ টানাপোড়েনের মধ্যেই আজ দিল্লিতে বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের বিদ্রোহী সাংসদরা। এই দলে ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষ, মালা রায় এবং শতাব্দী রায়। তাঁদের লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গেও আগামীকাল দেখা করার কথা রয়েছে। এদিকে তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদ ও সাগরিকা ঘোষ লোকসভার অধ্যক্ষর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। তারা একটি চিঠিও জমা দেন। পরে সাংবাদিকদের কীর্তি আজাদ বলেন, তিনি অধ্যক্ষ ওম বিড়লাকে জানিয়েছেন বিদ্রোহী সাংসদদের কার্যকলাপ অসাংবিধানিক ও অবৈধ। তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার অধ্যক্ষকে চিঠি লিখে অনুরোধ করেছেন, এই দলকে একটি একক রাজনৈতিক দল হিসেবেই যাতে গণ্য করা হয় এবং সংসদে দলের যথাযথভাবে অনুমোদিত নেতা এবং হুইপের মাধ্যমে যেন প্রতিনিধিত্ব হয়। দলের কোনো তথাকথিত আলাদা গোষ্ঠীকে কোনো ধরনের স্বীকৃতি বা মর্যাদা না দেওয়ার অনুরোধ করেন তিনি। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ওমানের ভারতীয় দূতাবাস জানিয়েছে, ওমান উপকূলের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজ বিরাট একের 11 জন নাবিককে উদ্ধার করে এমভি জাবাল আলী 9 নামের অন্য একটি জাহাজে তুলে দেওয়া হয়েছে। জাহাজটিতে 14 জন ভারতীয় ছিলেন। ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। সামাজিক মাধ্যমে এক বার্তায় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, বাকি 3 নাবিককে উদ্ধারের চেষ্টা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং এরপরই কৌশলগত গুরুত্ব সম্পন্ন হরমুজ প্রণালী সকলের জন্য খুলে দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে পাকিস্তান জানিয়েছিল এ ধরনের একটি চুক্তি সম্পাদনের লক্ষ্যে আলোচনা অনেকটাই এগিয়েছে। সামাজিক মাধ্যমের ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, দুদেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এই চুক্তি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে ইরানের প্রশাসনের পক্ষ থেকে এই চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করা হয়নি। তারা জানিয়েছে, চুক্তির বিষয়বস্তু এখনও চূড়ান্ত নয়। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত শান্তি চুক্তির বিরোধিতা করে ইরানের শহরগুলিতে গতকাল বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখিয়েছেন।

সময় সেদেশের বিদেশ মন্ত্রী আব্বাস আরাকাচি এবং সংসদের অধ্যক্ষ মোহাম্মদ বাগের গালিবাফের বিরুদ্ধেও তারা ক্ষোভ প্রকাশ করেন। কেন্দ্রীয় সরকার অনলাইনের একটি মেসেজকে অসত্য বলে জানিয়েছে। হোয়াটসঅ্যাপের ওই বার্তায় বলা হয়েছে, ন্যাশনাল স্টুডেন্ট ল্যাপটপ স্কিম 2026-এর আওতায় বিনামূল্যে ল্যাপটপ পাওয়ার জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে, এর তথ্যটি অসত্য। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্টচেক ইউনিট স্পষ্ট করে বলেছে, এই দাবি মিথ্যা এবং সরকারের এ ধরনের কোনো প্রকল্প ঘোষণা করা হয়নি। এসবাস্টারে আজ মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বে তাদের প্রথম ম্যাচে ভারত পাকিস্তানের মুখোমুখি হয়েছে। ভারত টসে জিতে প্রথমে ব্যাট করছে। শেষ পাওয়া খবরে ভারত 7 ওভারে 2 উইকেট হারিয়ে 40 রান করেছে। আর এবার ফিফা ফুটবল বিশ্বকাপের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ ইর ম্যাচে জার্মানি কুরাসাওয়ের বিরুদ্ধে খেলবে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10:30। গ্রুপ এফ এ ম্যাচে নেদারল্যান্ডস জাপানের মুখোমুখি হবে। ডালা স্টেডিয়ামে এই খেলা শুরু হবে রাত 1:30। আজ ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে অস্ট্রেলিয়া তুরস্ককে 2-0 হারিয়ে দিয়েছে। বস্টন স্টেডিয়ামে স্কটল্যান্ড হাইতিকে 1-0 হারিয়েছে। নিউ জার্সি স্টেডিয়ামে গতরাতে মরক্কো ব্রাজিলের খেলাটি এবং কাতার ও সুইজারল্যান্ডের মধ্যে খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে ফ্রান্সের নিসে ভারত ইউনিভার্সিটির সূচনা করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের যুব সম্প্রদায়ের উচ্চাকাঙ্ক্ষা, উদ্ভাবন ও প্রযুক্তি দেশে পরিবর্তন আনছে। কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী বলেছেন, উত্তর পূর্বাঞ্চলে প্রধানমন্ত্রীর নিরবচ্ছিন্ন নজরদারির ফলে ওই অঞ্চলের জঙ্গিরা অস্ত্র ত্যাগ করে শান্তির পথে ফিরে এসেছেন। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী আগরতলা কক্তমা পরিব বিপূর্ণাদেব বর্মা দিনী কক্তমা ভূভাগ রকংখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তে ফ্রান্স রাষ্ট্রবক্রক ইমানুয়েল ম্যাক্রো তিনি নিজ আউলিও কথাউই ভারত ইনোভেস্ট পান্ডানো চেঙ্গেরেখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তৈদুলজা কেন্দ্র হাপাং বিসিচি পৌমা পালাইমানোরগী তিনি নিশিমি হাস্তেবেরেম নখা সালথামনি লুকু হামক্রাই শিবির চেঙ্গজাখা লুকুরকনি জঞ্জালিয়া কাকড়ানো হাপাং যত্নী পুইলা সামং তৈ দায়িত্বি জঞ্জালিয়া কাকড়ানো হাপাং নাহার মুহনী সাকা তিব্রাসা হামক্রাই মন্ত্রী বিকাশ দেব বর্মা হাইয়ুঙ্কা ফুটবল বাতাই লাইমাও ভারত জড়ানোরগী তিনি হর দামচি সতী থামচি জার্মানি বাই থাইন কুড়াসাওয়ের তাবু কক্তমা শুক্রবৈ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তে ফ্রান্স রাষ্ট্রবক্রক ইমানুয়েল ম্যাক্রো তিনি নিজ আউলিও কথাউই ভারত ইনোভেস্ট পান্ডানো চেঙ্গেরেখা ভারত ফ্রান্স ইনোভেস্ট পিসিনি বিশিং সংসারজাক ও পান্ডা ভারত ফ্রান্স তৈ জুদা জুদা হা কতরনি কুচুক বেরেমনি স্টার্ট আপ তাই ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডক আরও কুথুম লাইকা আরও কাহামকুক কম্পিউটিং সেমিকন্ডাক্টর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোয়ান্টাম তাংসেপ নখায়ুং তাংসেপ নখবই কাইচিথাম বাবাইন তৈয়ী খুরসাজাখা পান্ডাও কক নারকথানী মন্ত্রীবক্রক ভারত ফ্রান্স হালক রাখ
1: আজ ভারত মে এক স্টার্টআপ রিভলিউশন হো রাহা হ্যাঁ ইস রিভলিউশন মে ভারত কা নওজবান এক নয়ে মাইন্ডসেট কে সাথ মানবতা কে হিত মে সমস্যাও কে সমাধান ঢুঁড় রাহা হ্যাঁ হামারে নওজবানো কে ওয়ার্ল্ড ক্লাস সলিউশনস কো গ্লোবাল স্টেজ পর লানে কা মাধ্যম হি হ্যায় ভারত ইনোভেটস
0: কুথুম লাইমাও কক নারগনানি থাঙ্গই ফ্রান্স রাষ্ট্রবক্রক ম্যাক্রো ভারত ফাতারো ও চেতন পুইলাস নাম ফিরমুং সংসারজাকমা বাই ফ্রান্স বাকি কাইসা বরম হই খুরসাখা বতে বসাকা হায়ুং তাবুক ভারত হামক্রাইনি হা কতর হই সিমিয়া বসংতাই তাং বেখ্রেপ হামক্রাইনি ফান হইব নগো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা ভারত থাকায় বিসি চিনিও কাহামকুক সা খামনি সেপনো ক্লাইতে লাইতে সা ক্লাইমা সামুং তাঙ্গি তঙ্গু তিনি হদালামো মন্ত্রীবক্রক খুরসাখা হায়ুংনি কতরকুক সা খাম সেপ সামুংবতাং আয়ুষ্মান ভারত আবো লাইতে সাকে চুগিয়ারকন কাহাম সা খামনি সেপ রুবই তঙ্গু আবনো কারিব পিএম ভারতীয় জন ঔষধি পরিযোজনা হাই চেতন বিথিনী রাংমারি হলিরিমাও হলির কাহনিব খুরসাখা মন্ত্রীবক্রক কেন্দ্রনি রুংতর খলাতাই তৈলা মন্ত্রী সর্বানন্দ সনোয়াল সাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী কবকমুং বুসকাঙ্গতনী হাকতর গনাঙ্গ

0: রাজাক ভাংসারা কাইজাখা আবনি নাহার মুঙ্গা তংখর থিতি নারকনা তিনি আগরতলানী নতুন নগর ব্রৈরগনি কুচুকুক মাধ্যমিক রংনগর সংসারজাক ফাংসারা কাইমানী সামংবতাঙ্গ মানজাগী মকক নসাকাব বসাকা তংখর দেরা মুঙ্গিয়া কাকজাক ভারত নাম তিসানাও মন্ত্রী বক্রকনি এক পের মা কি নাম সামংবতাং মুখ থাং সারনানী বেলাই নাকুগো
1: में क्लाइमेट चेंज का साथ मुकाबला करने के लिए क्लाइमेट एक्शन लेना हो, एक क्लाइमेट एक्शन का एक बहुत बड़ा कदम है। तो इसलिए मैं तो मानता हूँ कि परम आदरणीय प्रधानमंत्री जो कार्यक्रम देशवासियों को दिया है, कार्यक्रम अगर हमेशा हम पालन करें तो निश्चित रूप से देश हमेशा प्रदूषण मुक्त भारत बने रहे।
0: মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তৈ দুলজা কেন্দ্র হাপাংনি বিশি চেনই পুমা পালাইমানোর গে তিনি নিশিমি হাস্তে বেরেমনি নখা সালথামনি লুকু হামক্রাই শিবির চেংজাখা আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন সংসাজাক অ শিবির ন চেঙ্গেরেখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তাই কেন্দ্রনি মন্ত্রী সর্বানন্দ সনোয়াল মন্ত্রী অক্রা শাখা কেন্দ্র তৈ হাস্তে হাপাংনি জুদা জুদা লুকু হামক্রাই রকজাক তাংবতাং তৈ হাপাংনি সেবসাব রকন বেবাক বেরেমনি লুকু রগ্নি থানি অ হামক্রাই সগৈ নিনাও অ শিবির সংসাজাখা খনা নিশিমি অ তালনি চিসিনি সালমারি হাংকরতে ব্লক বেরাম অমতি শিবির সংসার জাগানো পান্ডব কেন্দ্রনি জাহাজ থাংলাইশু মন্ত্রী সর্বানন্দ সনোয়াল শাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদিনী কাহাম তৈদুল মুম্বাই ভারত হায়ুং গনাং গৈনি বিশিং ফানকরাকতে বরম গনাং রাষ্ট্র অঙ্গৈ সিনে মুংমানখা সবকা সাথ সবকা বিশ্বাস সবকা প্রয়াস অ মন্ত্রবাই হাকতনি সেবা খাইনাব গতাল ওয়ানছক মুং আচাইখা সালচি সালকা আমচাই নতুয়ে মন্ত্রীবক্রকনি কাহাম নাইকল মুম্বাই ও আমচাইও সামুং সিতরাও তংনাই রক শাক বেদগৈ তংকচাংনি লামো কিফিল কাহানি বকুর পান্ডব ককনারেখা এমএলএ অভিষেক দেবরাই হাস্তেব শাক হামনি সেব হামক্রাই ইংমাবাই শাক হামিয়া রকন হাস্তে ফাতার রেফার রহরমানি রাও চার্সি হলিকা হনি শাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হায়ং থৈ রিমা সালনরগৈ তিনি আগরতলা প্রজ্ঞা ভবন শাক হাম নাইকুংবাই সংসারজাক পান্ডব মককন শাখা মন্ত্রী অক্রা শাখা বুজকাংনি সালো হাস্তেনি শাক হাম সেবন তৈব হামক্রাই খাইনানো নাহারৈ হাস্তে হাপাং সামুং তাঙ্গৈ তঙ্গো হাস্তেব তাবু কাই বারা বাচি এমবিবিএস আসুক থাইতাই কাই নৈরা সক পিজি কোর্সনি আসুক থাই তংমাবাই হাস্তেনি শ্রেংনাই রক ডাক্তার পরিণানী সেব বাংখা আগরতলানি লগি লগি হাংকর বখাক্তে শাখাম নগ রকন শাখাম সেব হামক্রাই খাইনাও ফানবক সিনজাগৈ সামুং তাংজাগৈ তঙ্গো পান্ডব লামছকমানি ককনারেখা ত্রিপুরা থৈ খাতিমুং পর্ষদনি আদং তাংক্রা ডক্টর বিশ্বজিৎ দেববর্মা পান্ডব মানজাখা শাখাম দা গিফাং ডক্টর দেবশ্রী দেববর্মা ত্রিপুরা রেড ক্রস সোসাইটিনি চেয়ারম্যান বি কে রায় আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমাখনাই তংবায়ো আকাশবাণী ককতমা আপডেট মানানি বাকে লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এআইআর এপ তেই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এআইআর নিউজ এলার্টস ইউটিউব আইডি নিউজ অন এআইআর অফিসিয়াল আবন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতমা আপডেট মান্নাখে টুইটার এবা এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক ও এআইআর নিউজ আগরতলা তে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি নাঙ্গানো লুকুরকনি জঙ্গজালিয়া কাকরনা ন হাপাংনি যত্তনি পুইলা সামং তৈ দায়িত্ব জঙ্গজালিয়া কাকরনা ন হাপাংনি নাহার মুং হনই শাখা ত্রিপ্রাসা হামক্রাই মন্ত্রী বিকাশ দেব বর্মা তিনি তেলিয়ামুড়া মহারানীপুর কামি পঞ্চায়েত আঞ্চায় সংসাজাক জনতার দরবার সামং বুতাংন চেঙ্গৈ অকক্ন শাখা ব ব কামিনী ব্রীরকন রাংথং তৈ চুকজাক খাইনাব মুখৈ ইংফা খুবার তৈ তসর নামখরনি শাখা ফান বক্সিন খা ব শাখা চম্পকনগর দায়িত্ব ন তসর ফ্রেংমুং কেন্দ্র চল খাইজাগানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদিনী তৈদুল মুম্বাই হাকতরনি হাপাংনি হামক্রাই গনাং সামুং বুতাং রক লুকুরক মানাইতঙ্গো অ হামক্রাইও রাং থং তৈ চুকজাক ইংমা কড়াক ইংমানি ন নুকজাখা থাংনাই বিসি চিনিয় খনাদি আবনো তৈ কাইসা ককথুম
2: বিসি নৈসি ব্রৈসি স্নিনি বিসিংগ তৈব হামক্রাই খ্লাইনানি ইমাংন নাহারৈ সিনি ভারত হাকতর তৈব রাং থংনি হামক্রাই তাই বাইথং সুকজাক ভারত সামনানো নাহারৈ লাইথাংনাই বিসি সিনি পুংমানো নাহারৈ তৈব নাংকুকমানি ইয়াপ্রিকরা খে সেনানি ও এনডিএ হাফাং তৈব তাবুক সামুং তাঙ্গৈ দঙ্গ অমাহাই হামক্রানি সামুং হুমুং তাংমা রকন তৈব খাকরা খে তাংনানি বাগৈ সল খাইজাকা প্রোডাকশন লিং ইনস্টিটিউট এবা গবাংকে তৈব সামনানি আব ন লাইটে সাকে বুঝিনানি খে পিএলআই স্কিম আবুনি বাই ভারত হাক্তর তৈব রাং বক্সিনমুং রাই ইন্ডাস্ট্রি রক এরনাই তাই গতাল টাং সামুংনি সেবসাব রকব সামজাক বাইনাই আকরক তাই বাবৈসা বখাক স্টার্ট আপ ইন্ডিয়ানি সামুং বুতাং বাইথাং মুসুংজাক শিক্লা রক

0: pi bagi lam kaham snamui rekha ketal imang no naharai laite sake lakai kelai ke kol runani sep sabrok tai haktor ni startup ni samung butang rok no teibo tabuk ni o mol rogo hayung haktor ni bisingo alai jake ham krai ngani no o naharmung laithang ni bcc ni ni bisingo industry rok ermani tai ketal samung ni sep sabrok ermani bagai o sini barot haktor ni rang thong teibo kusukrak tai ham krai ngai tongmani no teibo dowi buskango agugrunani no naharmung indiani hafang koktuma khotolni simi ankishur deborma akashbani agartala
1: nei sai nei jido khayong football thunglaima wo thangnai kainei mecho haiti no shabuk jagol ni pherbai mechan kha scotland tei babai shabuk kha go australia nei buk jagol ni pherbai mechan kha turashkono bharat ni jorano rgei tini hor damchi soti thamchi germany bai thunglaya na kurasawer abuni ulo khna hor damsa soti thamchi netherland thungana japan no kebengai tabuk no bartibarni koktuma Buskang damnei chibriyo gumoti dholai unokouti te shalgra hankoro pherangkogui kabang watei wawi manohnei hozak mungrukha nobatibar naikhung khana shalni chakani tungmari 33 degree te khamani 25 degree celsius ni ganagini tongana tini shalni chakani tungmari tongmani 34.5 degree celsius te khamani 25.5 degree celsius sarik dam batamui soti thamchi jora agartala wo watei bakas 2.9 millimeter koktuma painani sekang koktuma bubakrok te waisa safiro মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি তে ফ্রান্স নি রাষ্ট্রবক্রক ইমানুয়েল ম্যাক্রো তিনি নিসা উলিব কথাউই ভারত ইনভেস্ট পান্দানো চেঙ্গে রেখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি নি তুইদুলজা কেন্দ্র হাপাংনি বিসিচি নেই পোমা পালাইমানোর গে তিনি নিসিমি হাস্তে বেরেমনি নখা সালথামনি লুকু হামক্রাই শিবির চেঙ্গজাখা লুকুরকনি জঞ্জালিয়া কাকরনানো হাপাংনি যতনি পুইলা সামং তে দায়িত্ব জঞ্জালিয়া কাকরনানো হাপাংনি নাহার মুহনি শাখা তিপ্রাসা হামক্রাই মন্ত্রী বিকাশ দেব বর্মা হায়ুঙ্কা ফুটবল নি বাতাই লাইমাও ভারত নি জড়ানোর গেই তিনি হর দামচি সতী থামচি জার্মানি বাই থাইন কুড়াসাওয়ের ককব্রক বাই ককমা পরিমুং তাবুক জড়াতে অরণ পাইখা উল্নি ককতমা আওয়াইঙ্গানে খনাফুং দামসনি সতী ব্রিচি বাও

0: माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के विजन से बिजली बिल से मुक्ति और बिजली की बचत के लिए पीएम सूर्य घर मुफ्त बिजली योजना का शुभारंभ किया जा रहा है। आप भी बेहद सरल प्रक्रिया द्वारा अपना रजिस्ट्रेशन करवाएं और 300 यूनिट मुफ्त बिजली हर महीने पाएं। सौर की शक्ति, बिजली बिल से मुक्ति। अधिक जानकारी के लिए pmsuryaghar.gov.in पर संपर्क करें। भारत सरकार द्वारा जनहित में जारी।
1: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আজ থেকে রাজ্যস্তরে 3 দিন ব্যাপী জনকল্যাণ শিবির শুরু হয়েছে। কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুদক্ষ নেতৃত্বে ভারত গোটা বিশ্বে শক্তিশালী ও আত্মমর্যাদা সম্পন্ন রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উদ্ভাবন, প্রযুক্তি এবং ভারতের যুব সমাজ দেশের রূপান্তরকে চালিত করছে এবং ভবিষ্যৎকে রূপ দিচ্ছে। বিশ্বকাপ ফুটবলে ভারতীয় সময় আজ রাত 10:30 জার্মানি মুখোমুখি হবে কুরাশাওয়ের। এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আজ থেকে রাজ্যস্তরে 3 দিন ব্যাপী জনকল্যাণ শিবির শুরু হয়েছে। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এবং কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প ও সরকারি সুযোগ সুবিধা প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দেবার লক্ষ্যে এই শিবিরের আয়োজন করা হয়েছে। আগামীকাল থেকে 17 জুন পর্যন্ত জেলা ও ব্লক স্তরেও এই ধরনের শিবিরের আয়োজন করা হবে। অনুষ্ঠানে কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

0: বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুদক্ষ নেতৃত্বে ভারত গোটা বিশ্বে শক্তিশালী ও আত্মমর্যাদা সম্পন্ন রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে। সবকা সাথ সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস এই মন্ত্রে দেশ সেবার এক নতুন ভাবনা তৈরি হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের প্রতি প্রধানমন্ত্রীর নিরবচ্ছিন্ন নজরদারির ফলে এই অঞ্চলের সন্ত্রাসবাদীরা অস্ত্র ত্যাগ করে শান্তির পথে ফিরে এসেছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক অভিষেক দেবরায়। কেন্দ্রীয় বন্দর, নৌ পরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে সারা দেশে কয়েক কোটি বৃক্ষরোপণ করা হচ্ছে। লক্ষ্য একটাই, পরিবেশের ভারসাম্য বজায় রাখা। আজ আগরতলার নতুন নগর বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। তিনি বলেন, দূষণমুক্ত ভারত নির্মাণ করতে হলে প্রধানমন্ত্রীর এক পের মাকে নাম কর্মসূচির বাস্তবায়ন অত্যন্ত জরুরি।
1: हमें क्लाइमेट चेंज का साथ मुकाबला करने के लिए क्लाइमेट एक्शन लेना हो, एक क्लाइमेट एक्शन का एक बहुत बड़ा कदम है। इसलिए मैं तो मानता हूँ कि परम आदरणीय प्रधानमंत्री जी जो कार्यक्रम देशवासियों को दिया है, कार्यक्रम अगर हमेशा हम पालन करें तो निश्चित रूप से देश हमेशा प्रदूषण मुक्त भारत बने रहे।
0: মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নতি হওয়ায় রোগীদের বহিরাজ্যে রেফার 80% কমেছে। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে স্বাস্থ্য দপ্তর আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে সরকার। রাজ্যে বর্তমানে 550 MBBS আসন এবং প্রায় 200 PG কোর্সের আসন হওয়ায় রাজ্যের ছেলে মেয়েদের ডাক্তারি পড়ার সুযোগ বেড়েছে। তিনি বলেন, আগরতলার পাশাপাশি জেলা মহকুমা হাসপাতালগুলিতেও স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন ত্রিপুরা রক্ত সঞ্চালন পর্ষদের সচিব সদস্য ডাক্তার বিশ্বজিৎ দেববর্মা। উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার দেবশ্রী দেববর্মা, ত্রিপুরা রেডক্রস সোসাইটির চেয়ারম্যান বি কে রায়। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আজ শালবাগানে বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের সদর দপ্তরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্বোধন করেন বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি প্রিন্স ইরানি। শিবিরে 50 জন জওয়ান স্বেচ্ছায় রক্তদান করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত গত 12 বছর ধরে উন্নত মানের স্বাস্থ্যসেবাকে আরও সাশ্রয়ী এবং সহজলভ্য করার জন্য কাজ করে আসছে। আজ সামাজিক মাধ্যমে তিনি বলেন, বিশ্বের বৃহত্তম স্বাস্থ্যসেবা কর্মসূচি আয়ুষ্মান ভারত, যা সবচেয়ে অসহায়দের সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা প্রদান করে। তাছাড়া পিএম ভারতীয় জন ঔষধি পরিযোজনার মতো উদ্যোগ ঔষধকে সাশ্রয়ী করেছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ নিস শহরে যৌথভাবে ভারত ইনোভেটস অনুষ্ঠানের উদ্বোধন করেছেন। ভারত ফ্রান্স উদ্ভাবন বর্ষের অধীনে আয়োজিত এই প্রধান অনুষ্ঠানটিতে ভারত, ফ্রান্স এবং অন্যান্য দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডগুলো একত্রিত হয়েছে। এতে উন্নত কম্পিউটিং, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি, মহাকাশ প্রযুক্তি, পরিচ্ছন্ন শক্তি এবং জৈব প্রযুক্তি সহ 13টি প্রধান ক্ষেত্রের উদ্ভাবনসমূহ তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী শ্রী মোদী ভারত ফ্রান্সের সম্পর্কের দৃঢ়তার উপর আলোকপাত করেন। তিনি ভারত ফ্রান্স অংশীদারিত্বকে এমনটাই একটি দীর্ঘস্থায়ী সম্পর্ক হিসেবে বর্ণনা করেন, যা পারস্পরিক বিশ্বাস, অভিন্ন মূল্যবোধ এবং ভবিষ্যতের জন্য একটি অভিন্ন দৃষ্টিভঙ্গির উপর প্রতিষ্ঠিত। তিনি বলেন, উদ্ভাবন প্রযুক্তি এবং ভারতের যুব সমাজ দেশের রূপান্তরকে চালিত করছে এবং ভবিষ্যৎকে রূপ দিচ্ছে।
2: आज भारत में एक स्टार्टअप रिवॉल्यूशन हो रहा है। इस रिवॉल्यूशन में भारत का नौजवान एक नए माइंडसेट के साथ मानवता के हित में समस्याओं के समाधान ढूंढ रहा है और हमारे नौजवानों के वर्ल्ड क्लास सॉल्यूशंस को ग्लोबल स्टेज पर लाने का माध्यम ही है भारत innovates।
0: সমাবেশে ভাষণ দিতে গিয়ে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো ভারতের বাইরে এই উদ্যোগের প্রথম সংস্করণ আয়োজন করাকে ফ্রান্সের জন্য একটি সম্মান হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন,

0: বিশ্ব ক্রমশ ভারতকে শুধু বিপুল প্রতিভার দেশ হিসেবেই নয়, বরং একটি উদ্ভাবনী জাতি এবং প্রযুক্তিতে এক যুগান্তকারী শক্তি হিসেবে দেখছে। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আগরতলার শান্তিনিকেতন মেডিকেল কলেজে এক তরুণীর মৃত্যুর ঘটনার তদন্ত স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠনের দাবি জানিয়েছেন। আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে তিনি এই দাবির কথা উল্লেখ করেন। শ্রী চৌধুরী ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীদের জয়ে সন্তোষ প্রকাশ করেন। আগরতলা শাবরুম রেল লাইনে আজ পরীক্ষামূলকভাবে চালানো হল বিদ্যুৎ চালিত মেমো ট্রেন। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, 12 কোচ বিশিষ্ট এই অত্যাধুনিক মেমো ট্রেনটি উত্তর পূর্ব সীমান্ত রেলের আগরতলা শাবরুম রুটে প্রথম চালানো হচ্ছে। গতকাল ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে মোট 15টি আসনের মধ্যে 10টি আসনে জয় পেয়েছে সংবিধান বাঁচাও মঞ্চ। বাকি 5টি আসনে জয়ী হয়েছে আইনজীবী উন্নয়ন মঞ্চের প্রার্থীরা। বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে পৃথা দেবপাল এবং সম্পাদক পদে ভাস্কর দেববর্মা নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের বর্তমান সরকারের গুচ্ছ উন্নয়ন কর্মকাণ্ড দেশবাসীর সামনে উজ্জ্বল নজির গড়ে তুলছে। সেখানে আর্থিক সমৃদ্ধির দিশায় বিগত 12টি বছর বিশেষ উল্লেখের দাবি রাখে একটি প্রতিবেদন।
1: 2047-এর মধ্যে উন্নত ভারতের স্বপ্ন নিয়ে অর্থনৈতিক উন্নয়ন ও আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে বিগত 12 বছরে NDA সরকারের উদ্যোগে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। উৎপাদন ক্ষেত্রকে উৎসাহ দিতে চালু করা হয়েছে প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ বা উৎপাদন সংশ্লিষ্ট পারিতোষিক, সংক্ষেপে PLI স্কিম। এর ফলে দেশে বিনিয়োগ বৃদ্ধি, শিল্প সম্প্রসারণ এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। অন্যদিকে স্টার্ট আপ ইন্ডিয়া কর্মসূচি তরুণ সহউদ্যোগীদের জন্য খুলে দিয়েছে সম্ভাবনার নতুন দিগন্ত। সহজ ঋণ, কর সুবিধা এবং উদ্ভাবনী উদ্যোগের সহায়তায় দেশের স্টার্ট আপ বাস্তু ব্যবস্থা আজ বিশ্বের অন্যতম বৃহৎ ব্যবস্থাপনায় পরিণত হয়েছে। বিগত 12 বছরে শিল্পায়ন, উদ্ভাবন এবং কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে ভারতের অর্থনীতিকে আরও শক্তিশালী এবং গতিশীল করার লক্ষ্যেই এগিয়ে চলেছে NDA সরকার। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: 2026 ফুটবল বিশ্বকাপে গত 2 ম্যাচে হাইতিকে 1-0 গোলে হারিয়েছে স্কটল্যান্ড। অন্যদিকে অস্ট্রেলিয়া 2-0 গোলে পরাজিত করেছে তুরস্ককে। ভারতীয় সময় অনুযায়ী আজ রাত 10:30 জার্মানি মুখোমুখি হবে কোরাসাওয়ের। এরপর আগামীকাল রাত 1:30 নেদারল্যান্ডস খেলবে জাপানের বিরুদ্ধে। আগামীকাল ভোর 4:30 আইভরি কোস্টের প্রতিপক্ষ ইকুয়েডর ও সকাল 7:30 সুইডেন মুখোমুখি হবে তিউনিসিয়ার। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেটে মৌচাক ক্লাব, তরুণ সংঘ কোচিং সেন্টার ও ব্লাডমাউথ ক্লাব সেমিফাইনালে উঠেছে। আজ তালতলা মাঠে এগিয়ে চলো সংঘ ও কসমোপলিটন ক্লাবের খেলাটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। এই খেলাটি আগামীকাল ফের হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় আজ 2টি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় জম্পুই জলা প্লে সেন্টারকে 3-0 গোলে সবুজ সংঘকে পরাজিত করে। পরে একই মাঠে পান্তু স্পোর্টিং ক্লাব 3-2 গোলে উমাকান্ত কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। আগামী 24 ঘণ্টায় গোমতী, ধলাই, ঊনকোটি এবং দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 7.2 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আজ থেকে রাজ্যস্তরে 3 দিনব্যাপী জনকল্যাণ শিবির শুরু হয়েছে। কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুদক্ষ নেতৃত্বে ভারত গোটা বিশ্বে শক্তিশালী ও আত্মমর্যাদা সম্পন্ন রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উদ্ভাবন প্রযুক্তি এবং ভারতের যুব সমাজ দেশের রূপান্তরকে চালিত করছে এবং ভবিষ্যৎকে রূপ দিচ্ছে। বিশ্বকাপ ফুটবলে ভারতীয় সময় আজ রাত 10:30 জার্মানি মুখোমুখি হবে কুরাসাওয়ের। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলার স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

এতক্ষণ প্রথমে কলকাতা থেকে প্রচারিত বাংলা সংবাদ, পরে আগরতলা থেকে প্রচারিত ককবরক।

ও স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হল। আইসিসি ওমেন্স টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 ভারত বনাম পাকিস্তানের খেলার ধারা বিবরণী শুনছেন আমরা আপনারা 103.2 মেগাহার্জে আকাশবাণীর কৈলা শহর কেন্দ্র থেকে। স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে।

0: আসুন শুনি ইন্স্যুরেন্সের কিছু গল্প।
1: সময় 11:05। প্রতিদিনের মতোই মেরি আন্টি সোসাইটির কুকুরদের বিস্কিট খাইয়ে বাড়ি ফিরলেন। রেখামাসি এসে ঘরও মুছছেন। হঠাৎই মেরি আন্টির পা ভেজা মেঝেতে পিছলে গেল আর মেরি বিস্কিটের মতোই ওনার হাড়ও ভাঙল। হসপিটালের বিশাল বিল দেখে মেরি আন্টি ভয় পেলেন না, বরং হেসে বললেন, আচ্ছা কিয়া, হেলথ ইন্স্যুরেন্স লিয়া, এবার বিল হেলথ ইন্স্যুরেন্স কভার করবে।
0: কঠিন সময় সবাই এটাই

0: लेन अच्छा किया इंश्योरेंस लिया. विजिट करून अच्छा किया इंश्योरेंस लिया .com एन इंश्योरेंस अवेयरनेस इनिशिएटिव बाय जनरल इंश्योरेंस काउंसिल ऑफ इंडिया.
1: अच्छा किया इंश्योरेंस लिया.
2: আরবিআই এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে. এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে. অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে. এই

বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাঙ্কনোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। RBI একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: कानूनी सहायता टेलीलॉ के ऐप वेबसाइट www.tele-law.in या टोल फ्री नंबर 14454 से प्राप्त की जा सकती है।
1: আকাশবাণী কৈলাসহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণীর কৈলাসহর কেন্দ্র থেকে এবং নিউজন এআইআর অ্যাপে। নিউজন এআইআর অ্যাপে এবারে শুনুন বিজ্ঞান ভাবনা অনুষ্ঠান। আজকের বিষয় জীবনের উদ্ভবে প্রাকৃতিক পরিবেশ, এ নিয়ে বলবে পলাশ দে।
2: বিজ্ঞান বিষয়ক আলোচনা, বিজ্ঞান ভাবনা আমাদের আজকের বিষয়, জীবনের উদ্ভবে প্রাকৃতিক পরিবেশ, বলবেন শ্রী পলাশ দে।
3: জীবনের উদ্ভবে প্রাকৃতিক পরিবেশ, জীবনের সূচনা হয়তো খুব দ্রুত হয়েছিল, হয়তো বা কোনো বুদবুদ থেকে, হয়তো বা সমুদ্রের গভীরে বা মহাশূন্য থেকে জীবন নেমে আসে পৃথিবীতে। পৃথিবীতে জীবনের আবির্ভাবের মতো ঘটনা হয়তো বিস্ময়ের, নয়তো দুর্ঘটনা, অথবা ভিন গ্রহে জীবের পৃথিবীতে এসে প্রাণের সঞ্চার করেছিল। এ সমস্ত সম্ভাবনার একটাকেও অস্বীকার করা যায় না। মোটর গাড়ির মিস্ত্রি গাড়ির সমস্ত যন্ত্রাংশ জুড়ে একটা মোটর গাড়ি তৈরি করতে পারেন। পক্ষান্তরে প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, শর্করা, লিপিড এবং অন্যান্য জৈব পদার্থ দিয়ে সজীব বস্তু তৈরি করা জীববিজ্ঞানীর পক্ষে নিতান্তই অসম্ভব। কারণ পরীক্ষাগারে অত্যাবধি জীবনকে পুনরায় সৃষ্টি করা যায়নি। সজীব বস্তুর উপাদানগুলো ভালোভাবে জানলেও সেই উপাদানগুলোকে একত্রিত করে তাকে সজীব করার উপায় আজও বিজ্ঞানীদের অজানা। ক্যালিফোর্নিয়ার স্ক্রিপ ইনস্টিটিউটের রবার্টসন এবং জয়েসের কাছে উপরোক্ত অজানা বিষয়টা যদিও সত্য নয়, কারণ এই বিজ্ঞানীরা আরএনএ এর অংশ বিশেষ সংশ্লেষণ করতে সক্ষম হয়েছেন। আরএনএ কে জেনেটিক বিজ্ঞানে মূল অণু হিসাবে ধরা হয়, কারণ এই অণুটির প্রকৃতি প্রদত্ত বিশেষ গুণ হল নিজেই নিজেকে অবিকল অনুকরণ করতে সক্ষম এবং পারদর্শী। নিজস্ব পরিবেশে জৈব পদার্থ সৃষ্টি করতে সক্ষম। আর এন এ অবিকল নিজের প্রতিরূপ তৈরি করে তারপর কিছু সময়ের ব্যবধানে তৈরি হওয়া প্রতিরূপের বিবর্তনের ফলে তার মধ্যে নতুন এবং অপ্রত্যাশিত রাসায়নিক গুণের উদ্ভব হয়। এভাবে কি জীবনের সূচনা হয়েছিল, কোথায়, কিভাবে এবং কখন জীবনের সূচনা হয়েছিল, সেটাই রহস্যের। আর এ অণু কি জীবনের অভিমুখে প্রথম পদক্ষেপ, এসব প্রশ্নের সঠিক উত্তর পাওয়া নিরলস

প্রচেষ্টা বিজ্ঞানীরা আজও করছেন, কিন্তু লক্ষ্য এখনো অধরা। তিন তিনটে আবিষ্কারের পর আরএনএ এর সুপ্রাচীন অতীত জগৎ সম্পর্কে ধারণা আজ সকলের কাছে গ্রহণযোগ্য হয়েছে। বর্তমানে বিজ্ঞানীরা জেনেছেন প্রোটিন সংশ্লেষের রাসায়নিক বিক্রিয়া এক বিশেষ ধরনের আরএনএ দিয়েই হয়। অ্যামিউনো অ্যাসিডের সঙ্গে প্রথম উৎসেচকের বন্ধনী তৈরির পর উৎপন্ন পদার্থটিকে অন্য কাজে লাগানোর প্রতিক্রিয়াটি আরএনএ দিয়েই হয়েছিল। নিউক্লিক অ্যাসিডের অণু হয়তো প্রথম জৈব অণু যা নিজের অবিকল প্রতিরূপ তৈরি করতে এবং অনুঘটকের কার্যকলাপ বজায় রাখতে সক্ষম হয়। জয়েস এবং অন্যান্য বিজ্ঞানীরা নিশ্চিত যে পরবর্তী সহস্রাব্দের আগেই জীববিজ্ঞানীরা নির্জীব অণুটিকে প্রাণবন্ত করার সমস্ত বাধা দূর করতে পারবেন। যখন তারা এটা করতে পারবেন এবং তারা সম্ভবত নিজেদেরকে জিজ্ঞাসা করবেন জীবন শুরুর অত্যাচার্য বিষয়টি কি একই সময়ে সংঘটিত হয়েছিল, অথবা পক্ষান্তরে জীবন কোনো রাসায়নিক প্রক্রিয়ার ফল যা খুব সাধারণ এবং অনিবার্য, তাহলে এমন প্রক্রিয়া নিশ্চয়ই বিশ্বব্রহ্মাণ্ডের যে কোনো প্রান্তে হতে পারে এবং এখনো হয়তো বা হচ্ছে, যার খবর আমাদের কাছে নেই। পৃথিবীর সৃষ্টি আজ থেকে প্রায় 455.5 কোটি বছর আগে হলেও এটা অত্যন্ত আশ্চর্যের বিষয় যে অতি ক্ষুদ্র জীবদেহের ফসিল প্রায় 350 কোটি বছরের পুরনো। এই ফসিল হল স্ট্রোমাটোলাইটিস, পাথরের উপরে জমা হওয়া অতি ক্ষুদ্র জীবের কলোনি দিয়ে যাদের গঠন। এছাড়াও পৃথিবীতে প্রায় 380 কোটি বছর পুরনো মাটির স্তরে পাওয়া গেছে সক্রিয় জীবনের চিহ্ন। প্রায় 380 কোটি বছর আগে পৃথিবীতে জীবনের সূচনা যদি হয়ে থাকে, তাহলে এর সূচনা হওয়ার প্রাথমিক বিষয়গুলো তৈরির কাজ আরও অনেক আগেই শুরু হয়েছিল, যখন পৃথিবীর বহির্ভাগ প্রায় 430 কোটি বছর আগেই শীতল হাওয়া শুরু করেছে মাত্র। পৃথিবীর আবহমণ্ডলে জলীয় বাষ্প বৃহস্পতি গ্রহের কক্ষপথে ছড়িয়ে আরও অনেক দূর থেকে ধূমকেতু বয়ে আনা কার্বন সমৃদ্ধ গ্যাস অত্যাধিক জটিল রাসায়নিক পদার্থ মিলেমিশে জীবন সৃষ্টির সূচনা করে। সজীব বস্তুর মধ্যে সর্বত্রই বিদ্যমান এবং জটিল রাসায়নিক অণু কার্বন অক্সিজেন নাইট্রোজেন এবং হাইড্রোজেনের সান্নিধ্য থেকে ক্রমশ পরিবেশের সাথে অভ্যন্তরণ হয়ে উঠে। কোটি কোটি বছর পর সৌরবিকিরণে এবং পৃথিবীর অভ্যন্তরে তাপের প্রভাবে অনুঘটক হিসাবে কাজ করতে এবং নিজেদের অবিকল প্রতিরূপ তৈরি করতে সক্ষম অণুগুলো প্রথমেই বেরিয়ে আসে। এই চূড়ান্ত ঘটনা হয়তো প্রায় 380 কোটি বছর বা আরও আগে ঘটেছিল, কিন্তু তখন জীবন শুরুর প্রাককালে কেমন পরিবেশ প্রাকজৈবিক তরল মিশ্রণের প্রাকৃতিক রন্ধন ক্রিয়া হয়েছিল সেটা আজও বিজ্ঞানীদের অজানা। 1953 সালে আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিজ্ঞানী স্ট্যানলি মিলারের অদ্ভুত পরীক্ষায় বিজ্ঞানী মহল একেবারেই নড়ে চড়ে বসলেন। তিনি একটা বন্ধ বড় পাত্রে রাখা অ্যামোনিয়া হাইড্রোজেন এবং জলীয় বাষ্পের মিশ্রণের মধ্য দিয়ে বিদ্যুৎ স্ফুলিঙ্গন পাঠিয়ে কৃত্রিম বজ্রপাত সৃষ্টি করলেন, যার 2 সপ্তাহের পরে এক অভাবনীয় পরিস্থিতি নজরে এলো। পাত্রের অভ্যন্তরে বর্ণহীন তরল

একটু একটু করে লালাভ বাদামি রঙের হয়েছে। সেই তরলকে পরীক্ষা করে মিলার দু রকমের অ্যামিনো অ্যাসিড পেলেন, এলানিন ও গ্লাইসিন। তারপর থেকে মিশ্রণের উপাদানের অকৃত্রিম বজ্রপাতের শক্তির তারতম্য ঘটিয়ে এই পরীক্ষা বহুবার করার ফলস্বরূপ 20টির মধ্যে অন্তত 14টি প্রাকৃতিক অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। তার সঙ্গে উৎপন্ন হয় হাইড্রোকার্বন, অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, শর্করা, চিনি এবং পিউরিন সহ অন্যান্য জৈব রাসায়নিক যৌগ। বর্তমানে গবেষণায় জানা তথ্য হল পৃথিবীর আদিম আবহাওয়ামণ্ডল জীবনের জন্য যতটা বিরূপ ও প্রতিকূল মনে করা হয়েছে ততটা মোটেও ছিল না। বরং কার্বন ডাইঅক্সাইড, জল এবং নাইট্রোজেনের সমৃদ্ধ মিশ্রণের মৃদু জারণ ক্ষমতা ছিল। এই উপাদানের মিশ্রণের থেকে কৃত্রিম পরিবেশ পরীক্ষাগারে উৎপন্ন রাসায়নিক যৌগের পরিমাণ খুবই সামান্য। প্রাকযৌগিক তরলের উষ্ণ ও অনুকূল জলীয় পরিবেশে প্রাকৃতিক রন্ধন ক্রিয়া হয়েছিল, যা ছিল একেবারেই ভুল ধারণা। বিশাল আগ্নেয়গিরি ও উদ্গিরণে ভরা ভূত্বক এবং মহাশূন্য থেকে ধেয়ে আসা ধূমকেতু ও উল্কার আঘাতে ক্ষতবিক্ষত পৃথিবী নেমে গ্রহটির নরকীয় আকাশের নিচে জীবন সৃষ্টির উপাদান তৈরি হয়েছিল। প্রায় 380 কোটি বছর আগে পৃথিবীর বুকে 100 কিমি ব্যাসের মহাজাগতিক বস্তুপিণ্ড প্রতিনিয়তই আছড়ে পড়ার ফলে সমুদ্রের কিছু অংশ বাষ্পীভূত হলেও জীবনের সূচনাকে স্তম্ভ করেছিল। এই কারণে 380 কোটি বছর থেকে 390 কোটি বছরের মধ্যে আমাদের পৃথিবীর অন্ততপক্ষে 5 থেকে 10 বার বন্ধ্যাকরণ হয়েছিল। তারপর বন্ধ হয় মহাকাশ থেকে পৃথিবীতে অসংখ্য ছোট বড় পাথরের বর্ষণ, অবিরাম পরমাণু বোমাবর্ষণ, যার কাছে হার মানে। যদিও পৃথিবীতে মাঝে মাঝে এমন ধরনের বড় পাথরের বর্ষণ হয়ে থাকে, বর্তমানে সারা বছরে 1 লক্ষ টন উল্কা ও মহাজাগতিক ধূলিকণা পৃথিবীতে এসে পড়ে। প্রত্যেকটা খসে পড়া নক্ষত্র অর্থাৎ উল্কাপাত আমাদের শিহরণ জাগানো অতীতকে স্মরণ করায়। আগ্নেয়গিরির অগ্নুপাত ও গ্রহাণু সংঘাত হয়তো জীবনধারণে দুঃসাধ্য করার প্রথম পদক্ষেপ। পৃথিবীতে হয়তো জীবন সৃষ্টি হয়েছিল আকাশ থেকে উল্কা ও ধূমকেতুর বর্ষণে। আগে ব্যাখ্যা করা রাসায়নিক বিবর্তন ছিল উল্কা, গ্রহাণু ও ধূমকেতুর প্রবল বর্ষণের কারণে। স্বল্পস্থায়ী ধূমকেতুর অর্ধেকটাই ছিল জলীয় বরফের উপাদানে তৈরি। যদি মহাশূন্যে বিচরণত প্রতি 100টি পিণ্ডের মধ্যে 10টি পিণ্ড পৃথিবীতলে আঘাত করে এবং সেগুলো ধূমকেতু হলে বর্তমানে সমুদ্রতল আজও অনেক উপরে থাকত, তবে আজও এটা বিতর্কের বিষয়। মহাশূন্য ভ্রমণকারী গ্রহাণুদের এ ব্যাপারে একেবারেই বাদ দেওয়া যায় না। 28 সেপ্টেম্বর 1969 সালে অস্ট্রেলিয়ার মার্চিস্ট অঞ্চলের আছড়ে পড়া গ্রহাণুতে বা মহাশূন্যের পাথরে গ্রাফাইট 78টি অ্যামিনো অ্যাসিড এবং 250টি বিভিন্ন হাইড্রোকার্বন তৎসহ বিস্ময়কর 5টি নাইট্রোজেনের ভিত্তিতে গঠিত ডিএনএ পাওয়া গেছে। এই 5টি ডিএনএ হল অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন এবং ইউরাসিল। একথা
অন্বেষণ স্বীকার।

0: যে অবিরাম গ্রহাণু, ধূমকেতু ও উল্কাপিণ্ডের বর্ষণজনিত বিপদের কারণে পৃথিবীতে জীবন শুরুর প্রক্রিয়া বহুবার ব্যাহত হওয়া সত্ত্বেও গভীর সমুদ্রের তলদেশে নিরাপদে থাকা রাসায়নিক পদার্থগুলো হল ব্যতিক্রম। প্রায় 50 বছর আগে প্রশান্ত মহাসাগরের তলায় আবিষ্কৃত হয় আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে নির্গত লাভার উৎপত্তি, জলের অস্তিত্ব, যে তাপমাত্রায় যে সমস্ত সজীব পদার্থ পুড়ে যায়, সেসব সত্ত্বেও আর্কোভ্যাকটেরিয়া সমুদ্রের ফুটন্ত জলের সন্নিকটই পাওয়া যায়। 250 থেকে 350 ডিগ্রি সেলসিয়াসে অক্সিজেনবিহীন অবস্থায় সম্পূর্ণ প্রতিকূল পরিবেশে এরা বেঁচে থাকে। অর্থাৎ আদিম আবহমণ্ডলে প্রচুর কার্বন ডাইঅক্সাইড ও সামান্য অক্সিজেন থাকা সত্ত্বেও আদিম জীবন ওই পরিবেশেই রীতিমতো লড়াই করে বেঁচেছিল। উচ্চ তাপমাত্রার প্রতিকূল পরিবেশে রীতিমতো যুদ্ধ করে জীবনের বেঁচে থাকা খুবই কষ্টসাধ্য। 150 ডিগ্রি সেলসিয়াসের অধিক তাপমাত্রায় প্রায় সব জৈবিক অণু ধ্বংস হলেও এই পরিবেশের মধ্যে আবেগ ও ব্যাকটেরিয়া বেঁচে থাকার উপায় বের করেছে। হয়তো তার প্রোটিন অণু বন্ধনই আরও অধিক শক্তিশালী হয়েছে, হয়তো ডিএনএ এর সর্পিল তন্তু উল্টোভাবে পেঁচানো হয়েছে। তাহলে বলা যায় আদিম পৃথিবীতে সমস্ত প্রতিকূল পরিবেশ সত্ত্বেও প্রথম জীবকোষ শিখেছিল কোনো মতে বেঁচে বর্তে থাকার উপায়। মহাসমুদ্রের তলায় জলের উষ্ণের উৎসেই কি জীবনের সৃষ্টি, নাকি মহাজাগতিক বিপদ এড়াতেই জীবনের সেখানে বেড়ে ওঠা? এতকাল পরেও প্রশ্নগুলোর সদুত্তর আজও পাওয়া যায়নি। অধ্যাপক গ্রাহাম কিয়ার্স্মিথ বলেন, জীবনের প্রথম সংস্কার আগেই কাদামাটির জগৎ থেকে সজীব পদার্থ নিজেকে অনুকরণ করার মাধ্যমে নিজেকে বৃদ্ধি করার ক্ষমতা অর্জন করেছিল। কোনো এক সময় কাদামাটির গঠনের মধ্যে জৈব অণু, বিশেষত আরএনএ এর সংস্থাপন হওয়া এবং সময় অতিবাহিত হওয়ার পর থেকেই জৈব অণু নিজেকে অবিকল অনুকরণ করার প্রক্রিয়া শিখেছিল। তারপর কিভাবে ডিএনএ অণু আরএনএ অণু থেকে অনুকরণ করার প্রধান দায়িত্ব গ্রহণ করল এবং জৈব অণু থেকে জীবন্ত কোষ কিভাবে তৈরি হলো তা আজও মানুষের অজানা।
1: শুনলেন বিজ্ঞান বিষয়ক আলোচনা, বিজ্ঞান ভাবনা। আমাদের আজকের বিষয় ছিল জীবনের উদ্ভবে প্রাকৃতিক পরিবেশ। বললেন শ্রী পলাশ দে।

এতক্ষণ শুনলেন বিজ্ঞান ভাবনা অনুষ্ঠান। অনুষ্ঠানটির সংযোজনায় ছিলেন দেবাশিস দেব, আকাশবাণী কৈলাসহর। এখন শুরু হচ্ছে নজরুল গীতি, শিল্পী ইন্দ্রাণী সেন।

এতক্ষণ শুনে নজরুল গীতির শিল্পী ছিলেন ইন্দ্রাণী সেন, আকাশবাণী কৈলাস শহর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ দিল্লিকেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হল। আকাশবাণী কোলা শহর অনুষ্ঠান প্রচারিত।

এতক্ষণ দিল্লিকেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রেলে করে শোনানো হল। আকাশবাণী কোলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণীর কোলা শহর কেন্দ্র থেকে এবং নিউজ অন এআইআর অ্যাপে। আপনারা শুনছেন ICC ওমেন T20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026-এর ভারত বনাম পাকিস্তানের খেলার ধারা বিবরণী 103.2 মেগাহার্জে। আর নিউজ অন এআইআর অ্যাপে শুনতে পাবেন বাংলা ছবির গানের অনুষ্ঠান বিনোদন। বিনোদনে আজ রয়েছে একই ছবি বিশ্ববৃক্ষ থেকে নেয়া গান। বিশ্ববৃক্ষ ছবি থেকে নেয়া গান প্রথম গানখানি শুনুন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন প্রভাতী মুখোপাধ্যায়ের কণ্ঠে। শুনছেন বাংলা ছবির গানের অনুষ্ঠান বিনোদন একক ছবি বিশ্ববৃক্ষ থেকে নেওয়া বিভিন্ন গান। এবারের শিল্পী শক্তি ঠাকুর।

এরকম নজরে তো কিছুটা ভাবছেন যে হয়ে গেছে, কিছু একটা বা সমাধান হয়ে গেছে, এবার কিছু একটা তো ভাবছেন। ঠিক আছে, আমরা চেষ্টা করবো আপনি যে প্রস্তাবটা দিয়েছেন, আর সময়টাকে আমরা

এতক্ষণ শুনলেন বাংলা ছবির গানের অনুষ্ঠান বিনোদন, আজ শুনলেন বিশ্ববিক্ষোভ একক ছবি থেকে নেওয়া বিভিন্ন গান। শেষ গানখানি শুনেছেন হৈমন্তী মুখোপাধ্যায় এবং হেমন্ত মুখোপাধ্যায়।

আকাশবাণী গোলা শহর, এবার শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে। আজ শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন আহির ভৈরব রাগে বেহালা বাদন, শিল্পী পণ্ডিত ডি কে দাতার।

0: এতক্ষণ শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে আহির ভৈরব এবং পার্থিব রাগে বেহালা বাদন শুনলেন। শিল্পী ছিলেন পণ্ডিত ডি কে দাতার। আকাশবাণী কৈলাসহর, এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলি করে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী

0: খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের নিস শহরের ঐতিহাসিক ভিলা কেরিলোসে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। বৈঠকে প্রতিরক্ষা, প্রযুক্তি এবং ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো যৌথভাবে ভারত ইনোভেটস অনুষ্ঠানের উদ্বোধন করেন। তৃণমূল কংগ্রেসের 20 জন বিক্ষুব্ধ সাংসদ আজ ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ায় যোগ দিচ্ছেন। নতুন দিল্লিতে আজ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করেন তারা। মহারাষ্ট্রের সোলাপুর জেলায় আজ বিকেলে তীর্থযাত্রীদের একটি পিকআপ ভ্যান রাস্তার পাশের একটি কুয়ে পড়ে গেলে শিশুসহ 8 জন পুণ্যার্থীর মৃত্যু হয়। এনটিএ নিট ইউজি পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। মার্কিন রাষ্ট্রপতি বলেছেন ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে। এই চুক্তির বিরোধিতা করে ইরানে বিক্ষোভ চলছে। এডবাস্টনে মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের জয়ের জন্য ভারত 171 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের নিস শহরের ঐতিহাসিক ভিলা কেরিলোসে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। দুই দেশের এই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল প্রতিরক্ষা, প্রযুক্তি এবং ব্যবসা বাণিজ্য সহ দুই দেশের মধ্যে আন্তর্জাতিক স্তরে বিশেষ কৌশলগত অংশীদারিত্বের সম্প্রসারণ। ভিলা কেরিলোসে একটি ওয়াক অ্যান্ড টক অধিবেশনেও দুই নেতা মতবিনিময় করেন। এর আগে দিনের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো নিসের প্যালে দে এক্সপোজিশনে যৌথভাবে ভারত ইনোভেটস অনুষ্ঠানের উদ্বোধন করেন। এই যুগান্তকারী উদ্যোগটি ভারতের ক্রমবর্ধমান উদ্ভাবন এবং স্টার্টআপ গড়ে তোলার পরিবেশের সঙ্গে সাযুজ্য রেখে চলে। 3 দিন ধরে এই কর্মসূচি ভারতীয় ডিপটেক স্টার্টআপ, উদ্ভাবক, গবেষক এবং বিনিয়োগকারীদের এক মঞ্চে নিয়ে এসেছে। এই আয়োজনে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ 13 ধরনের প্রযুক্তির সঙ্গে যুক্ত 120টি যুগান্তকারী স্টার্টআপ এবং 20টিরও বেশি ইনস্টিটিউট অফ এক্সেলেন্স সম্পর্কে জানানো হয়। পৃথিবীর 350 জনেরও বেশি প্রথম সারির বিনিয়োগকারী এবং ভেঞ্চার ক্যাপিটালিস্টও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ফ্রান্স বন্ধনের শক্তিকে গুরুত্ব দিয়ে বলেন, অনেক দেশের মধ্যে বাণিজ্য এবং কৌশলগত সহযোগিতা রয়েছে, কিন্তু ভারত এবং ফ্রান্স উভয় দেশের স্বার্থ রক্ষার্থে একে অপরের সঙ্গে মতবিনিময় করে এগিয়ে চলে। তিনি বলেন, ভারত ফ্রান্স অংশীদারিত্ব পারস্পরিক আস্থা, স্থায়ী সম্পর্ক, মূল্যবোধ এবং ভবিষ্যতের সম্ভাবনার লক্ষ্যে অবিচল। শ্রী মোদী বলেন, ভারতের যুবদের উচ্চাকাঙ্ক্ষা, উদ্ভাবন, প্রযুক্তিও দেশে পরিবর্তন আনছে এবং ভবিষ্যতে উন্নতির পথে এগিয়ে নিয়ে চলেছে। ভারত ইনোভেটস সম্পর্কে তিনি বলেন, আজ দেশের যুব সম্প্রদায়ের মধ্যে নতুন এক উদ্যোগ দেখা যাচ্ছে। তারা স্টার্টআপ সংস্থাগুলির মাধ্যমে পৃথিবীর নানা সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছে।
1: আজ ভারত মে এক স্টার্টআপ রিভলিউশন হো রা হ্যায়। ইস রিভলিউশন মে ভারত কা নওজওয়ান এক নয়ে মাইন্ডসেট কে সাথ মানবতা কে হিত মে সমস্যাওঁ কে সমাধান ঢুঁড় রা হ্যায়। আর হামারে নওজওয়ানোঁ কে ওয়ার্ল্ড ক্লাস সলিউশনস কো গ্লোবাল স্টেজ পর লানে কা মাধ্যম হি হ্যায় ভারত ইনোভেটস।
0: ফরাসি রাষ্ট্রপতি ম্যাক্রো অনুষ্ঠানে বলেন, ভারতের বাইরে এই ধরনের উদ্যোগ প্রথম ফ্রান্সে হওয়ায় তিনি সম্মানিত বোধ করছেন। বিশ্ব দেখছে ভারতে শুধুমাত্র প্রতিভা নয়, উদ্ভাবন এবং প্রযুক্তিতে ভারত ক্রমাগত এগিয়ে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি সহ বহু বিশিষ্ট ব্যক্তি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সফরের পরবর্তী পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজই স্লোভাকিয়ায় যাবেন। সেদেশের ব্রাতিস্লাভায় নরেন্দ্র মোদী স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেলিগ্রিনিও প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে সাক্ষাৎ করবেন। দলের অন্দরে টানাপোড়েনের মধ্যে তৃণমূল কংগ্রেসের 20 জন বিক্ষুব্ধ সাংসদের ব্লক নতুন দলে যোগ দিচ্ছেন। নতুন দিল্লিতে আজ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে বিক্ষুব্ধ সাংসদরা দেখা করেন। দলে ছিলেন কাকলি ঘোষ, দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, মালা রায়, শতাব্দী রায়, দীপক অধিকারী, ইউসুফ পাঠান প্রমুখ। পরে সাংবাদিকদের কাকলি ঘোষ দস্তিদার জানান, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হওয়ার ব্যাপারে অধ্যক্ষকে চিঠি দিয়েছেন তারা। এই দলে যোগ দিলেও দেশের স্বার্থে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এনডিএ জোটের সামিল হয়েই তারা কাজ করতে চান।
2: हम लोग एआईटीसी से चुने हुए 20 सांसद स्पीकर साहब से मिलकर अलग बैठने का चिट्ठी दिया और ये 20 सांसद जो हमारे कुल मिला के जितने हैं उसमें से 2/3 के ज्यादा है। हम ये जो जुट अभी मर्जर कर रहे हैं नेशनलिस्ट सिटीजन पार्टी ऑफ इंडिया से, उसके बाद क्या होगा हम काम करेंगे राष्ट्र के लिए और

0: प्रधानमंत्री के नेतृत्व में एनडीए के साथ हम लोग काम करेंगे।
1: এর আগে এই সংসদে কেন্দ্রীয় মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করেন। এদিকে তৃণমূলের সংসদীয় দলের মধ্যে কোনো পৃথক গোষ্ঠীকে স্বীকৃতি না দেওয়ায় আবেদন জানিয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদ এবং সাগরিকা ঘোষ আজ ওই চিঠি নিয়ে অধ্যক্ষের বাসভবনে যান। চিঠিতে অভিষেক লিখেছেন, তৃণমূল কংগ্রেস একটি অখণ্ড রাজনৈতিক দল, সাংসদরা কখনোই একই দলের মধ্যে থেকে সমান্তরাল গোষ্ঠী তৈরি করে লোকসভায় পৃথক স্বীকৃতির দাবি করতে পারেন না। পরে সাংবাদিকদের কীর্তি আজাদ বলেন, বিদ্রোহী সাংসদদের কার্যকলাপ অসাংবিধানিক এবং অবৈধ। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের প্রস্তাবে সই জালিয়াতি মামলায় দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ প্রায় 8.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। রাত 8টার পর ভবানী ভবন থেকে বেরোন তিনি। এই মামলায় বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষকেও আজ প্রায় 4 ঘন্টা জেরা করা হয়েছে। দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডি আধিকারিকরা। সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পশ্চিমবঙ্গ সরকারের 3 দিনব্যাপী জনকল্যাণ শিবির কর্মসূচির আগামীকাল সূচনা হবে। 17 জন পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে বসবে এই শিবির। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে রেয়াপাড়ায় সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে জনকল্যাণ শিবিরের উদ্বোধন করবেন বলে নবান্ন সূত্রে খবর। মহারাষ্ট্রের সোলাপুর জেলায় আজ বিকেলে তীর্থযাত্রীদের একটি পিকআপ ভ্যান রাস্তার পাশে একটি কুয়ে পড়ে গেলে শিশুসহ 8 জন পুণ্যার্থীর মৃত্যু হয়। মালসিরাস তালুকার মহেসওয়াদ পান্ধারপুর সড়কের তন্দুলওয়াড়ির কাছে দুর্ঘটনাটি ঘটে। পুণ্যার্থীরা পান্ধারপুর তালুকের রঞ্জনী গ্রামের বাসিন্দা। সিদ্ধনাথ মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন তারা। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় গাড়িটি কুয়ে পড়ে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীশ এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি দুর্ঘটনায় মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ স্নাতক স্তরের ডাক্তারিতে ভর্তির ক্ষেত্রে নিট ইউজির পরীক্ষা আবার নেওয়া হবে তার অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা এনটিএ এর অফিসিয়াল ওয়েবসাইট nit.nta.nic.in থেকে তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আগামী 21 তারিখ দুপুর 2 থেকে বিকেল 5:15 পর্যন্ত এই পরীক্ষা নেওয়া হবে। এনটিএ পরীক্ষার্থীদের জানিয়েছে, অ্যাডমিট কার্ড ডাউনলোড করার আগে যেন তারা টাকা ফেরতের জন্য নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্যগুলি যাচাই করে নেন। কেন্দ্রীয় সরকার অনলাইনের একটি মেসেজকে অসত্য বলে জানিয়েছে। হোয়াটসঅ্যাপে বার্তায় বলা হয়েছে, ন্যাশনাল স্টুডেন্ট ল্যাপটপ স্কিম 2026-এর আওতায় বিনামূল্যে ল্যাপটপ পাওয়ার জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে, যা ঠিক নয়। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট স্পষ্ট করেছে যে এই দাবিটি মিথ্যা এবং সরকার এ ধরনের কোনো প্রকল্পের ঘোষণা করেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং এরপরই কৌশলগত গুরুত্ব সম্পন্ন হরমুজ প্রণালী সকলের জন্য খুলে দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে পাকিস্তান ইঙ্গিত দিয়েছিল এ ধরনের একটি চুক্তি সম্পাদনের লক্ষ্যে আলোচনা অনেকটা এগিয়েছে। ঠিক তার কয়েক ঘন্টা পরেই ট্রাম্প এই মন্তব্য করেন। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, দুদেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এই চুক্তি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য হবে। তার দাবি, ইরান পারমাণবিক অস্ত্র বিষয়ে আর আগ্রহী নয় এবং তার প্রস্তাব মার্কিন যুক্তরাষ্ট্র তেহরানের সঙ্গে একযোগে সমৃদ্ধ ইউরেনিয়াম যথাসময়ে অন্যত্র সরিয়ে ফেলার কাজ করবে। এই পদ্ধতি মসৃণ গতিতে চললে দুপক্ষের মধ্যে সম্পর্কের উন্নতি সম্ভব বলে তিনি জানান। তবে ইরানের প্রশাসনের পক্ষ থেকে এই চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করা হয়নি। তবে ইরানের তারা জানিয়েছে যে চুক্তির বিষয়বস্তু এখনো চূড়ান্ত হয়নি। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকি জানান, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হতে পারে। এদিকে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত শান্তি চুক্তির বিরোধিতা করে ইরানের শহরগুলিতে গতকাল বিক্ষোভকারীরা জমায়েত হয়। ওমানের ভারতীয় দূতাবাস জানিয়েছে, ওমান উপকূলের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজ বিরাট 1-এর 11 জন নাবিককে উদ্ধার করে এমভি জাবাল আলী 9 নামের অন্য একটি জাহাজে তুলে নেওয়া হয়েছে। এবার বিশ্বকাপের খবর। ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ ইর ম্যাচে জার্মানি কুরাসাওয়ের বিরুদ্ধে খেলবে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10:30। গ্রুপ এফ এর ম্যাচে নেদারল্যান্ডস জাপানের মুখোমুখি হবে। ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 1:30। এজবাস্টন আজ মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপে গ্রুপ পর্বে তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের জয়ের জন্য ভারত 171 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ পাওয়া খবরে পাকিস্তান 12 ওভার 1 বলে 6 উইকেট হারিয়ে 79 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র

এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোন ফ্রান্সের নিস শহরের ঐতিহাসিক ভিলা কেরিলোসে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। এডবাস্টনে মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের সামনে জয়ের জন্য ভারত 171 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। খবর শেষ হল, এরপরের খবর আগামীকাল 6:20 মিনিটে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

এতক্ষণ কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হল। আকাশবাণী কোলা শহর। এখন শুনুন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী যোগেশ সরকার।

কড়া বিবরণী প্রচারিত হলো। এছাড়া স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান আপনারা শুনলেন নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কৈলাসহর এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে ভোর 5:55। ভোর 6টায় অমৃতবাণীতে শুনবেন পবিত্র মহাভারত থেকে পাঠ। 6:07 শুনবেন দেশাত্মবোধ গান। 6:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7টায় শুনবেন সুপ্রভাত। 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। 7:35 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং 7:40 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককপুর সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 8টায় সমাচার প্রভাত। 8:15 মর্নিং নিউজ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:30 উত্তর পূর্বাঞ্চল ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:40 শুনবেন আধুনিক বাংলা গান। 9টায় প্রথমে হিন্দি নিউজ বুলেটিন এবং 9:05 ইংলিশ নিউজ বুলেটিন পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। 9:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 11:00 সরাসরি ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। 12:05 শুনবেন যুব অনুষ্ঠান যুববাণী। 12:30 শুনবেন আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 1টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 1:05 শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। 1:30 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 1:40 শুনবেন গজল। 12:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 2:15 শুনবেন লোকগীতি। 2:30 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 3:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ এবং 3:05 ইংরেজি সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। এর অবহিত পরে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 6টায় খড়গস্থিতে শুনবেন কৃষক ভাইদের সাথে সাক্ষাৎকার প্রথমে এবং পরে শুনবেন কৃষি আলোচনা। 7টায় আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককপুরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। 7:45 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককপুরুক সংবাদ এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। 8:10 শুনবেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। 8:30 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ। 9টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন আধুনিক গান। 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান। 10টায় কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন দেশাত্মবোধ গান। 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে ভোর 5:55। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 10:34 হয়ে 40 সেকেন্ড। শুভরাত্রি। জয় হিন্দ।